আকাশবাণী কৈলাসহর শুরু করছি সুপ্রভাত। সংবাদ শিরোনাম, যুবদের বিক্ষোভে কাঁপল যন্তর মন্তর। প্রশ্ন ফাঁসের পাঠশালায় সংস্কারের ক্লাস ওয়াংকুচের। কৈলাসহরে উন্নয়নের নামে লুটের রাজত্ব, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের। শ্রম কোডের কফিনে শেষ পেরেক ঠুকতে রাজপথে নামবে সিআইটিইউ। জাতীয় মঞ্চে ত্রিপুরার ত্রিমুকুট, গ্রাম গড়ছে গৌরবের ইতিহাস, দেশ জুড়ে স্বীকৃতি পেল তিন পঞ্চায়েত। ঝাড়খণ্ড সফরে রাঁচিতে বিজেপির সর্বভারতীয় সভাধিপতি নীতিন নবীন। স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তা মানতে চাইছে না কংগ্রেস, নাড্ডা। গত দুই দশকে আসামে শিশু মৃত্যুর হার 49 থেকে 29 নেমেছে, মুখ্যমন্ত্রী হিমন্ত। খানসারির বিরুদ্ধে মামলা প্রতিহিংসামূলক দাবি আইনজীবী, আগাম জামিনের প্রস্তুতি। লাল সতর্কতায় ভারী বৃষ্টির আশঙ্কা, কেরলমের 4 জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। বৃষ্টির জল সংরক্ষণে উৎসাহ, 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা ও জলের বিলে ছাড় দেবে দিল্লি সরকার। ছাড়ে ওষুধ বিক্রি করায় চাপের অভিযোগে নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ব্যবসায়ী। তেলিয়ামোড়া মহকুমায় হাসপাতালে নৈরাজ্য, আকস্মিক পরিদর্শনে ক্ষুব্ধ বিধায়িকা কল্যাণী। এক পায়ের কা এক পায়ের কে নাম কর্মসূচিতে তেলিয়ামোড়ায় বিজেপির বৃক্ষরোপণ। রাজ্য অর্থ কমিশনের তথ্য ভাণ্ডার সংক্রান্ত বিশেষ কমিটির রিপোর্ট প্রকাশিত হবে কাল। নিরাপত্তা কমানোর প্রতিবাদে সরকারি বাসভবন থেকে নিরাপত্তা রক্ষীদের ফিরিয়ে দিলেন লালু রাবড়ি। লুধিয়ানা স্টেশনে বড় দুর্ঘটনা এড়ানো গেল। সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ 3 মৎস্যজীবী, তল্লাশি উপকূলরক্ষী বাহিনীর।

মেলবোর্ন নগরে অগ্নিকাণ্ডের রেস্তোরাঁ শেফেও গ্রেপ্তার দুজন বিরুদ্ধে পুলিশের পদক্ষেপে। কৃষ্ণনগরে হোটেলের শৌচালয়ে পড়ুয়ার দেহ উদ্ধার হয়। এক চুলের জন্য রক্ষা, বড় বিপর্যয় এড়াল খোয়াই শহর। ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে আগুন ধরল গাছে। ধর্মনগর জেলা হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তি, আধুনিকরণের একাধিক আশ্বাস। ত্রিপুরা উইমেন ফেডারেশনের প্রতিষ্ঠা

প্রতিষ্ঠা দিবস পালিত জনজাতি মহিলাদের উন্নয়নে কাজের অঙ্গীকার। সাবভূমে ই রিক্সা শ্রমিক সংঘের সভা অনুষ্ঠিত হয়। সংস্কারের ছোঁয়ায় বদলে যাচ্ছে অভয়নগরের 50 বছরের সাক্ষী পুরুষ।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভ উত্তাল। জ্বালানি ক্ষেত্রে দেশের আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী, ভাতার দাবি জানাতে গিয়ে কর্পোরেটদের বাড়ি থেকে বৃদ্ধকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। এআরসির প্রযুক্তিতে রাজ্যের আলুর উৎপাদন প্রায় 90% বৃদ্ধি। কৃষিমন্ত্রী, শ্রমিক স্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে জুন জুলাইয়ে রাজ্য জুড়ে সিটুর আন্দোলন। টুইশই জলপ্রপাতের জলে ডুবে মৃত্যু এক পর্যটকের।

ভারতের ইতিহাসে বিরসা মুন্ডার স্থান অনন্য ও প্রেরণাদায়ক, দিল্লি বিধানসভার স্পিকার। জাতীয় নিরাপত্তায় এআই ব্যবহারের জন্য বড় নির্দেশিকায় সই ট্রাম্পের, সেনা ও গোয়েন্দা ব্যবস্থায় দ্রুত প্রয়োগের উপর জোর। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সামান্য সংস্কারে যথেষ্ট নয়, স্থায়ী সদস্য বৃদ্ধি অপরিহার্য, ভারতের বক্তব্য। নরওয়ের দেশে ঐতিহাসিক জয়, প্রজ্ঞানন্দকে নির্ভীক বলে প্রশংসায় ভাসলেন গৌতম। ক্যান্সারের বিরুদ্ধে এফআইআর, কোচিং মাফিয়ার বিরুদ্ধে করা পদক্ষেপের দাবি এনডিএর, শিক্ষাবিদকে নিশানা করার অভিযোগ বিরোধীদের।

ফুটবলের মনোনয়নে একগুচ্ছ ঐতিহাসিক সিদ্ধান্ত লাইফ মেম্বার্স ফোরামের। ধনপুরে রাজ্যভিত্তিক মহিলা হকি প্রতিযোগিতার উদ্বোধন হয়। তেলিয়ামুড়া হাসপাতালে অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতায় ক্ষুব্ধ বিধায়িকা। করা নজরদারির নির্দেশ শহর সীমান্তে আর্থিক লেনদেন ও সম্পত্তি কেনাবেচার। দিল্লিতে প্রথম জেএনসির কর্মসূচি, আর অরাজনৈতিক থাকল না। তামিল রাজনীতিতে আন্নামালাই ঝড়, 24 ঘন্টায় দলে টানলেন 14 লক্ষ সমর্থক। আলু উৎপাদন রাজ্যের সাফল্য ঈর্ষণীয়, কৃষিমন্ত্রী। শহরের সবগুলো পরিত্যক্ত পুকুর পুনরুজ্জীবনে মেয়রের অঙ্গীকার। যান নিয়ন্ত্রণ শিখিয়ে তুলে ট্রাফিক কেন রাজস্ব আদায়ে ব্যস্ত। পঞ্চায়েত ব্যবস্থা সঠিক রূপায়ণের রাজ্যকে 3টি জাতীয় সম্মান দেওয়া হয়। দেশের কৃষ্টি সংস্কৃতি বজায় রাখতে সামার ক্যাম্পে বিধায়কের আবেদন। কমলসাগরে কসবা চা বাগানকে পর্যটনে রূপ দিতে তৎপরতা। রেগার কাজে গিয়ে প্রচণ্ড গরমে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে মোহনপুরে। মধু উৎপাদন

রাবার বাগানকে উপযোগী করার দাবি জানানো হচ্ছে। ঊনকোটি জেলায় বাড়ি বাড়ি সার্ভের নির্দেশ। হাম ও রুবেলার শত শতাংশ টিকা নিশ্চিত করার উদ্যোগ। জ্বরে ডুবে মেধাবী ছাত্রের মৃত্যু, শোকস্তব্ধ বিশ্রামগঞ্জ। ধনপুরে রাজ্যভিত্তিক মহিলা হকির জমজমাট উদ্বোধন হয়। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৩ ক্রিকেট শেষে আটের লড়াই হবে আজ। বিরুনিয়া কলেজ থেকে শিক্ষক বদলি রদের নিয়ে ছাত্র আন্দোলন। শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সরব সিটু, আন্দোলনের হুঁশিয়ারি। শুনলেন সংবাদ শিরোনাম। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সুপ্রভাত অনুষ্ঠান এখানে শেষ করছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। শিল্পী পাপড়ি গঙ্গোপাধ্যায়।

শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। শিল্পী ছিলেন পাপড়ি গঙ্গোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেবে। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। রাশিয়ার মীরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জেভরেভ ও ইতালির ফ্লাভিও ক্যাভালিয়ের মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা সংক্রান্ত বিষয়ে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরের জমি নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সংশ্লিষ্ট

0: রাজ্যগুলির দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শাসক ও জিএসটি আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার এবং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসকে জাল মুদ্রা সংক্রান্ত বিষয়ে সমীক্ষা চালানোরও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মাদক ও আগ্নেয়াস্ত্রের হুমকি মোকাবিলায় সীমান্তবর্তী বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য বিশেষ শিবিরের আয়োজন করতে হবে।
1: পাকিস্তান বর্ডার ও বাংলাদেশ বর্ডার ইতনি বিস্তৃত বর্ডার মে হর সীমা কা एक अलग प्रकार का चुनौती है। कहीं नशे का व्यापार है, ह्यूमन ट्रैफिकिंग का सवाल है, कहीं पर हथियारों के स्मगलिंग का सवाल है। हर सीमा के अपने अलग अलग प्रश्न हैं। हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना।
0: এদিকে ত্রিপুরা ধর্মনগর থানার অন্তর্গত রঘনা সীমান্ত এলাকায় গতকাল বর্ডার সিকিউরিটি ফোর্স ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পরিত্যক্ত অবস্থায় 9,427টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধারকৃত এই ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে গতকাল বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প ভার্চুয়ালি নেপালের কাছে হস্তান্তর করেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেন। নেপালের জন্য কণ্ঠস্বর ভিত্তিক ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য এদিন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনীর একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে। শ্রী জয়শঙ্কর এদিন জ্বালানি সংকট কাটাতে ভারত নেপালের পাশে থাকবে বলে উল্লেখ করেছেন।
2: Collaborate closely to maintain security along our long and uniquely open border. Our two countries have always stood by each other in times of need. In the wake of the ongoing crisis in West Asia, the Middle East, we have ensured uninterrupted fuel supplies to Nepal. The importance accorded to this relationship by both sides has only recently been demonstrated. We believe that today there is opportunity to decisively shift the trajectory of India-Nepal relations and to realize the full potential of our ties.
0: দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণে তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। রেলমন্ত্রী জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। আগামী 5 বছর কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যে শ্রী মোদী ও উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে ভারত ও বিশ্বের উপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। এনটিএ জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এই চক্র ছাত্রছাত্রী ও তাদের পরিবারের উদ্বেগকে ব্যবহার করতে চাইছে। কুয়েত ও বাহরিনে অবস্থিত

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে ইরান গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর জবাবে উপসাগরীয় দেশ ও মার্কিন বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপ ও গরুকে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি ও রাডার ব্যবস্থায় ইরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াহিয়াও প্রদেশের টলেডো শহরে গতকাল রাতে একটি জমজমাট কমিউনিটি ফেস্টিভ্যালে গুলিচালনার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। স্থানীয় পুলিশ ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। রাশিয়া জানিয়েছে সেন্ট পিটার্সবার্গ ও তার আশেপাশের এলাকায় ইউক্রেন নজিরবিহীন হামলা চালিয়েছে। সেন্ট পিটার্সবার্গ সংলগ্ন লেনিনগ্রাদ অঞ্চলে 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর এই প্রথম। গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। দ্রোজদেনকো জানান, বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি জেলায় ড্রোন ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে, যার ফলে আবাসনগুলির সামান্য ক্ষতি হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টার ফল উল্টো হবে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তায় পুতিন ভারতের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দেন। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA বলেছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বৃদ্ধির ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2044 সালের মধ্যে এই অঞ্চলে যাত্রী পরিবহনের পরিমাণ 400 কোটি ছাড়িয়ে যাবে বলেও তারা জানিয়েছে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিক উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি ওয়াকাথনের আয়োজন করেছে। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে এই ওয়াকাথন শুরু হয়েছে। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। রাশিয়ার মিরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতার অষ্টম বাছাই 19 বছর বয়সী আন্দ্রিভার পেশাদার ক্রীড়া জীবনে এটি প্রথম গ্র্যান্ডস্ল্যাম। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জেভরেভ ইতালির ফ্লাভিও কোবলির মুখোমুখি হবেন। সাফ মহিলা ফুটবলে ভারত খেতাব জয় করেছে। গোয়ার মারগাঁওয়ে গতকাল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে 7 বছর পর ভারত ফের এই খেতাব পেল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। খবর শেষ হলো, এর পরের খবর স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে তিনটি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য, অত্যন্ত গৌরবের বিষয়। এর ফলে রাজ্যের শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থাপনায় যুক্ত হল আরও একটি সাফল্যের মুকুট। তিনি এই সাফল্যের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমুখী প্রচেষ্টা, জনগণের অংশগ্রহণ, নারী ক্ষমতায়ন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা নির্মাণের দিশায় এই পুরস্কার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এদিকে গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান, দেশে গ্রামীণ স্বশাসন, বিকেন্দ্রীকরণ ও অংশগ্রহণমূলক উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা এসব পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আবারও জাতীয় স্তরে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। এই পুরস্কারের মধ্যে রয়েছে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে সিপাহীজলা জেলা পরিষদ প্রথম স্থান অর্জন করেছে। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত হেলদি পঞ্চায়েত বিভাগে প্রথম এবং পশ্চিম ত্রিপুরা জেলার বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত উইমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে চলছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত ১২ বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে।

নিজের সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে। এই উন্নয়ন 140 কোটি দেশবাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ত্রিপুরা উচ্চ মূল্যের উন্নত জাতের আম উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে। তিনি বলেন, রাজ্যের উদ্যান চর্চা গবেষণা বিভাগ একটি এক্সোটিক ম্যাঙ্গো ব্লক স্থাপন করেছে। এর মাধ্যমে বিভিন্ন বিদেশি ও উন্নত জাতের আমের চাষ, আমের চারা অভিযোজন ক্ষমতা এবং ফলনের সম্ভাবনা মূল্যায়ন করা হবে। গতকাল নাগিছড়ায় অবস্থিত এসএইচআরএসএ ফল ও সবজি উন্নয়ন ইউনিটের নতুন অফিস উদ্বোধন করেন তিনি। কৃষিমন্ত্রী জানান, ইয়েলো বানানা, ডক মাই, রেড পামার, বাড়ি চার, ব্রুনেই কিং, হাড়ি ভাঙা, কাটিমন, থাই এক, রেড সহ বিভিন্ন উন্নত জাত ও উচ্চ মূল্যের আম চাষ নিয়ে এই বিশেষ ব্লক গড়ে তোলা হয়েছে। এর উদ্দেশ্য হল ত্রিপুরার জলবায়ু ও কৃষি পরিবেশে এসব জাতির উপযোগিতা যাচাই করা এবং ভবিষ্যতে মানসম্মত সম্পূর্ণ চারা উৎপাদন ও সম্প্রসারণের ভিত্তি তৈরি করা। ক্রীড়া ও যুব কর্মসূচি মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্য সরকার শারীর শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। তাছাড়া খেলোয়াড়দের জন্য বিমার সংস্থান রেখে নীতিমালা তৈরি করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে বেসরকারি উদ্যোগে নৃত্য যোগা উৎসবের উদ্বোধন করে তিনি ভাষণ দিচ্ছিলেন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে গতকাল কৈলাসহরে জানিয়েছেন যে রাজ্যে 10 বছরে বয়স পর্যন্ত সব শিশুকে হাম প্রতিরোধক টিকা দেওয়া হবে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার 90,000 হাম প্রতিরোধক টিকা রাজ্যে পাঠিয়েছে। আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা কার্ড নিরীক্ষা করবেন। স্বাস্থ্য সচিব গতকাল কৈলাসহরের ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। স্বাস্থ্য সচিব এখানে স্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীদের সাথে বৈঠক করেন, হাম প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। এই বছরের নিট ইউজি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে প্রচারিত অভিযোগ নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA প্রতিক্রিয়া জানিয়েছে যে নিট ইউজি 2026 পুনঃপরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অগ্রিম অ্যাক্সেস বা বিক্রয় সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। গতকাল একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে এজেন্সি বলেছে যে এমন বিষয়বস্তু হল সংগঠনীয় প্রতারণা সিন্ডিকেটের কাজ, যা ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের উদ্যোগকে কাজে লাগায়। এজেন্সি জোর দিয়ে বলেছে যে পরীক্ষার প্রক্রিয়ার সততা সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রয়েছে এবং প্রার্থীদের জন্য একটি ন্যায্য ও নিরাপদ পরীক্ষা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। TSR সপ্তম ব্যাটালিয়ানের উদ্যোগে গতকাল জম্পু জেলার ছইগড়িয়া EDC ভিলেজে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে থেলাকুং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় গ্রামবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। BSF ও পুলিশের যৌথ অভিযোগে গতকাল ধর্মনগর থানার অন্তর্গত রাগনা সীমান্তে কাঁটাতারির বেড়ার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা 9,427টি অ্যাবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এগুলির বাজার মূল্য 50 লক্ষ টাকা। পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে। সিপাহী জলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আজ রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। রাজ্যের 7টি জেলা থেকে সিনিয়র মহিলা হকি দল অংশগ্রহণ করবে। আবহাওয়ার খবর, রাজ্য জুড়ে গরমের প্রকোপ জারি রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা গেছে 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চাইতে 2 ডিগ্রি বেশি। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি কাছাকাছি। পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আজ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিপাহী জেলা ও দক্ষিণ জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পড়ব করিশ্মা জমাতিয়া মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া রং কক বিটি রায় নাই মথানি আদং সঙ্গে পান্ডাও আছুফাং ওখা পান্ডাও হায়ুঙ্গ থিতে গরই অরই পরৈনি জরাও ভারত রং থং তৈব খাতংরি বাংরেনা বাকি জুদা জুদা ওয়ানসুমা তাই ইয়াপ্রি রমনাতে কগলাম সালাই জাখা টংগুই টংমা লংমানী হামসারমা তাই বানিয়াও লাইটেসা কাহাম খাইনা বাকি জুদা জুদা কক নতইব কক বিটি কগলাম সালাই জাখা আদংসং সালথাং এশিয়াও চবা নাংলাইমা বাকি ভারত তাই হায়ঙ্গ আবনি বুফিম জাকমা নতইব সালাই জাখা কাসুমুং নাই মথা মন্ত্রী রাজনাথ সিং সাকা যে জরাও হাক্তর কাইসা কাইসা রাংথং থিতিক রিয় ক্লাই টংগো পিয়া ভারত ও জরাও ন হায়ংনি মামলাই

কদকে রংথং হামসানায় অঙ্গেতঙ্গ বসাকা মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী অজামা বাই ভারত রংথং হামসামানো থিতিতনিমানখা বাই থং পুইতু থানমানখামা হামসামা থাইগা টংমাতাই আলাইদা গরং বাই গরংজাক টংখা ও হামক্রাই খরক সারা 40,000 হাক্তনি টংাই রংনি বসকাঙ্গ কতালাম ফিয়কা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া হদানি কক্তমা লামো সাখা বসং বেরেমো হাস্তেনি পঞ্চায়েত কাইথাম সকাত মানমা আবো হাস্তেনি বাকি ওয়ানসুগুই মানিয়া সামু চারি মানমা তাই বেলাই বলাইমু ব অ সামু চারি মানমা বাই গরংজাক যতন হামবাই আফারকা মন্ত্রী অক্রা সাখা কাইসা ত্রিপুরা কাহামকুক ত্রিপুরা খামুগ অশোকাত বেলাই কতর কাইসা ইয়াং মিয়া তাংন কতর কক্তমা থুমাই রং কক মালাইমুঙ্গ পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সাখা হাক্তনি কামে আমজাইনি নাইকল মুং বিশার মুং তৈ মানজাকমা বিশিং তৈ হামক্রায় ত্রিপুরা অশোকাত মানমানি বিশিং তৈ কাহাম খ্লাই মানমানি ফুনুখা অশোকাতনি বিশিং টঙ্গ নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার সিপাহী জলা পরিষদ পুইলা থাইমানখা উনকোটি হাঙ্কনি কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েত হেলদি পঞ্চায়েত বেদেগ পুইলা থাইমানখা সালথাং ত্রিপুরা হাঙ্কনি বৈকুণ্ঠপুর কামি পঞ্চায়েত ওয়েমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত বেদেগ ফিলথামনি থাইমানখা হুকবাতে হুকবাক খ্লাইনাই হামক্রাই কক চংলাই নক সাকা তাকলাই বিশিনি জুন তাল জরা হাক্তর খরক চুকু রাসাই ব্রী চিনে সাইনি গবং হুকবা খ্লাইনাই রক খেত বাচাও অভিযানো গরংখা আবোবাই কাহাম ফাস সামুং ফুনাঙ্গ মাও চেতন বেবাক ভারতনি লুকু চবাও স্লাইজাকা কেন্দ্রনি হুকবাতেই হুকবা খ্লাইনাই হামক্রাই নাইখুংনি ও সামুং বুতাংনি নাহার মুংখা কথাজাক ফাস সামুং ফুনাংনাও খা বাচারিনা হানি বলা খাতি উইনারকনা তৈ কাহামকু হুকবানি রাইজা ফুয়ারনা নাইখুংনি বুখাতৈ সাজাখা ও অভিযাননি বিশিঙ্গ তাবুকসুক জরা কাইচি সিনে সাই সাররানি গবং হজাকমুং সামুং বুতাং সংসাজাখা লাইথাইনাই বিচিচি নৈরমৈ ভারতনি হুকবার হুকবার খ্লাইনাই রংনি দারাক বাং দিথানি মজমো বাংসামা নুকজাখা হুকবার খ্লাইনাই রংনো চুবানানি নাহারমু তাবুক হামক্রাইনি বিশিঙ্গ টংলিয়া আবো থাইরিমা বাংমা আজিউই মানমা নাইমুথাং হাতিও তুলাং মানমা থং তাই মথানি বিশিংতৈ যে নাংমাতৈ ফান গনাং খ্লাইনানি ফাইজিং থাঙ্গৈ দঙ্গ ভারতনি হুকবার কতাল কতাল ফান্ডকা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ও যোজনা হুকবার খ্লাইনাই রক বিশা গনাঙ্গৈ ওয়ানায়াউই হুকবার খ্লাইনানি বুখা বাচারিখা আর মন্ত্রী বক্রক হাকচালনি ওয়ানসুগুই কক চাবি মানমা হুকবার খ্লাইনাই রকনি লাংমানি কতাল লামা সামখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার সাকা আউলিনি জুদা জুদা পুখুরি স্নাম ফিরমুং বিশিং তৈ তৈ খর খাতিমুং টংখর থিতি নাইরুকমুং তাই লুকু রংনি সেব রুসুকমা নাহারে আউলি নাইক্রাই সামুং তাং গৈ টঙ্গ মিয়া অবৈনকর হাতি গানানি পুকিরি স্নাম ফিরমা সামুং ন নাইফ্রু ব অকক সাকা নাইফ্রু ব সামুং দমানি তৈ সামুং কাহাম হামিয়া নাইখা তাই ডাক্তি সামুং পাইরিনা বাকি দাগিখা থংতৈ শিকলা সামুং তাং মন্ত্রী তিনকুরাই সাকা হাস্তে ফিজিক্যাল এডুকেশন ফরংনাই সিতকমুং চেঙ্গেরিখা আবনো কারৈব থংনাই রংনি বাকি ইন্সুরেন্সনি রাইজারব খ্লাইজাগৈ দঙ্গ মিয়া সানজাও কৈলা সহনি উনকুটি কলাক্ষেত্র হাফাংনিয়া বুখাক্তৈ মশামুংতৈ যোগাতেরনি চেমুঙ্গ ব অকক সাকা মেইল মশামুং যোগা আকরক ফুনুজাকা পান্ডাও মানজাকা হাস্তে ওয়াক অফ বোর্ডনি চেয়ারম্যান মবসর আলী কৈলা সহর পুর নাইখ্রাইনি চেয়ারপার্সন চপলারানি দেবরাই আকসং সিপাহী জলা হাঙ্করনি দনপুরনি শান্তিনগর রেম চেনৈ রংনকনি থংখলাও তিনি হাস্তে বেরেমনি ফিলবা ব্রী রংনি হকি থং বাতাইমুং চেঙ্গানো হাস্তেনি হাঙ্কর কাইসিনি সিনিয়র ব্রী হকি থংনাই বদল আরো মানজাকানো বুসকাং দাম নই চিব্রী হাস্তিনি সিপাহী জলাতে সালগ্রা হাঙ্কর আমচাইও ফেরাঙ্কগৈ বাতি গবং ওয়াই মানো হনে হজাক মুরিখা নবার তৈবার নাইখুং আগরতলাও তিনি ফুংনি খামানি তুমারি 27.4°C অব সুকাংনি স্লাই 2°C বাঙ্কুখা তিনি সালনি সাকানি তুমারি 35°C নি গানাগিনি টঙ্গানো ককবর বৈ ককতমা পরিমং তাবুকনি বাকি অরণ অপেক্ষা উলনি ককতমা আওয়াই খেলাই জাগানো হরনি দামসিনি তামই সতী ব্রীজি পাওয়া

আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন। আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 12:05 শুনতে পাবেন ছোট্ট শিশুদের জন্য অনুষ্ঠান শিশু মেলা, লাইভ ফোন ইন হিন্দি গানের অনুষ্ঠান 12:30 হ্যালো অনুরোধ, বেলা 1:00 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 আবারও হ্যালো অনুরোধ অনুষ্ঠান, 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 মা ও বোনদের জন্য অনুষ্ঠান মহিলা মহল, 2:00 দিল্লি কেন্দ্র থেকে মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 বাংলা আধুনিক গান, 2:30 রবীন্দ্রসঙ্গীত, 2:45 ন্যাচুরাল গীতি, 3:00 নিউজ বুলেটিন, 3:10 মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী রিলে করে শোনানো হবে, 5:55 অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে, 6:00 ঘোর গৃহস্থীর আড্ডা, ঘোর গৃহস্থীদের রবিবারের আড্ডা, 6:40 অনুষ্ঠান সীমান্ত থাকে। সাপ্তাহিক অগ্রক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 এবং 7:55 পর্যায়ক্রমে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:05 রয়েছে ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান, 8:30 ন্যাচুরাল গীতি, 9:00 দিল্লি কেন্দ্র থেকে সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 বাংলা আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 লোকগীতি, 10:20 দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে, 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার নৈশকালীন বিজ্ঞপ্তি এবং সেই সাথে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আজকের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর। আমাদের অনুষ্ঠান শুনছেন 103.2 MHz এবং নিউজন এআইআরএবি। পরবর্তী ঘোষণা একটু পরে শুনতে পাবেন।

0: বন্ধুরা, তোমাদের সাথে মিলতে পেরে আমরা খুব খুশি। এসো না, আজ আমরা গানে আবৃত্তিতে জমে তুলি শিশু মহল। সবাই তৈরি তো?
1: হ্যাঁ হ্যাঁ, সবাই তৈরি।

আমি টিয়া ভট্টাচার্যি আপনাদেরকে একটি কবিতা শোনাচ্ছি। মা বললেন, কানটি মূলে বাজে হতচ্ছাড়া, লেখাপড়া শিখিয়ে তুলে কেবল আড্ডা মারা, নির্ঘাত তুই ফেল করবি গোল্লা পাবি আরো, একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খোলে কারো। কান ছাড়ো মা বলছি শোনো, এক্ষুনি সব খুলে পড়লে কিছুই রয় না মনে, মুখস্ত যায় ভুলে। তার যে মা মনে রাখার দাও না সহজ মন্ত্র, কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র। এবারে দিয়া আপনাদেরকে একটি গান শোনাবে।

এতক্ষণ শুনলেন শিশু মেলা অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

আকাশবাণী কৈলাসহর, কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যালো।

ঋতু বৈচিত্র্যের মূলে রয়েছে পৃথিবীর সূর্য প্রদক্ষিণের অবিরাম লীলাচঞ্চল দুর্বার গতি। সূর্য সাক্ষী পৃথিবী আপন কক্ষপথে দুরন্ত বেগে ধাবমান বলে ঋতুচক্রের নিত্য আবর্তন বিবর্তন। ঋতুর লীলাতেই পৃথিবীতে নিত্য অভিনীত হচ্ছে সৃষ্টি ও ধ্বংসের নিরন্তর উলয় বিলয়, প্রবেশ ও নিষ্ক্রমণ। প্রকৃতির রাজ্যে ঘটে চলেছে নিত্য নবরূপান্তর। সূর্যের অবস্থান আর দূরত্ব অনুসারেই

পর্যায়ক্রমে বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে আর তাদের প্রতিক্রিয়াতেই প্রকৃতির রুদ্ররূপ ও শান্ত রূপের নিত্য পরিবর্তনশীলতা চক্রবোধ সাধিত হয়। হ্যাল অনুরোধ, অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার বিনম্র আন্তরিক ভালোবাসা। আর প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আজকের সিক্রেট কোড দিয়েছি, গ্রীষ্মের রুদ্ররূপ। আর আমাদের ফোন নম্বর হচ্ছে 03-824-295-192। এই নম্বরে কল করুন এবং অনুষ্ঠানে প্রবেশ করুন। সিক্রেট কোড আমি আবারও বলে দিচ্ছি, গ্রীষ্মের রুদ্ররূপ।

0: নমস্কার, হ্যালো অনুরোধ।
1: নমস্কার দিদি। আমি আশুতোষ দেবনাথ, চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দিদি। আর সূর্যের রৌদ্র রূপ না এরকম?
0: না না, গ্রীষ্মের রৌদ্র রূপ।
1: দুঃখিত, গ্রীষ্মের রৌদ্র রূপ না?
0: হ্যাঁ,
1: গ্রীষ্মের রৌদ্র রূপ। তো আসলে একটু রেডিওটা পরিষ্কার আসছিল না, ওই সেজন্য আসলে দুঃখিত, আমি একদম ক্লিয়ার বলতে পারিনি।
0: ঠিক আছে।
1: তো দিদি, আজকে আমাকে একটা গান শুনিয়ে দিন।
0: বলুন।
1: 1991 রিলিজ হয়েছিল, ছবির নাম সাথী, আর গানটা হচ্ছে দৌলত কো দুনিয়া সালাম করতে হ্যায়।
0: দৌলত কা?
1: দৌলত কো দুনিয়া সালাম করতে হ্যায়, এরকমই গানটা। আর এই গানটির রূপ দিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ একজন গীতিকার সমীর। সমীরের বাবাও অনেক বড় গীতিকার ছিল বলিউডের। আর সুর দিয়ে সাজিয়েছেন নদীম শ্রাবণ। আর এই গানখানি আপনাকে নিয়ে শুনব, জহরলাল দাদা, প্রেমজিৎ দাদা, অবিনাশ তেলি, বরুণ সূত্রধর, বুলটি ভুল। আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা কাজ মানে শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
0: ঠিক আছে, ভালো থাকবেন, শুনুন আপনার পছন্দের গান। নমস্কার।
1: নমস্কার দিদি।

0: হ্যালো,
1: নমস্কার। হ্যালো নুরুদ।
0: হ্যালো,
1: শুনতে পাচ্ছি? বলুন।
0: হ্যালো,
1: শুনতে পাচ্ছি? বলুন।
0: হ্যাঁ, আমি এই মুহূর্তে প্রথমে সিক্রেট করতে বলি।
1: হ্যাঁ বলুন।
0: গ্রীষ্মের রৌদ্র রূপ,
1: হ্যাঁ
0: তাই না?
1: হ্যাঁ।
0: হ্যালো,
1: হ্যাঁ
0: গ্রীষ্মের রৌদ্র রূপ,
1: হ্যাঁ হ্যাঁ ঠিক তাই।
0: এই জায়গায় দাঁড়িয়ে কি বলতে হয় যে আমাদের ভারতবর্ষ, বিশেষ করে আমাদের নর্থ ইস্ট বা পূর্ব রাজ্যে প্রকৃতির মানে একেবারে আটটার আটটাই রূপ আমরা দেখতে পাই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বর্ষা, শরৎ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, একটা ঋতুর যে মেলবন্ধন সেটা কিন্তু আমরা দেখতে পাই। আর গ্রীষ্মের যে দাবদাহ বা রুদ্র আমাদের হৃদয়কে যা কাবু করে থেকে দাঁড়িয়ে, হ্যাঁ এটা সত্যি বলতে কি প্রত্যেকটা ঋতুরই আনন্দ নেওয়া উচিত বা উপভোগ করা উচিত, তাই না? হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যালো,
1: শুনতে পাচ্ছি।
0: প্রত্যেকটা ঋতুর ঋতুকে উপভোগ উপভোগ করা উচিত।
1: হ্যাঁ হ্যাঁ উচিত।
0: সে জায়গায় দাঁড়িয়ে মানে গ্রীষ্মকাল চলছে, বৈশাখ গ্রীষ্মকাল, আর আজকে গ্রীষ্মের তো আজকে এই মুহূর্তে আমি বলছিলাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার পটেল। আর আজকে গানটা শুনব, কবিতার নাম হলো নয়া কদম।
1: কোন গান?
0: আর গানটা হলো এরকম, সাইলা আয়া মোরা মন ভায়া, সাইলা আয়া মোরা মন ভায়া, মেরে লিয়ে প্যার লায়া রে, ও উমঙ্গ নাচে সঙ্গ সঙ্গ অঙ্গ নাচে রে, সাইলি আই। এরকম গানটা গানটা অবশ্যই গেয়েছেন কিশোর কুমার সাথে আশা। আর এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি।

0: বিশেষ করে আমার খুব খুব খুব ভালো বন্ধু ছোটো ভাই আমার সুমন মোহরি, ও শুনবে, খুব ভালো। তারপর আমার প্রেমজিৎ বাবু তো আছেনই, প্রশ্নাতি উনি তো ভালো তাই, আর আমাদের সজল বাবু, সজল মালাকার মহাশয় কার্তিক দা, তারপর আছেন অম্বালিকা ভট্টাচার্য, আমার সজল ছোটবাবু ভট্টাচার্য, ছোটো ভাই দেবজিৎ দাস, আর ব্যাঙ্গালোর থেকে শুনবে আমার ছোটো ভাই মিথুন চক্রবর্তী। আর এ মুহূর্তে যদি কারো নাম বাদ পড়ে যায় তো কে একেবারে ভুলে গেছিলাম, কুমরুল, অনেকদিন পরে ওনার কোনো শুনতে পাচ্ছি না, কুমরুল ভাই শুনবে, আর যারা যারা রেডিওর পাশে আছেন। আর একটা কথা বলি পারমিতাজি, কি বলবো, বলে নাম অ্যানাউন্স করতে হবে, নাম ঘোষণা করতে অনেকে চেষ্টা করে ঘোষণা করে না, আমি কিন্তু একবার বাচ্চা রাখ রাখনি করিনি, আমি সবার যারা যাদের নাম বলি সবার নাম দিয়ে, অনেকে বলেন যে নেটওয়ার্ক প্রবলেম, বিভিন্ন কোয়েশ্চেন টাইপ হয় এরকম বলেন না, কিন্তু আমি এটা করি না, আমি আমার নাম বলেই যাব, আমি যাদের নাম বলি তারা আমার নাম বলে আমার ধন্যবাদ সবার নাম। তো পারমিতাদি ভালো থাকো, ও হো একবারে ভুলে গেছিলাম আমাদের অভিনাথ, উনিও ভালো থাকুন, তার নামটা ভুলে গেলাম, ভালো থাকুন, থাকুন,
1: ঠিক আছে, আপনি ভালো থাকবেন,
0: গরম বেশি করে,
1: নমস্কার,
0: জল খান।

0: নমস্কার, হ্যালো নুরুদ।
1: হ্যাঁ নমস্কার দিদিভাই, আমি তোমার কাছ থেকে বলছি। তার
0: কেমন আছেন?
1: হ্যাঁ দিদিভাই, আমি খুব

0: আছি, আপনি কেমন আছেন?
1: নিশ্চয়ই ভালো আছি।
0: দিদিভাই, গ্রীষ্মে রুদ্র ডুব।
1: কেমন লাগছে গরম?
0: প্রচন্ড গরম ভাই দিদিভাই, তবু আজকে একটু কম আছে। তো দিদিভাই, আমি একটি গান শুনবো।
1: বলুন।
0: সাহেব, কেয়া খবর কেয়া পাতা,
1: কে খবর কে পাতা,
0: শিশুটার কোনটা দিদিভাই?
1: দেখছি। কিশোর কুমারের কণ্ঠে না? ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার দিদিভাই,
1: চলে
0: আপনিও ভালো
1: এসছে
0: থাকবেন।
1: আপনার টাইম।

0: হ্যালো,
1: নমস্কার। হ্যালো, নুরুদ থেকে
0: নমস্কার
1: বলছি।
0: নমস্কার। আমি বিলোনিয়া উত্তর সরাসীনা থেকে বিশ্বজিৎ পাল।
1: সিক্রেট কোডটা বলুন।
0: সিকিউরিটি কোডটা,
1: হ্যাঁ, সিক্রেট কোড।
0: ওটা তো আমি শুনতে পাইনি, কারণ ওই নেটওয়ার্কের প্রবলেমে ঠিকঠাক ভাবে আসছে না, সেই জন্য আমি শুনতে পাইনি। দয়া করে যদি সিকিউরিটি কোডটা বলেন
1: তাহলে
0: তাহলে অনেক ভালো হতো।
1: আপনি পরে ফোন করবেন, সিক্রেট কোডটা শুনুন আর অনুষ্ঠান শুনতে থাকুন, সিক্রেট কোড পেয়ে যাবেন।
0: ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।
1: নমস্কার। হ্যালো নিরুদ।
0: হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছেন?
1: শুনতে পাচ্ছি, বলুন।
0: হ্যাঁ, আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে। দিদি, আপনি যে সিক্রেট কোডটা রেখেছেন, সিক্রেট কোডটা হলো কৃষ্ণের রুদ্র রূপ, তাই
1: হ্যাঁ,
0: তো?
1: ঠিক তাই। হ্যাঁ, কেমন পড়েছে ওদিকে গরম?
0: কি বলছেন?
1: গরম কেমন পড়েছে ওদিকে?
0: প্রচন্ড গরম দিদি, প্রচন্ড গরম, মাঝে মাঝে মেঘ করছে কিন্তু বৃষ্টি সেইভাবে হচ্ছে না। এত গরমের মধ্যে আছি দিদি, প্রচন্ড।

0: কষ্ট আছি।
1: খেয়াল করবেন
0: দিদি, ওদিকে ওয়েদার ভালো?
1: হ্যাঁ, এদিকেও গরম আছে, এদিকেও প্রচন্ড গরম।
0: আচ্ছা দিদি, আমি গান শুনতে যাই, ছবির নাম হচ্ছে প্রেম রোগ,
1: কোন গান?
0: শিল্পী হচ্ছে সুরেশ ভাটকার, আরে কুছ নেহি কুছ নেহি, এই গানটা হবে দিদি?
1: হ্যাঁ দেখছি।

0: প্রেম প্রেম রূপ ছবির গান তো?
1: হ্যাঁ, প্রেম রোগ ছবি সুরেশ ভাটকার গানটা গেয়েছেন দিদি, কুছ নেহি আরে কুছ নেহি, এই গানটা।
0: হ্যাঁ, কুছ নেহি হ্যায় ভাতা চপরক, ঠিক আছে।
1: হবে দিদি?
0: হুম হুম
1: আর এই গানটা দিদি আমি যাদেরকে নিয়ে শুনবো, আমার বন্ধু লালন ঘরামি, অসিত হাইত, বিশ্বনাথ গায়েন, রবীন মান্না, দেবজিৎ দাস, আশুতোষ দেবনাথ, আর সেই সঙ্গে আপনিও গানটা শুনবেন।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ, রাখছি,
1: ভালো থাকুন
0: নমস্কার।
1: দিদি, নমস্কার
0: হ্যাঁ,
1: দাদা,
0: আবার ফোন করবেন।
1: নমস্কার।

0: নমস্কার, হ্যালো নুরুল।
1: নমস্কার দিদিভাই, আমি সঙ্গীতা দেবনাথ চণ্ডীপুর থেকে বলছি।
0: কেমন আছেন?
1: ভালো আছি দিদিভাই, আপনি কেমন আছেন?
0: ভালো আছি।
1: তো দিদিভাই, আজকাল সিক্রেট ফুড রেখেছেন গ্রীষ্মের রৌদ্র রূপ, আর গান শুনতে চাই হাম দিল দে চুকে সনম ছবির টাইটেল সং। আর আমার সঙ্গে শুনবেন দিল্লি থেকে ধরমবীর দাদা, আর কলকাতা থেকে শুনবেন বাদল ফুটিয়াল ভাই, আর প্রেমজিৎ দাদার জহর দাদা, অবিনাশ ভাই, বুলটি দিদি ভাই, আর বিশাখা বোন, আর বরুণ দাদা শুনবেন চণ্ডীপুর থেকে।
0: ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি।
1: নমস্কার দিদি ভাই, ভালো থাকবেন।
0: নমস্কার।

আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: This is
1: সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আকাশবাণী কুইল শহর। ফিরে এলাম আবারও হ্যালো অনুরোধ অনুষ্ঠানে।

0: হ্যালো হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, আমি রাবেন্দ্র চাকমা থেকে বলছেন।
1: রুদ্ররূপ রূপ মুখ না রূপ।
0: আজকে একটা গান শুনবো দিদি, গানের লাইন হচ্ছে শুভ নাম হয়েছে রাজা রাজা গানের লাইন হচ্ছে রাপুনে বানা যায় এখান গান শুনবো আর কি।
1: কোন গান
0: রাপুনে বানা যায় এখান গান শুনবো।
1: কোন গান?
0: শুভ নাম হয়েছে রাজা রাজা রাজস্থানী। কবে গানছি?
1: গানের লাইন খানি বলুন,
0: হ্যাঁ
1: গানের লাইন খানি আবার বলুন।
0: কৃষ্ণ কি আর আমাদের আপনি বানায় আগে গান শুনবো আর কি, এটা জানো খানি ছবি দেখে।
1: ঠিক আছে,
0: হ্যাঁ, দারিণ
1: চলে এসছে আপনার গান।
0: শুনবে ডকে শুনবে অভিনাথ দাদা, কমলা দিকে শুনবে কুমার বাবু, খোলা গান শুনবে অভিনাথ দাদা, রাজু দেবনাথ দাদা, আর শুনবে বরুণ দাদা।

0: হ্যালো।
1: নমস্কার। হ্যালো নুরুদ।
0: হ্যালো, নমস্কার। আমি সুশীল সিনহা পেশাদর থেকে।
1: কেমন আছেন?
0: দিদি ভাই,
1: আর আমাদের আজকের সিক্রেট কোডটা বলতে হবে।
0: আমি
1: সিক্রেট কোড অনুষ্ঠানের একটা নিয়ম রয়েছে।
0: গ্রীষ্মের রুদ্র রূপ।
1: হ্যাঁ হ্যাঁ, গ্রীষ্মের রুদ্র, ঠিক তাই।
0: ম্যাম, দিদি ভাই, আমি তো একজন কৃষক। ম্যাম, দিদি ভাই, আমি

0: পুরা সাড়ে বারোটা থেকে একবারে খাতা কলম খুলে বসে আছি
1: অনুষ্ঠানের
0: মোবাইল নিয়ে
1: জন্য অপেক্ষা করে।
0: গান শুনবো বলে
1: ধন্যবাদ ধন্যবাদ।
0: কোনটা লাগছে না, মনটা কেমন করছে
1: এখন তো লেগে গেছে, বলুন কোন গান শোনাবো।
0: গান হচ্ছে প্যার কা মন্দির। লোক যাহা পর রেহতে উসি জায়গা কো ওগর কেহতে, এই গানটি শুনতে চাই।
1: গানের লাইন খানি আবার বলুন। গানের লাইন খানি আবার বলুন।
0: লোক লোক যাহা পর রেহতে উসি জায়গা কো ওগর কেহতে, ইসে গর কো প্যার কা মন্দির কেহতে।
1: হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি, আপনার গান চলে এসছে।
0: আমি খুব আমার গান শুনতে মজা লাগে দিদি ভাই।
1: হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। তো আর অন্য কোনো অনুষ্ঠান শোনা হয় আমাদের?
0: আজ তো কিষাণ।

0: দিদিভাই পেয়েছেন?
1: হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি আপনার গান, চলে এসছি।
0: আমি তো গানকে আমি খুব আমার গান শুনতে মজা লাগে দিদিভাই।
1: হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তো আর অন্য কোনো অনুষ্ঠান শোনা হয় আমাদের?
0: আজ তো কিষাণ বাণী অনুষ্ঠান শুনি, 6টা থেকে 7টা পর্যন্ত পুরা
1: ঠিক আছে,
0: শুনি দিদিভাই।
1: হ্যাঁ হ্যাঁ, অন্য অনুষ্ঠানগুলি শুনবেন, ভালো লাগবে।
0: পুরো একবার আমার 6টা 7টা থেকে আমার মোবাইল সকাল থেকে চলে পুরা রাত 9টা পর্যন্ত আমার পকেটে থাকে।
1: ঠিক আছে,
0: আমি সব গান শুনি, সব অনুষ্ঠান শুনি।
1: অনেক ধন্যবাদ।
0: আর কিষাণ বাণী অনুষ্ঠান তো আমার একবার জনপ্রিয় অনুষ্ঠান।
1: অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আবারও ফোন করবেন। নমস্কার
0: দিদি ভাই, নমস্কার।

হ্যালো অনুরোধ, অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈল সাহার, অনুষ্ঠান শুনছেন 103.2 মেঘাহার্জে।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলায় জাতীয় রাজধানী সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় CBI তল্লাশি। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা আজই শেষ হচ্ছে। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতার পরিসর বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে তিনি আজ দুদেশের যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনোর সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য করেন। 4 বছর পরেই বৈঠক হচ্ছে এবং এই সময়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক একটি বিষয় বলে ডক্টর জয়শঙ্কর মনে করেন। গত বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75 বছর উদযাপন করেছে বলেও ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন।
1: Our joint commission is happening after 4 years, and I think it's important to recognize that in those 4 years we made good progress in our bilateral relations. Today I look forward to extensive discussions with you, covering the full spectrum of our bilateral cooperation, from political to defense and security, maritime trade and investments, health and pharmaceuticals, food security, as well as tourism, education and cultural cooperation.
0: উল্লেখ্য, অষ্টম ভারত ইন্দোনেশিয়ার যৌথ কমিশনের অংশ নিতে এদেশ সফরে এসেছেন ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী। সারা বিশ্বে আগামী দশকে তেলের মোহর চাহিদা বৃদ্ধিতে প্রায় 50% অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের 15% ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার।

0: তেল উৎপাদক সংস্থা রসনেফটের প্রধান ইগর সেচিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেছেন, ভারতে জ্বালানি তেলের চাহিদা 2035 সাল নাগাদ 44% বেড়ে দৈনিক প্রায় 8 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। বিদ্যুতের চাহিদাও 80% বেড়ে ঘণ্টা প্রতি প্রায় 3000 টেরাওয়াটে পৌঁছবে, যা বর্তমানে সমগ্র ইউরোপীয় ইউনিয়নের চাহিদার সমতুল। তবে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা বলে তিনি মনে করিয়ে দেন। পরিজনের প্রশ্নে গা ছাড়া মনোভাবের জন্য ইউরোপের দেশগুলির কড়া সমালোচনা করেছেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। ফ্রান্সে নরম্যান্ডি অবতরণ বা ডি-ডের 82তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দিয়ে এমন বহু মানুষ প্রবেশ করছেন যাদের মতাদর্শ বেশ বিপজ্জনক। বিষয়টিকে তিনি কার্যত আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং বলেছেন, সমস্যার মোকাবিলায় এখনও সময় রয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দখলে থাকা উত্তর পশ্চিম ইউরোপকে মুক্ত করার জন্য মিত্রবাহিনীর অভিযানের এই নরম্যান্ডি অবতরণ অত্যন্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের দিল্লি সফরে যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বণ্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI গতকাল চণ্ডীগড়, পাঁচকুলা এবং দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের 6টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এই ঘটনায় হরিয়ানা সরকারের 8টি দফতর এবং চণ্ডীগড় পুরসভা ও ক্রেস্ট চণ্ডীগড়ের 2টি দফতরে 661 কোটি টাকার জালিয়াতি এবং সরকারি তহবিল তছরূপের ঘটনা ঘটে। এক বিবৃতিতে CBI জানিয়েছে, অনিয়ম এবং অপরাধের অর্থগ্রহণের বিষয়ে হরিয়ানা ক্যাডারের ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থা ও তার নির্দেশকের বাসভবনে এই তল্লাশি অভিযান চালানো হয়। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা। কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা। যদিও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই দফায় অপরিবর্তিত থাকছে। অল ইন্ডিয়া রেডিওর 90তম পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়।
1: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও। সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষের একটি নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সাথে একটু সাযুজ্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন। অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
0: এবছর খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এবছর CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। CBSE পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে, তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে CBSE। তেলেগু দেশম পার্টি TDP চলতি মাসের 18 তারিখে হতে চলা রাজ্যসভা নির্বাচনের জন্য 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সর্বভারতীয় সভাপতি N চন্দ্রবাবু নাইডু প্রার্থী তালিকাটি প্রকাশ করেছেন। শিল্পপতি সানা সতীশ, শিক্ষাবিদ ও ভাষ্যাম এডুকেশনাল ইনস্টিটিউশনের চেয়ারম্যান ভাষ্যাম রামকৃষ্ণা এবং TDP সমাজ মাধ্যম শাখার প্রধান চিন্তাকায়ালা বিজয়ের নাম ঘোষণা করেন তিনি। অন্ধ্রপ্রদেশ থেকে 4টি রাজ্যসভা আসন শূন্য হতে চলেছে। জোটসঙ্গী জনসেনা পার্টিকে 1টি আসন দেওয়া হয়েছে। তারা লিঙ্গম নেনি রমেশকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জাতীয় পুরস্কারজয়ী মালায়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল 57 বছর। 1996 সালে সিদ্দিক সামির পরিচালিত ইস্তামানো নুরুভাট্টম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেন। 3 দশকের কর্মজীবনে তিনি প্রায় 350টি চলচ্চিত্র

0: অভিনয় করেছেন। আদাম ইনতে মাকান আবু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর 7ই জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা, সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং একটি সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার আহ্বান জানান। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি হবেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা জাভেরেভের এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম। তিনি চতুর্থ স্থানে থাকা কোভলির মুখোমুখি হবেন। এই লড়াইয়ে যিনি জিতবেন তার এটি প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। এদিকে গতকাল মহিলাদের সিঙ্গলসের ফাইনালে প্রতিযোগিতার অষ্টম বাছাই রুশ খেলোয়াড় মিরা আন্দ্রিভা পোল্যান্ডের মাজা চাউলিন্সকাকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে নিয়েছেন। 19 বছর বয়সী এই খেলোয়াড় চাউলিন্সকাকে 6-3, 6-3 সেটে হারিয়ে দিয়েছেন। প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত। শেষ পাওয়া খবরে ভারত 8 উইকেটে 564 রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেছে। শুভমান গিল 126 ও KL রাহুল 100 রান করেন। আফগানিস্তানের মোহাম্মদ শহীদুল্লাহ 6টি, জিয়াউর রহমান ও হাসমাতুল্লাহ শাহিদি 1টি করে উইকেট নেন। গতকাল প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে 3 উইকেটে 368 রান করেছিল। নতুন দিল্লিতে 77তম ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল সমারোহে অংশ নেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, মানুষের মধ্যে সাইক্লিংয়ের অভ্যাস বাড়লে পরিবেশ সংরক্ষণ এবং যানজটের মোকাবিলা দুটি বিষয়ই সম্ভব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হলো কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এবারে শুনুন মাওবাদীদের জন্য অনুষ্ঠানে মহিলা মহল্লা।

0: নমস্কার মা বোনেরা, শুরু করছি আজকের মহিলা মহল। মা শব্দটির মধ্যে সুপ্ত যে শব্দটি সবসময় থাকে সেটা হচ্ছে সন্তান। আজকে আমাদের আলোচনার বিষয় শিশু সন্তান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আইনজীবী চিরঞ্জীব ভট্টাচার্য। নমস্কার, আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমাদের যখনই কোনো সমস্যা হয় ছুটে যাই আপনার কাছে, আর আপনিও আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনি নিজেই চলে আসেন। তো সেজন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ এটা অনেক ছোট শব্দ আপনার জন্য।
1: এটা আমার সৌভাগ্য।
0: তো মহিলা মহলেও অনেক সমস্যায় আপনি আমাদের সমাধান দিয়েছেন, সমাধান সূত্র দিয়েছেন। আজকে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে শিশুর অধিকার। তো সকলের জন্যই তো অধিকার রয়েছে, কিন্তু শিশুর জন্যে অধিকার সেটা আমাদের কাছে অনেকটাই অস্পষ্ট। তো প্রথমে যেটা জানতে চাইবো সেটা হলো, শিশু বলতে আপনাদের আইনে বয়স সীমা কত?
1: 18 বছর, আগে ছিল 16, এখন হয়েছে 18 বছর। এবং ভারতের প্রত্যেকটি আইনে শিশু মানে 18 বছর।
0: তো শিশুর অধিকার এই বিষয়টা কীরকম? শুরুটা তো শিশু জন্মের পর থেকে মাতৃস্নেহে বেড়ে ওঠা, কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেরকম শিশুকে লালন করা হয়, নিম্নবিত্ত যারা একেবারেই দরিদ্র শ্রেণী, এরা দেখুন ছোট্ট শিশুকে ঘরে ফেলে রেখে কাজে চলে যায়, যেতে বাধ্য হয়। তো সে শিশুর উপর নানা রকম অত্যাচার হতে পারে, ঘরের লোকের পক্ষ থেকেও হতে পারে, বাইরের থেকেও হতে পারে, কারণ শিশুটা একেবারেই নিরাপত্তাহীনভাবে ঘরে থাকে, অধিকাংশ ক্ষেত্রেই বলবো নিম্নবিত্তদের

0: ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই শিশুদের অধিকার কি হবে, কি করে জানবে, কি করে প্রয়োগ করবে?
1: শিশুর অধিকারটা কি, শিশুর অধিকারটা কি এবং সেই অধিকারটা কিভাবে প্রোটেকশন করা হচ্ছে বা পত্তা দেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে মূল বিষয়। আমাদের ভারতের সংবিধান, আমাদের ভারতের সংবিধানে 45 ধারাতে আছে যে শিশুদের নিরাপত্তা দিতে হবে। এই 45 ধারার আগেও ভারতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শিশুদের নিরাপত্তার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে, যেমন রাইট টু এডুকেশন, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, এ ধরনের অনেক সংখ্যক আইন আছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে শিশুদের নিরাপত্তার প্রশ্নে 1998 সালে জেনিভাতে বিশ্ব যে রাষ্ট্রসংঘ আছে সেই রাষ্ট্রসংঘে একটা কনভেনশন হয়, সেই কনভেনশনটা ছিল যে প্রোটেকশন অফ রাইট অফ চিলড্রেনস। বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে যারা রাষ্ট্রসংঘের সদস্য তারাই সেই সম্মেলনে যোগদান করেন, এবং সেই যে কনভেনশন, সেই কনভেনশন থেকে একটা রেজলিউশন তৈরি করা হয়, এবং মূলত শিশুদের 12টা দাবি, 12টা অধিকারকে ওরা স্বীকার করেন। এই 12টা অধিকারকে নিয়েই তারা আন্দোলন করেছেন এবং এগুলি যাতে প্রটেক্টেড হয় তার চেষ্টা করেছেন।
0: আচ্ছা, এটা তো শিশুরা তো আর বলতে পারে না, তার সমস্যার কথা সেভাবে বোঝাতেও পারে না, যে 12টা অধিকার সেটা কিভাবে নির্ণয় হয়েছে?
1: সেই যে 12টা অধিকার, সেটা প্রথমত হচ্ছে 4টা অধিকার, 4টা অধিকার থেকেই 12টা অধিকারের কথা এসেছে। 4টা অধিকারের কথা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে রাইট টু সার্ভাইভাল, বাঁচার অধিকার, শিশুর জীবনের অধিকার, স্বাস্থ্যের অধিকার, পুষ্টির অধিকার, পরিচিতি পাওয়ার অধিকার, নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়ার অধিকার।
0: আচ্ছা,
1: এটা হচ্ছে রাইট টু সার্ভাইভাল, মানে বাঁচার যে অধিকারটা।
0: হ্যাঁ,
1: যে মূল 4টে যে বিষয় আমরা বলছিলাম। দ্বিতীয় হচ্ছে রাইট টু ডেভেলপমেন্ট, উন্নয়নের অধিকার। উন্নয়ন মানে কি? ওর বলছে যে শিক্ষার অধিকার, রক্ষণাবেক্ষণের অধিকার, অবকাশ পাওয়ার অধিকার, বিনোদন পাওয়ার অধিকার, সাংস্কৃতিক কর্মসূচিতে যুক্ত হওয়ার অধিকার।
0: আচ্ছা,
1: তৃতীয় হচ্ছে রাইট টু প্রোটেকশন, নিরাপত্তার অধিকার। আমরা দেখব যে সারা পৃথিবীতে, ভারতে বলছি না, সারা পৃথিবীতেই শিশুদের শোষণ করা হচ্ছে, শিশুদের অবমাননা করা হচ্ছে, তাদের অবহেলা করা হচ্ছে, এসব থেকে তাদের যে মুক্তি, মুক্তি দেওয়ার অধিকার বা মুক্তি পাবার যে অধিকার সেটাতে সংরক্ষিত করা হয়েছে। আর সর্বশেষ হচ্ছে রাইট টু পার্টিসিপেশন, অংশগ্রহণের অধিকার। যেমন আমরা একটা স্কুল মাঠে একটা ছেলেরা খেলছে, বাচ্চারা খেলছে, কোনো শিশুকে আমরা বাধা দিতে পারি না সেই খেলাতে যুক্ত হতে।
0: আচ্ছা,
1: বা এই বিভিন্ন ব্যাপার আছে, যেমন মত প্রকাশের অধিকার। একটা শিশু তার যে তার যে মানসিকতা আছে সে যে কোনো একটা চিন্তা ভাবনা করতে পারে এবং সেই চিন্তাভাবনা সে প্রকাশ করার যে তার অধিকার, সেই অধিকারটা তাকে দিতে হবে। তত্ত্ব জানার অধিকার, যে কোনো বিষয়ে কিছু জানার অধিকার তার আছে।
0: হ্যাঁ, শিশুদের তো কৌতূহল বেশি থাকে, নানা রকম প্রশ্ন করে এবং আমরা দাবিয়ে রাখি,
1: হ্যাঁ, সেটা জানার অধিকার তার আছে। আর একটা হচ্ছে ধর্মের অধিকার, রাইট টু রিলিজিয়ন। এটা একটা পৃথিবীর প্রত্যেক দেশে এটা নিয়ে একটা চর্চা আছে, রাইট টু রিলিজিয়ন, মানে একটা শিশুকে তার যে ধর্ম আচরণ করার অধিকার তাকে দিতে হবে। মূলত ব্যাপারটা হচ্ছে কি, এটি তো যারা পরিবারে আছে সে পরিবারগুলিতে তো এগুলি সে পেয়ে যাচ্ছে।
0: হ্যাঁ,
1: যখনই কোনো অরফেনেজ হবে,
0: হ্যাঁ,
1: বা অন্য কোনো হোস্টেলে আছে বা অন্য কোনো পরিবেশে আছে, সেই পরিবেশে তাকে এগুলি পাওয়ার অধিকার তাকে দিতে হবে
0: নিশ্চয়ই। হ্যাঁ, এখানে একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার অনেক সময়ই থাকে, হোস্টেলে থাকলে একপেশে হয়ে যেতে পারে অনেক সময়, সেজন্য সেই আইনগুলো অত্যন্ত জরুরি। এবার সেই আইন যখন 18 বছর মানে সে অনেকটাই বুঝতে পারে, কিন্তু 10 বছরের নিচে যে শিশুরা তাদের জন্য এগুলোর প্রয়োগ কীভাবে সম্ভব, কারা করবেন? অভিভাবকরা তো আপনি যেটা বললেন যে পারিবারিক অবস্থানে তো সে অনেক

0: অনেকটাই পেয়ে যাচ্ছে, বুঝতে পারছে। তো সে ব্যাপারে অভিভাবকদেরও সচেতন করার একটা ব্যাপার থেকে যায়।
1: পরিবারে থাকার যে ব্যাপার, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন যাতে না হয় তার জন্য প্রথমে যে কথাটা বলেছিলাম সেটা আছে, সেই প্রথমে চারটাতে বললাম। এরপর এই চারটাকে ধরেই মূল ১২টা অধিকারের কথা বলা হয়েছে, শিশুদের ১২টা অধিকার। এর মধ্যে আছে রাইট টু লিভ ইন এ ফ্যামিলি অফ এনভায়রনমেন্ট, মানে পারিবারিক পরিবেশ,
0: পারিবারিক পরিবেশ
1: তাকে থাকতে দিতে হবে। তো পারিবারিক পরিবেশে যদি থাকে তো এই অধিকারগুলো সে পেয়ে যায়, যদি না থাকে, যেমন আমি একটা উদাহরণ বলছি, আমরা দেখেছি কিছু কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলগুলি যে পরিচালন হয় সেই হোস্টেলগুলিতে তার মতের বিরুদ্ধে, তার ইয়ের বিরুদ্ধে তাকে ধর্ম আচরণ অনেক সময় বাধ্য করা হয়। হ্যাঁ, কিন্তু আমাদের আইনে বলেছে যে প্রত্যেকটি শিশুকে তার নিজের ধর্ম আচরণ করতে দিতে হবে।
0: আচ্ছা, হ্যাঁ, এটা তো একটা কথা অবশ্যই, সে যে ধর্মে বিশ্বাসী, হোস্টেলে থাকলে সাধারণত ১০ বছরের পরেই হোস্টেলে যায়, তো সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী পরিবার থেকেই ওরা আসে, সেখানে কোনো একটা নির্দিষ্ট ধর্মে তাকে জোর করে আচরণ করতে বাধ্য করাটা আইনত দণ্ডনীয়। তো সেটা তো গেল একরকম। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিক ক্ষেত্রে দেখি, যেটা আপনাদের গার্হস্থ্য হিংসা একটা বিষয় তো আপনাদের আছে, যদিও এটা অনেক অন্য বিষয়, তবুও সেক্ষেত্রে শিশুদের উপর তো এটা প্রয়োগ হয়ে থাকে অনেক ক্ষেত্রেই।
1: হ্যাঁ,
0: অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে আমি বলবো, কারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারই তো সবচেয়ে বেশি এবং নিম্নবিত্ত, তো ওই সব পরিবারে নিজেদের ক্রোধ, নিজেদের অধৈর্য, তার প্রয়োগ কিন্তু আমরা সাধারণত শিশুদের উপর করে থাকি।
1: সেটা আছে,
0: সেক্ষেত্রে সচেতনতাটা কিভাবে আসবে?
1: সচেতনতাটা আসবে কী করে, সেটা আমাদের মানে আইনের পরিধির মধ্যে নেই।
0: আচ্ছা,
1: সেটার জন্য এই যে একটা বললাম একটা কমিশন আছে,
0: হ্যাঁ
1: আমাদের ভারতে আছে, সেই কমিশনটার নাম হচ্ছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস,
0: আচ্ছা
1: NCPCR। তারাই এই ব্যাপারগুলো দেখে কী করে সচেতনতাটা বাড়ানো যায়।
0: আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ, কিন্তু যদি চাইল্ড অ্যাবিউজ হয়, সেই চাইল্ড অ্যাবিউজে মানে পারিবারিক মানে গৃহস্থ হিংসা যেটা আমরা বলছি, সেটা তো একই ব্যাপার, একইভাবে বিচার হবে। কিন্তু সেটার মধ্যে আমি একটা বলছি, যদি কোনো শিশু ১৮ বছরের নিচে যদি তার বয়স হয়, তাকে যদি কেউ অ্যাবিউজ করে, তার সঙ্গে যদি কোনো সেক্সুয়াল অ্যাবিউজিং হয়, তাহলে আলাদা একটা আইন আছে, আমরা এটাকে বলি পক্সো, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, এর জন্য একটা আলাদা আইনই তৈরি করে দেওয়া হয়েছে এবং তার বিচার হয় স্পেশাল জাজের কোর্টে। হ্যাঁ, ঠিক, আমরা এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের যে ন্যাশনাল কমিশন যখন হয়, ন্যাশনাল কমিশন হওয়ার পরে সেই ন্যাশনাল কমিশন একটা সমীক্ষা করার জন্য বলে স্কুলগুলির ছাত্রছাত্রীদের মধ্যে, তারা ৬০০ বা ৬৬০০ কত ঠিক এক্স্যাক্ট হিসাবটা আমার কাছে নেই, মানে ৬০০০-এর উপরে ৬০০০ ছাত্রছাত্রীদের উপরে তারা সমীক্ষাটা করে, সেই সমীক্ষা থেকে একটা ভয়াবহ চিত্র ফুটে ওঠে। ওরা বলছে যে শতকরা ৭০ জন ছাত্রছাত্রী ফিজিক্যালি টর্চার্ড বাই টিচার্স।
0: ওহো,
1: দ্বিতীয়রা বলছে যে স্কুলগুলিতে সেক্সুয়ালি অ্যাবিউজড হচ্ছে শিশুরা শতকরা ২৮%।
0: সাংঘাতিক কথা,
1: সেটা ভয়াবহ একটা রূপ। আরেকটা জিনিস আছে যেটা আমরা হয়তো এদিকে দেখি না, ওরা বলছে ৪% ছাত্রছাত্রী স্কুলে শিক্ষক শিক্ষিকাদেরা ইলেকট্রিক শক্ট হচ্ছে, মানে ইলেকট্রিক শক্ট হচ্ছে মানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট দিতে ওদের মারা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: বুঝেছি। তো এই যে ভয়াবহতাটা, সেটা কিন্তু এই কমিশন যদি না থাকতো, ওরা যদি সমীক্ষা না করাতেন, আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার ছিল না। এই রিপোর্টিংটা যখন হয় তখন তারা একটা প্রস্তাব দেন ভারত সরকারের কাছে যে প্রত্যেকটা স্কুলে

0: শিশুদের উপর যাতে অত্যাচার না হয় তার জন্য সেল তৈরি করার জন্য, এবং এই সেলগুলি দেখাশোনা করার জন্য প্রত্যেক মহকুমাতে এবং জেলাতে চাইল্ড লাইন্স বলে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলা হয়।
1: সেটা তো আমরা অনেক সময় দেখে থাকি, নম্বর দেওয়া হয়েছে,
0: কিন্তু এটাকে মানে আরো বড় পরিধিতে নিয়ে যাওয়ার জন্যই ন্যাশনাল কমিশন বলেছে।
1: তো দেখুন, শিশুরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। সে দেশকে যারা গড়বে, যারা রক্ষা করবে, তারা যদি এইভাবে বেড়ে ওঠে তাহলে দেশ কি করে সুন্দর হবে। তো এক্ষেত্রে আইন তো রয়েছে, অনেক আইন প্রণয়ন হচ্ছে বা হয়েছে, কিন্তু তার প্রয়োগের ক্ষেত্র বোধ হয় এখনও ঠিকঠাক হয়ে ওঠেনি। না হলে এই ধরনের রিপোর্ট কি করে আসে? নিশ্চয়ই হচ্ছে অত্যাচার, তাই শিশুরা বলছে
0: নিশ্চয়ই হচ্ছে, না হলে কি আর এইভাবে রিপোর্ট আসে? তবে একটা মানে সুন্দর লক্ষণ বা শুভ লক্ষণ আমরা বলতে পারি যে যতগুলো চাইল্ড প্রোটেকশনের যত আইন ছিল, যেসব আইনগুলোকে রূপায়িত করার এবং তা সঠিকভাবে প্রণয়ন করা হচ্ছে কি না তা দেখার জন্য যে কমিশনটা গঠন করা হয়, যেটা 2005 সালে তৈরি করা হয়েছে, এই কমিশনটা হওয়ার পর প্রথম ন্যাশনাল কমিশন হয়। সেই ন্যাশনাল কমিশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে একজন চেয়ারম্যান থাকবেন এবং 7 জন মেম্বার্স থাকবেন। এই চেয়ারম্যান ওদেরা প্রত্যেক মাসে একবার করে ওরা মিটিং করে এবং ভারতের যে কোনো জায়গাতে শিশুদের বিকাশের প্রশ্নে, শিশুদের নিরাপত্তার প্রশ্নে তারা মিটিং করেন, এবং সেসব বা কোনো জায়গায় যে মানে মনে হয় নিরাপত্তার অভাব ঘটেছে বা কোনো ঘটনা ঘটে থাকে। আপনারা দেখবেন কিছুদিন আগে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে শিশুদের উপর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। কিছু শিশুরেদের কারখানাতে কাজ করানো হতো, সেটা হচ্ছে মানে বাজি পটকা এগুলির কারখানাতে, এবং সেই কারখানা থেকে খবর আছে যে সব শিশুরাই যারা কাজ করছেন তারা কতগুলি বিশেষ রোগে আক্রান্ত হচ্ছেন। ন্যাশনাল কমিশন এটা নিয়ে একটা তদন্ত করে এবং এই শিশুদের উদ্ধার করে এখান থেকে তাদের মুক্ত করে নিয়ে আসে। এইভাবে অনেক পদক্ষেপ আমরা দেখেছি যে রাষ্ট্রীয় যে কমিশন আছে শিশু নিরাপত্তার জন্য তারা উদ্যোগ নিয়েছেন, এবং তারা প্রতি বছরেই তাদের যে সারা বছরের যে কাজের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে তারা লিখিতভাবে এবং তাদের যে পরামর্শ আছে সেই পরামর্শ তারা কেন্দ্রীয় সরকারকে দিচ্ছে, এবং সেই পরামর্শের ভিত্তিতে অনেক পরিবর্তন করা হচ্ছে। প্রত্যেক রাজ্যেও এইভাবে একটা কমিশন আছে, সেই কমিশনগুলো রাজ্যের শিশু নিরাপত্তার প্রশ্নে যত ধরনের ব্যাপার আছে তারা দেখতে পারেন, এমনকি তারা নিজেরাও তদন্ত করতে পারেন। অনেক তদন্ত তারা করেছেন, অনেক বিষয়ে তারা তদন্ত করেছেন, তদন্ত করে তারা রিপোর্ট দিয়েছেন। যারা অপরাধ করেছে সেসব অপরাধীদের শাস্তির জন্য তারা উদ্যোগ নিয়েছেন। আমরা এইগুলো আমরা দেখি। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে শিশুদের নিরাপত্তার প্রশ্নে, তাদের অধিকার রক্ষার প্রশ্নে অনেক আইন আছে, অনেক কিছু আছে, কিন্তু তাকে দেখশুন করার জন্য, তাদের দেখার জন্য কেউ ছিল না এতদিন। নতুন করে এই কমিশনগুলো হওয়ার পরে আমরা দেখেছি যে একটা শুভ উদ্যোগ বলতে পারি আমরা, যে শিশুদের অধিকারকে নিরাপদ করার জন্য তারা উদ্যোগ নিচ্ছেন।
1: হ্যাঁ, আর মানে আমার যেটা বারবারই মনে হয় যে এই এত সব সুবন্দোবস্ত হচ্ছে, কিন্তু অনেক মানে অশিক্ষার কারণে অনেক অভিভাবকরাও শিশুবিধেগুলো নিচ্ছেন না বা সেভাবে শিশুকে বাড়তে দিচ্ছেন না। আমরা জানি এখন মিড ডে মিল বা অঙ্গনওয়াড়িতে যে শিশুদের খাবার দেওয়া হয় এবং সন্তান সম্ভবা মায়েদেরকেও দেওয়া হয়, সেই সুযোগগুলো কিন্তু এটা অনেকে নেন না। আমি যতটা শুনেছি আমার দেখা পরিমণ্ডলে, এরা হয়তো শিশুদের এমনিতেই ফেলে রেখে আসছেন বা ওখানে পড়াবে, ওখানে দিচ্ছেন না, পাঠাচ্ছেন না, অবহেলা করছেন, শিশুটি না খেয়ে ঘরে বসে আছে, অথচ ওখানে খাবার দেওয়া হচ্ছে, বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে, সঙ্গে তাকে বেড়ে ওঠার জন্য তার শিক্ষা খেলার ছলে তাদের শেখানোর ব্যবস্থা রয়েছে, সেগুলো তো সবই অবৈতনিক। কিন্তু তাদেরকে আমরা কী করে সচেতন করবো? এটাতে বোধ হয়

0: আমাদের কোনো সংস্থা, সংগঠন বা ব্যক্তিগত উদ্যোগেও আমাদেরকে সবাইকে এগিয়ে যাওয়াটা খুব প্রয়োজন।
1: শিল্পাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা এই যে কমিশনের কথা বললাম, ন্যাশনাল কমিশন বা স্টেট কমিশন, সেই কমিশনগুলো কিন্তু সচেতনতার জন্য বিভিন্ন সেমিনার, বিভিন্ন সভা করার জন্য ওরা উদ্যোগ নেন। তাদের এই উদ্যোগের ফলে আমরা দেখব রাইট টু এডুকেশন যে ব্যাপারটা,
0: হ্যাঁ,
1: এই রাইট টু এডুকেশনটা কিন্তু এই কমিশনের উদ্যোগের ফলেই কিন্তু হয়েছে। এখন একটা নাবালক নাবালিকাকে স্কুলে ভর্তি করতে বাধ্য, তাদের ফ্রি এডুকেশন দিতে বাধ্য, এবং স্কুলগুলিতে গেলে যে মিড ডে মিলে খাওয়াচ্ছে যাতে শিশুকে বাড়ির কাজে
0: না ভোগে,
1: অপুষ্টিতে না ভুগে বা বাড়িতে কাজ করলে পরে সে কিছু পয়সা রোজগার করতে পারবে, আর জন্য সে স্কুলে আসছে না, এই জিনিসটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়ার উদ্যোগটা নেওয়া হচ্ছে। তবে একটা কথা আমি যেটা মনে করি যে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্নভাবে বিভিন্নভাবে ওদের কাছে যেতে হবে, ওদের কাছে না গেলে পরে কোনোদিনই
0: নিশ্চয়ই ওদের কাছে গিয়ে হ্যাঁ পৌঁছতে হবে এবং ওদের
1: বোঝাতে হবে,
0: ভালো করে বোঝাতে হবে। ওরা তো আসলে বুঝবে না বলে অনেক সময় গো ধরে থাকে যে হ্যাঁ হ্যাঁ এসব অনেক শুনেছি, ওসব কথার কথা, ওসব আমাদের বুঝিয়ে লাভ নেই, এরকম বলে ওরা রিফিউজ করে। কিন্তু তাতে নিজে ব্যর্থতা নিয়ে ফিরে আসাটা আমার মনে হয় বুদ্ধির কাজ হবে না, কারণ সেখানে ওর ওই সন্তানটার বেড়ে ওঠার পেছনে আমাদেরও প্রয়োজন জড়িয়ে আছে। প্রয়োজন বলতে আমাকে এসে এসে খাওয়াবে সেরকম নয়, সমাজ গড়ার কাজে তার একটা ভূমিকা।
1: কিন্তু ছেলে থাকে, তার যদি শিক্ষা না থাকে, তার যদি
0: মানসিকতা ভালো না হয়,
1: সুন্দর না হয়, তার জন্য কিন্তু ভুগতে হবে সমাজের অন্য আরো পাঁচজন লোককে,
0: অনেকে, হ্যাঁ
1: অনেকে ভুগতে হবে।
0: একটা ভালোর লাইট যতটা না ছড়ায়, একটা খারাপের মানে অন্ধকার অনেক বেশি ছড়ায়,
1: অনেক বেশি ছড়ায়, সত্যি কথা।
0: তো সেটা একটা ভয়ের ব্যাপার যে সচেতন করতে আমরা সেভাবে হয়তো এগিয়ে যাচ্ছি না। আমাদের মনে হয় সকলেরই এগিয়ে যাওয়া দরকার।
2: এতক্ষণ শুনছিলেন মহিলা মহল অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে মাধ্যমকালীন ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
3: This is Akashwani and I'm Sunil Verma with the midday news. The headlines. India-Indonesia Joint Commission meeting underway in New Delhi. Comprehensive strategic partnership and ways to further deepen bilateral cooperation under review. Home Minister Amit Shah calls for close watch on financial and property transactions along international borders. CBSE is to close Class 12 re-evaluation application window tonight. National award-winning Malayalam actor Saleem Kumar passes away in Kochi. IMD forecasts widespread rainfall across the country in next 2 to 3 days. And in cricket, India declare first innings at 564 for 8 against Afghanistan in one-off test in New Chandigarh. India-Indonesia Joint Commission meeting is underway in New Delhi. External Affairs Minister Dr. S. Jaishankar and his Indonesian counterpart Sugiono are co-chairing the meeting. In his opening remarks, Dr. Jaishankar said that the Joint Commission between both nations is convening after a gap of 4 years, and it is essential to acknowledge that significant advancements in bilateral relations have been made during this time. He said India-Indonesia celebrated the 75 years of establishment of bilateral ties last year.
4: Our joint commission is happening after 4 years, and I think it's important to recognize that in those 4 years we made good progress in our bilateral relations. Today I look forward to extensive discussions with you covering the full spectrum of our bilateral cooperation, from political to defense and security, maritime trade and investments, health and pharmaceuticals, food security, as well as tourism, education and cultural cooperation.
3: Indonesian Foreign Minister Sugiono also said this is an important meeting to allow both the countries to review the progress of cooperation since the last Joint Commission meeting held in 2022.
5: I think

আধুনিক গান আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর। এবারে শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং শ্যামলের সমবেত কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত আজ এ পর্যন্তই আকাশবাণী কৈলাসহর। এবারে শুনুন নজরুল গীতির শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র।

ধীরেন্দ্র চন্দ্র মিত্রের গাওয়াই গান খানের সাথে শেষ হলো আজকের নজরুল গীতির অনুষ্ঠান আকাশবাণী উল্টা সাহস। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থির আসর। আজ রয়েছে আড্ডা।
1: উলুবুড়া দেখতে কেমন?
2: উলুবুড়া বড় তো, তত ওরা গড় গত বছর রাজনের একটা উলুবুড়া বাচ্চা ওখানে মতো লম্বা মাঝে গাড়িয়ে।
1: ভয়ঙ্কর অবস্থা অজগর যদি তাহেতে তো গরু ছাগল আঁশ মুড়ক ফাঁকি রাখাও সংকটের জন্য।
2: এটা বহুত পুরানো অজগর।
1: আচ্ছা,
2: ফিশারির থাকে, ফিশারি ফাটানো থাকে,
1: ফিশারির ফাটো থাকে।
2: এটা তো আগে মরিন টা ধরছে খাইছে, আর গতবার একটা মারা হয়েছে বাচ্চা, ওই গাড়িয়ে মারছে, এবারও গাড়িয়ে মারছে।
1: টিলাভূমির আশপাশে কিন্তু প্রচুর মানুষের বাড়িঘর, এবং আপনার বাড়িও টিলার ঠিক ফেটনার মাঝে। ডর লাগে কি তার লাগিয়া যেন রাত বিরাইতে যদি আইয়া অজগর যদি হামায়, তে ফাঁকি তো খাইব খাইব, আঁশ মুড়ক যদি তাহে মুরগি তো আপনার ফালন না, ছাগলের বাচ্চা ছাগল ইটা তো ফটকরি গিলি ফেলাই দিব। অনেক সময় শুনছি যে বড় অজগর হইলে মানুষও
2: গিলি ফেলাই দিই।
1: তো এই যে একটা পরিস্থিতি, ঠিক আছে আমরা আশেপাশে থাকতাম সবকিছু ঠিক আছে, আমি আপনার কাছে একটা জিনিস জানার চেষ্টা করব। আপনি কিন্তু কৃষিজীবী মানুষ, কৃষি করিয়াই আপনার পেট চলে, এবং রাস্তা হওয়ার কারণে আপনি একটা অসুবিধার মধ্যে এই জায়গাটা আছে। আমি শ্রোতা বন্ধুরা হইয়া আমার নিজের মুখে হইয়া দাদা এরপরে বিস্তারিত ভাবে হইবা, এখানেও দেখা যায় আপনার পেটনার মাঝে আপনি কিছু কিছু সবজি চাষ করছেন, সঙ্গে এই যে একটা জলবদ্ধতা, এই জলবদ্ধতার কারণে আপনার গড় বাড়ি অকলটাও তো ড্যাম্প হয়ে যায় গিয়া, এবং ভারী বৃষ্টিপাত হইলে পরে যখন ফটকরিয়া জলটাইয়া নামবা তখন আপনার এখানে আপনার গরুর মধ্যে হামানির একটা ব্যবস্থা,
2: গরুর ভিতরে জল অতরু গন্ধ হয়েছিল
1: আটুই মা। আচ্ছা,
2: উঠানো অতরু জল হয়েছে আমার।
1: আচ্ছা,
2: আমার টং বানে গতবার আসলাম।
1: আচ্ছা,
2: আমার ঠাকুরগড় আছে, ঠাকুরগড় জল, আমি তো আমার ঘরে সখী আছিল, ঠাকুরগড় জলে বুড়িয়া দেবতে বুড়ি গেছেন গিয়া, এরপরে আমি কিতা করলাম ঠং বানাইলাম, আর ঠাকুর দিয়ে আমার গোম এবার সখীর উপরে দিলাম। আর এবার হবলে না, এবার আর এবার ঠাকুর কেউ জানা ঠাকুর রাস্তা আছে আরো অন
1: আমি
2: ড্রেন তো দেওয়া হয়েছিল যে কোম্পানি যে রাস্তা যারা কাজ করছে তারা ওই যা দিছে, দেওয়ার ফলে এখন মাটি ফুরি গেছে কি, ফুরা ড্রেন বড়ি গেছে কি, আমি কেসলাম করতাম চুল্লাম মাটি চুল্লাম আর কি, আমার অশ্লীল ভাষা কিছু গালাগালি করছে, কয় তুমি আর এক সেট দিও না,

0: কি কোন উত্তর করছি না, উত্তর করতে বোধ হয় ফালাই ফালাই আইছি
1: না। ড্রেইনও যদি মাটি পড়ে, যে ড্রেইনের মাটি সরাইয়া দিলে যদি আমার জলটা যায় গিয়া, আপনারই কেন সুপারি গাছ আছে, নারিকেল গাছ আছে, লগে অশোক গাছও, অর্জুন গাছও আছে, গোয়াম গাছ আছে, এটা কোনো গাছও কিন্তু থাকতো নাই, কোনো গাছ থাকতো নাই, কীতার লিগে থাকতো নাই, যে জল থাকলে পরে কোনো জল থাকলে পরে কিন্তু কোনো গাছ আর বাঁচিয়া থাকার কোনো সম্ভাবনা নাই, কারণ নারিকেলের ফলনও কিন্তু কমি গেছে গিয়া,
0: ফলনও কমছে, এর ফলে সুপারি গাছ মনে হয় কেন 10-12টা গাছ আমার ফড়ি ফড়ি গেছে গিয়া,
1: বেশি জল তাহলে পরে কিন্তু নষ্ট হয়ে যায়। এবং কুলেখাড়ার পাতা বাজারও নিলে বাদে পানি চুকি বাজারও আমি দেখছি 20-15 টাকা এর নিচে কিন্তু বিক্রি হয় না,
0: মোটা
1: বিক্রি হয় না। তো আমি আপনার কাছে অনুরোধ করি আর আপনার এখানে দেখছি লগে আর একটা গাছও কিন্তু উফরাইয়া পড়ছে, আজকে বা কালকের মধ্যে পড়ছে, এটা বেশি দিন হয়েছে না পড়ছে, যে বাতাস দিছে, বাতাসে হয়তো মাটি ডিলা হয়েছে, ফালাই দিছে। আপনি এই ব্যাপারটা নিয়ে আপনার তো পঞ্চায়েত বোর্ড দ্বারা, আপনার তো ভোটাধিকার অবশ্যই আছে পঞ্চায়েত বোর্ড দ্বারা, পঞ্চায়েতের লগে আপনার উঠা বসা থাকার কথা, তো পঞ্চায়েতের আপনি যদি পঞ্চায়েতের যে প্রধান, এই অঞ্চলের যে প্রধান আছেন বা এই যে মেম্বার থাকবা, তার লগে বলে বা আমার এরকম ডুবিজার কি, আমার ড্রেইনও আমি নিজে গিয়া পরিষ্কার করিয়া দিই, মানুষে আমারে অন্যরকম ভাবে কথাবার্তা হয়, এই জিনিসটা একটু আমার সামনে কিতা করা, তোমরা যদি একটু দেখিয়া দাও। যাই হোক, এই
0: ব্যবস্থা
1: কিন্তু ড্রেইনের জল যদি না যায় তাহলে কিন্তু একটা বিরাট সমস্যা সামনে দিয়া। তো কিন্তু বর্ষা মাত্র আইয়া সেদিন খবর শুনলাম আইয়া ডুকছে। যাই হোক, পরিবেশ দিবস আমরা পালন করছি, অনেক জায়গা তো গাছ গাছালি নাগানিও হয়েছে, টিলার মাঝে আপনার কি কোনো থাকার ব্যবস্থা নাই?
0: টিলার মাঝে ওই মাটি কিছু 10,000টা মাটি হাঁটাইছি।
1: আচ্ছা,
0: আরো 10,000টা মাটি হাঁটাইলে পরে এখানে বাড়ি ভরা যায়, এখন তো ভাবতাম নাই, আমি ভাবলাম
1: না বাড়ি ভরা যায় তো ঠিক আছে, বাড়ি ভরতে কিন্তু খড়ির দরকার,
0: খড়ির দরকার,
1: খড়ি যদি না থাকে তো আর
0: আমি সরকারি করে রাখা রয়েছি।
1: আচ্ছা,
0: মাটি হাটাইয়াছিলাম ও গরো লাগে নাই তো নাচি একটা মারা
1: যাওয়া
0: খরচ হইলাম
1: 5,00,000
0: আম খাটল, আনারস, খারকুল, মানে ফসল সব লাগাইছি এদিকে।
1: আচ্ছা,
0: বেসাম তো।
1: আচ্ছা, এই যে ফসল আপনি লাগাইছেন, আমরা দেখি আর আপনারা এখানে আইতে সময় অর্থাৎ জলাই থাকি আরম্ভ করিয়া, জলাই না কাউলিগুড়ার থেকে আরম্ভ করিয়া এই রাস্তা হওয়ার বাদে আমরা আইতে যাইতে অনেক সময় লক্ষ্য করি আপনারা নিজেরাই কিন্তু এখানে ফসলটা বিক্রি করা, হয়তো মোটামুটি বাজারও নিয়েও বিক্রি করা যাইত, কিন্তু বাজারও নিয়ে আপনারা অনেকেই কইছেন যে খরচ হয়, এই খরচ কিন্তু উঠাইয়া আনা সম্ভব হয় না, কারণ গাড়ি দিয়া বা টুকটুকে যাইতে হইব, বাড়া দিতে হইব, এরপরে আপনার এখানে বইয়া ব্যস্ত হইব, নিজে বইয়া যদি না বেসইন তাইলে কিন্তু এটার কোন রকমের ই হইত না। আপনি তো সময়ে সময়ে বিভিন্ন রকমের ফল ফসল চাষও করেন, আপনার ঠিক নিচে যে জমিটা আছে, আমরা যে জায়গার দাঁড়াই রয়েছি এর ঠিক নিচে যে আছে টাওয়ারের নিচে যে জমিগুলি আছে, এখানের মধ্যে আউশ ধানের চাষ হয়ে গেছে গিয়া, আউশ ধান ফিরাইয়া তারা যাইবা গিয়া রবি মরশুমের বিভিন্ন ফসলের দিকে যাইন গিয়া আলু ফলাইন, মূলা ফলাইন, বিভিন্ন রকমের ফসল ফলাইন। কিন্তু যে জিনিসটা আশা করি আপনি আমার লগে একমত হইবা, যে আমরা এই যে বাজারগুলি দেখি, মানে নিজের সবজি অল্প স্বল্প লইয়া যারা বইন, এছাড়াও দেখা যায় অনেকেই টমেটো মোটো কিনিয়া কিনিয়া আনিয়া

0: এখানে লইয়া বইন একটা মোটামুটি সবজির দোকানের মতো করিলেন। তো সারা বছর কিন্তু ওই সমস্ত অঞ্চলে টমেটো হয়। আপনারা যে টিলা জমি আছে এই সময় কোন জায়গার চেষ্টা করছিলেন? কারণ সরকার থেকে কিন্তু শেড নেট দেওয়া হয়, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর থেকে শেড নেট দেওয়া হয়, শেড নেটের নিচে কোন সময় আপনারা এটা করছিলেন বা ইয়ে হয়?
1: আমি করছি, আমি এখানে টমেটো করছি, কবি ওই চিলার মধ্যে কবি লাগাইছি, বালা কবি, ফুলকবি
0: না শীতের দিন না,
1: ফুলকবি হয়েছে, ফুলকবি হয়েছে, বান্ধাকবি হয়েছে, এবার একটা ওইটা কিটা হয় এই যে রামদানা মূলা, মানে আমি মোটামুটি
0: রামদানা গাছ তো এখনো দেখছি আপনার এখানে আছে
1: না? ওখানে নাই, গাছ মরে গেছি।
0: ওই যে সাদা সাদা এটা আপনার গেটের সামনে
1: যাইও ওই আরে
0: তুকমা
1: না নাম
0: হইলে বাদে আমরা জানবো না, আরেক দিন যাই হোক।
1: ঠনঠনি ঠনঠনি
0: আচ্ছা, এটা কিটা করে?
1: এটা মহা ঔষধ।
0: আচ্ছা,
1: ওই যার খেউ আছে না কোন ওজনের ফসল করে ওটার বিষে বিষে জলাখাইল করে ওই রোগটা কমে যায়।
0: আচ্ছা আচ্ছা, যাই হোক, এটাও কিন্তু একটা বনাজি ঔষধ। গ্রামীণ অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু অনেক রকমের ওষুধ বাহরও তারা জানে। যেমন আপনার এখানে আপনার যে জমিটা আছে সেই জমির মধ্যে আপনি কিন্তু নাগাদনিয়া বন্ডুলা যেটা আমরা কই, বন্ডুলার কয়েকটা গাছ যদি লাগাইতে পারেন হাসাইলিতে যদি ফারোইন এলে চারটা না পাঁচটা পাতা দিয়া এই যে আমরা একটা ব্যাঙের ডাক শুনি আর এই ব্যাঙের ডাক কিন্তু ব্যাঙটা কিন্তু আকারে কিন্তু কিরকম বড় নাই তো?
1: গাড়ু ব্যাঙ,
0: গাড়ু ব্যাঙের মতো ছোট ছোট।
1: তারা
0: সুর ধরে আগে একটা ডাকবো আর একটা ডাকবো, একটা ডাকবো আর একটা সুন্দর সরিয়া ডাকে। তো অনেক সময় আমরা দেখি কেউ কেউ গাড়ু ব্যাঙ মারিয়া মারিয়া লইয়া যায় গিয়া। আগে তো প্রচুর পরিমাণে গাড়ু ব্যাঙ আছে, গাড়ু ব্যাঙ থাকার কারণে ধান গাছে পোকা মাকড় হইত না, কিছু আমরা ওষুধ বাহর দেওয়ার কারণে তা মরছে আর কিছু মরি গেছে গিয়ে আপনার আমরার অত্যাচারে অবিচারে। যাই হোক, পরিবেশ দিবস আমরা পালন করি আর বনমৎস্য পালন কর্ম এই কর্ম সেই কর্ম। ফল গাছ কিরকম লাগাইছেন? আম লাগাইছেন?
1: আছে, আম গাছ আছে, খাটল গাছ আছে, এবারে লেবু আছে।
0: আচ্ছা,
1: লেচু গাছ লাগাইছিলাম।
0: আচ্ছা,
1: লেচু গাছ এমন আসলে একটা খুব খুব ভালো লেচু আসলো, আরো জলে গাছটা মারা গেছে,
0: মরি গেল।
1: আম গাছ মালদি আমার গাছ আছে, তো ভালো আম আর কি, খুব বড় বড় আম ধরে
0: এরপরে
1: লাগাইছি।
0: আচ্ছা, আপনার কাছে আমরা অনুরোধ করিয়া যাইমু যে আপনারা এই অঞ্চলের মধ্যে যখন বসবাস করেন আপনারা বিভিন্ন রকমের ওষুধ বিষুধের গাছ, মানে যেমন থানকুনি পাতা, পদিনা পাতা, লং পদিনা, বন্ডুলা পাতা, এলাঞ্চা পাতা, ইটা এই জলমা দিয়ে এলাঞ্চা খুব ভালো, আপনার কিছুদিন কুলাখারা তো আপনার আছেই, সুতরাং এগুলি দিয়াও কিন্তু আয়ের আর একটা উৎস বার করা যায়। গরুরও তো আপনার এক্সট্রা সময় আছে,
1: রক্ষা করছেন।
0: আচ্ছা, যাই হোক, ওখানে আমি একটা সবশেষে আপনার কাছে জানতাম স্যার যে আপনারা যে এই যে বড় বড় ইলেকট্রিক্যাল লাইন দেখা যায়, এটা তো বহুত বেশি বেশি শক্তিশালী ইলেকট্রিক্যাল লাইন, এর নিচেও দেখছি আপনারা অনেক সময় চাষবাস করেন, মাঝে মাঝেই কিন্তু কাটা দেয় মানে বাজ পড়ে, তো এই বাজের সময় আপনারা কি তা ইয়ে করেন?
1: মাঝের সময় তো আমরা তো বাড়িতে থাকি, আমি তো এদিকে আমার দেখা যোগা এদিকে নাই, এদিকে দূরে আসলো ওই টাইম বন্ধ দুলাইছি, এটা থালা করে থালা তো থাকে না, না আমি তো দেখি
0: না। আপনারা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আপনারা কি মনে করেন আপনি এদিকে কেউ ডাকলো আপনি কিছু তারা সার দিলা, তো এই

0: কেচ্ছা আপনারা কি দেখো নটা জানতাম যে এর আগে
1: এটা তো এখন মধ্যে আমরা কেউ কোনো আহত বিপদ হয়েছেও না,
0: আচ্ছা
1: কেউ ডাকছেও না,
0: আচ্ছা
1: জল ফলে তারা আমার হয়েছে জল ফলে গরম লাগে আগুনের মতো পৃথিবীর মাঝে,
0: মানে তার ইলেকট্রিক যাইতে যাইতে তার তো গরম হয়ে দিয়েছে, আর বৃষ্টির জল যখন পড়ে দিয়া তখন গরম হয়। আর ওখান ওই যে একটা জিনিস আমরা ইয়ে আছে যে দিনে আলো রাতে জল তাতে পারে মাঠের ফসল, কিন্তু যদি সকালেই যদি ব্যর্থ হয়ে যায় গিয়া এটা কিন্তু হয় না। তো এই সমস্ত অঞ্চলে কি পরিমাণ জমিতে আউশ ধান লাগানো হয়?
1: আউশ তো এখানে যত জায়গা আছে এখানে সবই আসে, ধরে
0: সবই করে,
1: সবই করে। এরপরে আসবো আপনার ইয়ে
0: রবি মরসুম
1: এগুলো করবো ফলে গিয়া,
0: আচ্ছা
1: ওই এক বা এক ফসল দাম,
0: আচ্ছা
1: এরপরে
0: আচ্ছা। আমরা অহন দাঁড়াই রয়েছি সিসিঙ্গা খেতর মাঝে, যাই হোক বাইর লোকে কথা হই আর আমরা দেখি আর তরুণ একজন আমরার কৃষক বন্ধু। আপনার বাড়ি কোন
2: জায়গায়?
0: কত বছর দিয়ে চাষবাস কররা
2: আছে? প্রায় অনেক বছর হয়ে গেছে।
0: পড়াশোনা করছেন নাকি? কতটুকু?
2: মাধ্যমিক।
0: মাধ্যমিক। মাধ্যমিকের পরে জমি আছে? কি পরিমাণ জমি আছে? আমি যে জিনিসটা আপনার কাছে জানার চেষ্টা করি একটু বিস্তারিত ভাবে আমরা কইবা, আশা করি আপনারা আমরা আড্ডার আসর শুনুন। এই যে আমরা দেখি আর সিসিঙ্গা ধরছে বা ইয়ে করছে, সিসিঙ্গার কিন্তু এখন প্রচুর চাহিদা, বিভিন্ন অসুখ বিসুখে মানুষে ভুগে, আর অসুখ বিসুখ থেকে পরিত্রাণ পাওয়ার লাগে সিসিঙ্গার রস, সিসিঙ্গা দিয়া বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য তারা খায়। তো এই যে হঠাৎ থুড়ি একটা দেখা ফসা, এটার কারণটা কিটা?
2: এটা যখন মানে সেটা কইতে পারি না, মানে এখন নিশ্চিন্তে যাওয়ার পরে হঠাৎ দেখা যায় এটা ফসা আছে।
0: রক্ষা করতে আপনারা কি তা ওষুধ দেননি না অন্য কোন ব্যবস্থা গ্রহণ করেন?
2: এমনি তো বর্তমানে ওষুধ দিয়ে চোখের ওষুধ, আর এমনি এখন বর্তমানে মাছি বলার একটা ভাতটা দেখেছেন বাজার, এটি দিলে মাছি বলার এখানে বয়ে থাকে,
0: মানে ট্রেপের কথা বলছি। আপনি লাগাইছেন নি খেতর?
2: না এখনো করছি না।
0: করছেন না?
2: না
0: করলাম এখানে,
2: না করছি না, মানে নতুন আনা হয় দুই চার লিগা।
0: আচ্ছা বাড়িতে গরু আছে নি?
2: হ্যাঁ।
0: কয়টা গরু আছে?
2: তিনটা আছে।
0: তিনটা আছে। গরুর দুধ দেয় নি?
2: না দুধ দেয় না।
0: ঠিক আছে। আপনারা যখন দুধ লইন তখন অবশ্যই গরুর চেনাটা সংগ্রহ করা যায়, বা আমি অনুরোধ করি যে আর আপনি যেহেতু নতুন ভাবে আশা করি শুনতে পারেন আবার নাও শুনতে পারেন যে আপনারা যখন গরুর দুধটা লইবা তখন গরুয়ে অবশ্যই চেনা পাওয়া যায় একটা প্লাস্টিকের পাত্রে লইবা, বা একটু খেয়াল রাখবা গরুয়ে যখন পেচ্ছাপ করবো সকালবেলার দিকে সেই চেনাটা একটা প্লাস্টিকের পাত্রে সংগ্রহ করিয়া নিয়া আপনারা সেই চেনাটা 500 পরিমাণ 8 থেকে 10 লিটার জলের মধ্যে মিশাইবা, মিশাইয়া আপনারা এগুলির মধ্যে স্প্রে করিয়া দিন। বর্ষার দিন প্রায় প্রতিদিন করতে হইব, দুইবার করতে লাগতে পারে, তিনবারও করতে লাগতে পারে। এক লিটার যদি হয়ে যায় তাহলে সকালে করলা বা রুদ্র উঠার পরে করলা, দেখবা আপনার মাছি বলার যে আক্রমণ বা বিভিন্ন রকমের কীটশত্রুর আক্রমণ থেকে কিন্তু আপনি ফসলটারে রক্ষা করতে পারবা। আমি দেখি আর আপনার সিসিঙ্গা খেতে একটা দুইটা নয় প্রচুর কিন্তু ফসল
2: ফচি গেছে,
0: হ্যাঁ ফচি গেছে গিয়া, এবং মাছি বলা যেখানে খামড় দিছে ওই দেখুন বিন্দু বিন্দু বাইরিয়ে গেছে গিয়া, খস বাইরিয়ে গেছে, কিন্তু এটাও আপনার অল্প বড় হইলে পরে নিয়েই বিক্রি করতে লাগবো। তো ট্রেপ একটার দাম কত পড়ে এবং কতদিন এটা আপনারা স্থায়িত্ব হয়?
2: না এটা মানে বর্তমানে আমি যখন আনছি না এটা সেটা কইতে পারছি না।
0: শুনছি না আপনি?
2: না শুনছি, একজনে কইছে ডাইনা দিনে দূরে থাকে, বৃষ্টি থাকলে কিচ্ছু হয় না।
0: না কিচ্ছু হয় না, এটার ঘটনা হয়েছে কিটা? ঘটনা হয়েছে আমরা দাদাবাবু তার কাছ থেকে জানছি এবং আপনারা আশা করি শুনিয়া থাকতে পারেন বা শুনছি না কিবা হয়তো খেয়াল নাই, যে এটা একটা গন্ধ ছড়ায় আর কি। তো গন্ধ ছড়াইলে পরে হেরা আইয়া এটার মধ্যে ঢুকি যায় গিয়া, ঢুকলে পরে আটকা পড়ে বা তারা এখানে ঢুকিয়া এটা মারা যায়। সুতরাং এই যদি জিনিসটা আপনারা নেন তাহলে কিন্তু ফসলটারে ভালো রাখা যাবে, কারণ ওষুধ বিশুধ দেওয়ার পরেই আপনারা যখন ফসলটা বাজারজাত

0: রাখবা, তখন যারা খাইব এই বিশ সমৃদ্ধ ফসলটা খাইব। এটা সিসিঙ্গার পাশাপাশি আর কি তা কিতা করছে?
1: জিঙ্গা
0: আর সিসিঙ্গা আর কিচ্ছু না,
1: কিছু না,
0: বর্ষার মরশুমে আর কিচ্ছু
1: না।
0: সিসিঙ্গা এটা মোটামুটি কি পরিমাণ বিক্রি করছেন আপনারা?
1: না মানে কয়েকদিন হয়েছে, এখানে অল্প অল্প খরিয়া দিয়েছি আর আজকালই নতুন বার্তা আছে।
0: আচ্ছা, না অল্প অল্প খরিয়া দিচ্ছেন যে এটা কি নিজে বিক্রি হইয়া বইয়া বেচুন নি না বা আরো তো নিয়ে দিলেন?
1: না হচ্ছে সামনে দোকানদার আছে, এখানে নিয়ে দিলেন।
0: এখানে দিলেন কত টাকা খরিয়া কেজি দিন?
1: কিরকম
0: পাওয়া যায় খানি প্রতি?
1: প্রায় ভাগ্যই যায়, বর্তমানে আইডিয়া নাই চলু
0: মানে। এরপরে তো আপনারা আর ধান চাষ করতেন
1: না?
0: চাউলের জোগাড় করতে গা হলেন, বাতের জোগাড়টা করতে কি হয়
1: এখানে?
0: ওই আউশ ধান দিয়ে সারা বছর গুড়ি যায়, আর রেশনের চাল তো আছে। গরুর গোবরটা কি তা
1: ওই চন্দা খেতে দিই,
0: খেতে দিই। আর এমনি সারুর কিরম ব্যবহার করেন?
1: সার তো বেশি গণনা করি না, অল্প গণনা করি।
0: আচ্ছা, মালচিং এর কথাটা শুনছেন নি আপনারা? প্লাস্টিক দিয়ে ডাকিয়া যে ফয় ফসল লাগানি যায়, ঘাস উস উঠে না, আগাছা কম হয়, আগাছা দেওয়া যায়, মানে আগাছা পরিষ্কার করার লাগে কিন্তু মানুষের টাকা দেওয়া লাগে, শুনছেন নি মালচিং এর?
1: শুনছি, করছি না এখন।
0: আচ্ছা, সিসিঙ্গা কতদিন পর্যন্ত থাকবো, কতদিন পরে আপনারা খেতটা ফিরাইবা? আবার
1: প্রায় তিন মাস।
0: তিন মাস মানে এখন যদি দুষ্ট তো ধরলাম আষাঢ় শ্রাবণ, শ্রাবণ মাসে শেষ হয়ে যাবো, শ্রাবণ মাসে কি তা লাগাইবা এটার মধ্যে?
1: এটার মধ্যে তো ফানিলাউ আছে, ফানিলাউ লাগাইনি।
0: আচ্ছা আচ্ছা, ভালো কথা। যে ফানিলাউর বীজ কি তা সিসিঙ্গা শেষ হওয়ার আগেও লাগাই দিবা নি না?
1: হ্যাঁ, এটা তো যখন গাছটা মরে অল্প অল্প মরা দেবো তখন লাগাই দিব।
0: লাগাই দিবা। সাংগাড়ি বানাইতে কি পরিমাণ টাকা খরচ হয় আপনারা?
1: এটা তো এখন প্রচুর যায়, মানে বাঁশটা কিনে
0: একটা বাঁশ কত পড়িয়া যায়?
1: এটা তো প্রায় যায় কি 40-17 টাকা একটা বাসেই।
0: সিকনাটা মুলি যেটা আমরা বাজারে তো 20-25 টাকা, আর যাইবাস কত হরিয়া না নিজের আছে?
1: না নিজের নাই, মানে কিনাই 200 টাকা যায় একটা গোটা।
0: 200 টাকা একটা যাইবাসে তো বেশি হইতো না, বেশি হইলে কয় টুকরাইব, 4 টুকরো বা 5 টুকরো হইব। তো এই মেশাং কতদিন রাখা যায় না বেশি দিন রাখা?
1: এটা তো যদি লালন থাকে কুটিয়া উঠা চাইলে 2-3 বছর যায়।
0: 2-3 বছর যায়। নিজের জায়গার মধ্যে কোনো বাঁশের ব্যবস্থাই নেই?
1: আছে, নতুন লাগানি আছে।
0: নতুন লাগানি, ভালো ভালো, খুব ভালো কথা। আচ্ছা, বাঁশ যে আমরা এখন পাই না বুঝছেন, বাঁশের যে এত দাম বাড়ছে এর মূল কারণ আমরা কিতা করিল বিক্রি করলে এর লাগে আনি না কিতার লাগে?
1: এরকম
0: এরকম করিল খাইনি আপনারা? আপনার উপরে আছে না নি কারেন্টের যে অত বড় একটা লাইন আছে, আপনারা বৃষ্টি বাদলের সময় কি তা এখানে আইন?
1: না
0: আইন না, বাস পাত্র পড়লে পরে
1: না
0: আইন। গরু ছাগল দিননি বান্ধি এই সময়? না,
1: এখানে যদি গরু ছাগল থাকে দিচ্ছি রাখি লুয়াছেন।
0: খুব ভালো কথা। শুনলা তো শ্রোতা বন্ধুরা, আমরা রেডিওতে প্রায়শই আপনার কাছে অনুরোধ করিয়া যে এইরকম যদি এই যে বর্ষার মরশুমে কিন্তু হঠাৎ হঠাৎ করিয়া প্রচন্ড মানে ডাক দে, আর ডাক দিলে পরে বাস পরে, আর পরিবাহী লাইনের নিচে কিন্তু আপনারা কোনো সময় থাকিয়া কাজ করবা না। বৃষ্টি কালাওয়া আইলেই আপনারা একটু কষ্ট করিয়া দূরে গরু গবাদি পশুরে লইয়া যাইবা গিয়া, আর নিজেও দূরিয়া সরিয়া যাইবা গিয়া। একটা কথা শুনছি যে বৃষ্টির সময় কাজ করলে পরে ওই যে পরিবাহী লাইন আছে, এই পরিবাহী লাইনটা কি আর যে বৃষ্টির ফুটা পড়ে এটা বলে গরম জলের মতো ফুটাইয়া পড়ে, এটা কোনো সময় অনুভব হয়েছে? আলু কি পরিমাণ আছে গড় খাইবার বুঝ?
1: আলু বর্তমানে এবার আলু বেশি একটা সুবিধা রয়েছে না, অল্প কাটুকা জুইটা নষ্ট হয়ে গেছে।
0: আলুর বীজ রাখছেননি?
1: ঠান্ডা করে দিয়ে
0: আচ্ছা। এছাড়াও আমি খুঁজা আপনারা আলুর বীজ রাখার লাগে একটা গোপন ইয়ে দিয়া যায়, গোপন না এটা আমরা রেডিওতে প্রচুরই প্রচার করছি, গরু ঘরের মধ্যে যদি আপনি আলুর বীজটা দরিয়া রাখি দিন তাইলে কিন্তু ওই বীজটার মধ্যে পোকা ধরে না। আপনার ক্ষেতের মধ্যে দেখে একটা টিউবওয়েল, এই টিউবওয়েল থেকে কিন্তু আপনারা পানি তুলিয়া ক্ষেত দিন নি নাকি?
1: না, এখানে টাওয়ারটা যে উঠাইছে এখানে লোক আসলো।
0: আচ্ছা,
1: কেমন লোক আসলো রুইয়া গেছে?
0: হ্যান্ডেলটা লইয়া গেছে?
1: হ্যান্ডেলটা লইয়া গেলে
0: অন্য মানুষের। আচ্ছা, না সে নেই না, হ্যান্ডেলটা।

0: তাহলে কিন্তু জলটা ব্যবহার করা গেল না, খাওয়ার লাগিয়াও হইল না।
1: দাদা উঠাইছে তুমি এখন করতে জল উঠেন না, প্রায় দুই বছর হয়ে গেছে।
0: না জল আপনারা খাইছেন না যখন ইয়ে হল না, খাইছেন না জল তো মনে হয় খারাপ মনের কথা,
1: জল পরিষ্কার,
0: জল পরিষ্কার খাওয়া যাওয়া
1: ভালো, জল
0: ভালো জলে। এমনি আপনারা এখানে খাইবার পানির কিরকম ব্যবস্থা আছে?
1: বর্তমানে আগে রিঙ্কু আসলো একটা কুয়া হয়ে যান, রিঙ্কু এটা দিছে আর এখন বর্তমানে দুই বছর সাপ্লাই দিছে।
0: আপনার এই দিকে আগে আমার মা মাসি দিদি বৌদিরা

0: দীর্ঘ সাপ্লাই দিছে,
1: সাপ্লাই দিছে।
0: আচ্ছা,
2: আপনার এই দিকে আগে আমার মা মাসি দিদি বৌদিরা প্রচুর পরিমাণে হাঁসের ডিম লইয়া বইতা, বর্তমানে কিতা দান লাগানির কারণে হাঁস কিতা আটক হয়ে গেছে কিনি?
3: দান লাগানোর কারণে নতুন রুয়া মানুষের দিলে তার সানিলা এত।
1: আচ্ছা,
3: সানার কারণে কেউ মশারি টেঙ্গাইয়া মশারির ভিতরে ডুবে রাখে, কেউ জাল দিয়া ঘর বানায় ঘরের ভিতরে ডুবে রাখে। আজানি মানুষের ক্ষেত্রে যাইব নষ্ট করবো, এজনে বাড়িয়া মারি লাগবো, ঝগড়া করবো।
2: আগে একটা সময় বুঝছেন নি, বীজ দেওয়ার আগে কইতো যে ওগো ওবা তোমার আসো খাইল ছাড়িও না, আমরা কিন্তু খাইলতে সাত আট দিন ছাড়িও না, বীজ দিব আমরা ক্ষেতর মাঝে। আর বীজ দিলে বাদে ক্ষেত্র যা মাসুস আছিল সকলটা কুললে মরিয়া সরিয়া বাইয়া পোষা গন্ধে মোটামুটি মাছও ধরা দরতা খাইতা মানছে। আচ্ছা, কখন আমি কই যে এই যে এটা কিতা সমস্ত ফসল যেটা আছে এটা কিতা সবই আপনার কিনে আনি খরিদ করা?
3: কিছু কিছু আছে খরিদ করা, কিছু নিজেরও আছে
2: রামাই,
3: কি নিজের ক্ষেত্রটাই বাইর হয়।
2: আচ্ছা,
3: যেমন ওই যে খাবার আলু আমরা রিটি, গুল আলু টি বা
2: মিষ্টি আলু,
3: মিষ্টি আলু, কুমোরের জালি, জিঙ্গা,
2: কুমোরের এটা জালি দিয়েছে না, এগুলো মাঝামাঝি
3: মাঝামাঝি
2: ফুড় খাইবার ব্যবস্থা আছে
3: না? এটা অন্তরকারী খাওয়া,
2: অন্তরকারী খাওয়া যায় যার যেরকম অভিরুচি হরিয়া খাইবা। আপনারা যে এখানে দোকান লইয়া বইন, হ্যাঁ এটা কি তা আপনারা মানে বাণিজ্যিক ভাবে তো চাষবাস করেন না বোধ
3: না?
2: এমনি নিজেরা
3: নিজেরা
2: করছে, এমনি বাণিজ্যিক ভাবে না করিয়া এই শুধু সবজি বেচিয়া কি তা আপনার পরিবার প্রতিপালন করা যায়
3: না
2: অন্য কোনো কাজ আপনারা?
3: না না, অন্য কাজ আছে, ক্ষেতর কাজ করা লাগে, বাইরা কোনো যেমন দিন মজুরের মতো আর কি। অকন হয়তো কোনো দিকে কাজ কাজ না, বৃষ্টি বাদলের সময় কেউ কর না, হয়তো ফাঁকে বুয়ে টুকটা রুয়া টুয়া হইলে একজনে কর যাওয়া যার, আর দেখো সময় নাই। আচ্ছা মনে হলো যা বইলা মনে যদি চা বানোর পয়সা বাড়ে বা আমার বাজেট আড্ডার সময়টা ভাঁচলি কেন বই আরে টাইম পাসটা হইলো আর সদস্যটা পাইলে মোটামুটি আমার পরিবারের দিকে একটু সাহায্য হইলো অতটুকু আর কি।
2: এই যে আড্ডার কথাটা যখন কইলা, আমরাও কিন্তু আড্ডার আসরেই আমরা বর্তমান সময়ে বইছি, কিন্তু যে জিনিসটা আমরা ওখন লক্ষ্য করি আর ওখন আগের মতো কিন্তু আর আড্ডা হয় না। আগের যে মুরব্বীরা যখন বইতা সন্ধ্যার সময় একটু চা একটু মুড়ি মাখা ইত্যাদি ইত্যাদি থাকতো বাজার যেরকম আছিল, এই জিনিসটা কিন্তু এখন বর্তমান সময়ে নাই, এর কারণটা কি বলে?
3: বিষয় হলো দেখেন, আগে তো যেমন সন্ধ্যা হলে যেকোনো এক বাড়িতে আমরা চার পাঁচজন যেতাম, আমরা বাবা তারা ওরকম যেতাম দেখতাম, আমরাও ওরকম গেছি। যেমন গেলে কিছু না হলে উদয় টুল চা হলেও খাওয়াইছে এজনে, একবারে কত সময় বইয়া টাইম পাস করে আর আমরা আইছি। এখন এমন ভাবে হয়েছে মানুষের প্রতি মানুষের কোনো আস্থা নাই, সেইবোৰ বাড়ি যেতে কোনো যেমন ইচ্ছা নাই বা মানুষের ভিতরে একটা হিংসার মতো ডুবে গেছিল, একজনের দিয়ে আরজনের কোনো ভালোবাসা নাই মায়া স্নেহ মতো উঠি গেছি।
2: এই যে এটা অক্ষণ এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করি, ওই যে ছোট্ট ফুলাটা ওই যে দৌড়িয়া যে আইলো, হ্যাঁ খেলা মারতনে হয়তো হ্যাঁ আইল, তারা যখন এরকম মোটামুটি মাঝারি বয়সও যাইব, পঞ্চাশ ষাট বছরও যখন যাইব, তারা কর্মক্ষেত্র থেকে যখন অপশন নিব বা এইভাবে বিভিন্ন কাজে নিজেরারে নিযুক্ত রাখবো, তখন অবস্থাটা কিটা হইব? তখন তো একজন আরো জন্য মনে জিগেই তো
3: জিগাই দেবো না, সাইটে দিয়ে গেলে মাথা নিচু করে দিব
2: গিয়া
3: হলো কোনো কথাও হইতো না,
2: কথাও কইত না,
3: কোনো কথা হইতো না। কইলাম যে মানুষের মানে আস্থা স্নেহ মতার জিনিসটা মুঠেও নেই।
2: আচ্ছা লোকে, আরেকটা জিনিস কিন্তু এখানে ইয়া ঢুকছে, আগে আপনার যখন হুড়ুয়া আসলাম, আমরা যখন সকলো হুড়ুয়া আসলাম স্কুল কলেজে যখন পড়াতে গেছি, হয়তো রাস্তার দুষ্টামি করছি, ফাড়ার খাখা বা জেঠা বা দাদারা দাঁড়িয়ে দিছেন, দাড়ি দেওয়ার লগে বা তারা দেখা মাত্র দুষ্টমি পাত দিয়া আমরা আইছি। ওহনোর যে পরিস্থিতি দাঁড়াইছে, ওহন যদি মূলান কোনো হুড়ুর তারে দাড়ি দেওয়া যায়, উপায় তো নাই, কইব আমার ফুলার এখানে তুমি দাড়ি দিলে তোমার হে কইছে দাড়ি দেওয়ার লাগে
3: না তো হে, আমি আমার ফুলাবান্ডা খাওয়ার দাম ফাল দাম বড় দাম তুমি দাঁড়ি দেব রাখ, এটা বাড়িতে যাইব গার্জিয়ান দেখব। সাধারণ স্কুলের সারে যদি একটু শাসন করে, স্কুলও আই গার্জিয়ান হল সারে শাসন করি লাগে। আর তুমি মারো না এটা, দোষ করেও যে আমরা গার্জিয়ান আছি, তোমরা আছো, তোমরা বইয়া যাবো ফুলাবান্ডে মারবাই খোলা যায়।
0: আচ্ছা,
3: তো মাস্টার

0: করবো কিটা?
1: আচ্ছা মাস্টার, মাস্টারে কিন্তু এখন এটা বাদ দিলে
0: কিছু করা নাই নিরাই বইটাকে,
1: এই বইটাকে। কারণ আরেকটা জিনিস হয়েছে, এর কারণে কিন্তু ভয় ডরটা অনেকটা কমে গেছে গিয়া। তার কারণে শ্রদ্ধা ভক্তি, আগে আমরা মাস্টার বা গুরুজনরা দেখলে পরে ভক্তি বড় প্রণাম করছি বা নমস্কার করছি, এখন কিন্তু এই সমস্ত জিনিস আর প্রায় উঠিয়ে গেছে গিয়া। একটা জিনিস জায়গায় আমরা যে জায়গাত আজকে এখন বইছি আপনাদেরকে যে মাতিয়া, আমরা ত্রিপুরা রাজ্যে কিন্তু বাস ছাড়া আমরা কোনো কথা চিন্তাও করতাম পারি না। বাসের একটা সময় বাসের খুঁটি আছিল, আচ্ছা আমরা পরিবর্তন হয়েছে, আমরা একটু উন্নত হয়েছি, হ্যাঁ পাক্কার খুঁটি লাগাইছি, একসময় লোয়ার ইয়েও দিছি। কিন্তু আমি জিজ্ঞাসা যে এই যে বাস বা বাস জাতীয় জিনিস, তখন কিন্তু একটা জাইবাসের দাম প্রচন্ড বাড়ছে। 200 টাকার নিচে কোনো জাইবাস পাওয়া যায় না,
0: না 200 টাকা লাগে।
1: মূলিবাস একটা 16 টাকা থেকে 20 টাকা,
0: 25 টাকা পর্যন্ত
1: যায়। তো এই যে জিনিসটা, এটা আগামী দিন আপনার ক্ষেত্রে আপনার আর এখানে কিটা বাঁশ গাছ কিছু কিছু লাগাই জানি না, আবার কুড়োল খাইয়া উচ্ছেদ করি ফেলাই যায়। বাঁশের কুড়োল কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয়।
0: করুলটা তো মেন সমস্যা লোক আর যে বাসটা নির্মূল হয়, যেমন করুলটা বাংলা পরে যে মাটি নিচে যখন বাঙে তখন একটা গর্ত হয়ে থাকে, বৃষ্টি দিলে গর্তের মধ্যে জল আটকে, জল আটকিয়া বাসের যে মেন জোরটা শিকড় গুলা ফসি যায়গা আর এই ফোসাটা, এই ফোসা ধরিয়া পুরা জারটা নির্মূল হয়ে যায়গা আর একমাত্র করুল বাঙ্গা দেখার এই বাস নির্মূল হইল। আর কিছুদিন আগে মিটিঙ্গা বাসে একটা রোগাই গেছিল গিয়ে দানোর মতো, যেমন আমরা গম যেরকম কাটো লাগাই সেই গমর মতো একটা দান আই গেল গিয়ে আরিয়া। আর দানটা যেই দৌড়া আরম্ভ হইলো, জরিয়া পড়া আরম্ভ হইলো, পুরা বাসর যাটা লাল হয়ে আর একটু উবার যার পুরা মরি আসে,
1: যার মরি গেল গিয়া শুকাই গেল। এটা দেখুন বাসর যখন ধান আয়, এটারে বাসের ধান হয় কৃষি বিজ্ঞানের ভাষায়, এই ধান যখন আয় তখন কিন্তু ইন্দুরের উপদ্রব বাড়ি যায় গিয়া, প্রচন্ড ইন্দুরের উপদ্রব বাড়ে, যার কারণে অনেকটাই আমরা সমস্যার সম্মুখীন ওই জায়গায়। আপনারা এখানে এই যে আলু রাখছেন বা দান উগারও রাখছেন, ইন্দুরের সমস্যা কিরকম?
0: তার চূড়ান্ত সীমা যে আমরা লোকে একটা ডিল ডিলরে ওটা ইন্দুর আছে, ওজনে নিম্নতম 7-8 হইব,
1: মা
0: 7-8 হইব, সাধারণ বিলাই জীবনে যেতে পারতো না। ফেনা সাফ করতে গিয়ে আমার বাইক না আর আতর মধ্যে একটা খাওয়ানো দিয়া ধরছিল, আমরা তা ঘুরে বাড়িয়া মারিয়া ওজন করে আর আমরা একটা অনুমান করছি যে নিশ্চয় তো 800 হইব।
1: খামর যে দিছে ইঞ্জেকশন
0: গিয়া ভ্যাকসিন লইছিল, হসপিটাল গেছে গিয়া ভ্যাকসিন লইছে, বাড়িয়ে করে বিল্ডিং ঘর নিচ ডালাই করছি না, কইতে ওই লুঙ্গার মুড়ে দিয়ে গাছ কুদিয়া গরো ডুগিয়া পুরা আমার বিটা যাজরা করিব লাগিছে। ধান আগে রাখতাম টাইলর মধ্যে, এরপরে রাখতাম পলিথিন দিয়ে আর টাইলর মতো
1: বানাইয়া,
0: গাঢ় পলিথিন দিয়ে টাইলর মতো বানাইয়া রাখতাম, ওখান বস্তা ডুগিয়া আর রাখছি বস্তা উস্তা হাঁটিয়া যাজরা।
1: আচ্ছা এখানে একটা জিনিস আপনারা করতে পারেন, আপনারা ইন্দুরে যে বিনাশ করার লাগিয়া বিভিন্ন রকমের খাওয়ার আছে নানি, আমরা আনিয়া ওষুধ দিলে ফটকারি ওষুধ দিলে আপনার কাছে, আমরা এর আগেও প্রচার করছি আপনার মধ্য দিয়ে আরো বার প্রচার করিয়া যে ইন্দুরে মারার একমাত্র রাস্তা হইল গিয়া প্রথম 6-7 দিন তারে বালা বালা খাবার দিবা, তার যে গর্ত আছে সেই গর্তের মুখের মধ্যে বালা বালা খাবার দিবা, ইন্দুরের যে গাছ আছে বা ইন্দুর যেদিকে চলাচল করে আপনারা একটু লক্ষ্য রাখবা, এখানে প্রথম 6-7 দিন বালা বালা খাবার দিবা, বিস্কুট দিন বা যে কোনো জিনিস আপনারা দেবেন, এরপরে 8ম দিন বা 9ম দিন বা 10ম দিন আপনারা বিস্কুট বানাইয়া দিবা, পিঠার ভিতরে হানির ভিতরে বিষ ঢুকাইয়া এরপরে দিবা। কারণ হয়েছেন বিজ্ঞানীরা দেখছেন যে ইন্দুরে নিয়া কিন্তু হানি ফটকারি খায় না, তার মাঝেও একজন নেতা আছে, হ্যাঁ এরা নিয়া তারা জমাইয়া রাখে, জমাইয়া রাখিয়া তারা দেখবো তারার যে নেতা আছে বা যে আছে সবচেয়ে বড়টা এটা ইয়া খাইয়া দেখবো তারা শরীরে কোনো রকম অসুবিধা দেখার দেননি মরেননি, যদি না মরে তে কিন্তু সবে মিলিয়া খাইব। তো এটা কিতাইব 9-10 দিন তারা দেখবো কিচ্ছু অন্যা অন্যা, এরপরে যখন 10 দিনের মাথার যখন আপনি দিবা বিষটা তখন তো তারা মনে হবে এটা তো বালা খানি, অতদিন আপনার কিচ্ছু হয়েছে না, কখন আই আইগো গিয়া ডাক্তার হইব। আর একটা জিনিস করতে পারেন, এটা কিন্তু খুব মানে কঠিন ব্যাপার, এটা করা একটু কষ্টকর আছে এবং খুব ইয়ে আছে, এটার মধ্যে দায়িত্ব রিস্ক হয়ে যায় গিয়া, যে ইন্দুর বড়

0: ইন্দুর যদি দশটা হরিণ ছাটো ফালাইয়া দৌড়িয়া এগুর গলার মাঝে কোনো লাল কাপড় বান্ধিয়া যদি দিতে পারে তাইলে ইগু যেবায় যাইব এর পিছিয়ে পিছিয়ে হলটি দেবে একটু লম্বা রাখিয়া লাল কিন্তু খামর যদি দিয়েতে কিন্তু আরো বিপদ দিয়ে যাইব সুতরাং এই পদ্ধতি না নিয়া হো বিষ্ণুফের মাত্র দিয়েই আপনারা এটা ইয়ে করবা। আর আরেকটা জিনিসও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনারা গর্তের মাঝে তারা তো গর্ত আপনি গরম জল ডালিয়া বড়ে পাইতে নাই অবাই দিলে সবাই গিয়া দেখ মানে আরো বা কোনোবা
1: লুঙ্গার মুড়ে গিয়া বার করে
0: আগে যে নেউল পাওয়া যাইত নেউল দেখা যাইত নেউল আছে নি আপনার
1: আছে মোটামুটি দেখা যায় কম আগের মতো এতটা নাই
0: আগের মতো
1: মোটামুটি আছে
0: এই নেউল তাহলে কিন্তু ইন্দুর মোটামুটি তাই এখানে ফাস্তা ফাস্তা না সাপ হইত না শুনলাম এখানে বলে উলুবুড়া সাপ আছে মানে অজগরের বাচ্চা হচ্ছে বলে এখানে আশেপাশে আছে ওদিকে হু যে যাইছে সময় আছে দাদা কইলা এই উলুবুড়া সাপর বাচ্চাও মারা গেছে বড় বলে আছে তো এটা তো কিন্তু আরো ভয়ঙ্কর এটা তো উলুবুড়া সাপ যদি তাহে বন তো এমনি ওইয়া ফুড়িতে হবো ছাগল মাগল যদি তাহে আটমূলক তাহলে এটা খাইয়া একবারে শেষ করে ফেলে
1: কিছুদিন আগে আমরা স্কুল মাঠে একটা দৌড়াইছিল তো একটা ফাটা পুরা সাবাই নিছিল
0: সাবাই
1: নিছিল পরিটা দৌড়িয়া তো ফরেস্টে খবর দেওয়া হয়েছে ফরেস্টে খবর দিয়ে আমরা ওই আমরা সার দোকান পর্যন্ত নিয়ে আরে দিছি তারা ইয়া গাড়ি দিয়ে আরে পরে নিয়ে আরে গেছে
0: আচ্ছা দেখো বন জঙ্গল কিন্তু একদম নিঃশেষ হয়ে যার গিয়া আপনার এখানেও কিন্তু বন জঙ্গল মোটামুটি আছে আপনার টিলার মাঝে জায়গা আছে
1: টিলার মাঝে অল্প জায়গা তো দুই আড়াই আনের মতো হইব
0: আছে এই জায়গার মধ্যে আপনারা বিভিন্ন রকমের মশলা জাতীয় ফসলও কিন্তু চাষ করতে পারেন বা আপনারা লক্ষ্য করিয়া পানও লাগাইতে পারেন বা পান না লাগাইলে পানে ঝামেলা আপনি মনে করলে আপনি ওষুধি গুণ সম্পন্ন গাছ লাগান যেমন বন্ডুলা গাছ লাগাইতে পারেন ফদিনা পাতা লাগাইতে পারেন তার বাদে থানকুনি পাতা বা অন্যান্য যে সমস্ত কুলেখাড়া টারা ইত্যাদিও কিন্তু আপনারা চাষ করিয়া আয়ের আর একটা রাস্তা করতে পারেন খারকুলুর কুল আছে নি টিলাত না
1: কিছু এবার মাছ মারার কিছু আনিয়া লাগাইছিলাম কিছু একশো চারা আনিয়া মুড়া আনিয়া লাগাইছিলাম তো মোটামুটি এবার কিছু দরের
0: দরের আচ্ছা খারকুলে তো সবচেয়ে সমস্যা ফুকার সমস্যা ফুকা কেমনে দেবেন
1: ফুকা ও কিরা ফুকা বলা এটা অতিরিক্ত ইয়ে হলে ও বৃষ্টির সময় আইলে পরেও তখন তোর মধ্যে আর এত ঔষধও ব্যবহার করা যায় না এদিকে খেতে দিকে মাল বাড়ো না একটা ঔষধের দাম দুই আড়াইশো টাকা ঔষধ দেওয়া ওদিকে দিয়া আইলে আমরা ওদিকে বৃষ্টি দিলে লগে লগে ঔষধটা দিয়ে বেলায় যায় ঔষধে কোনো একশন খাস করতে পারে না তো ফুকার কিরার আক্রমণটা ওই ভিতরে
0: আপনারা গরু আছেন আপনার নিজস্ব
1: একটা ডেকে হালে
0: আচ্ছা ওই সেনাটা আপনি চড়াইয়া দিবা এটার গাছের মধ্যে চড়াইয়া চড়াইয়া দিন পাঁচশো সেনা আট থেকে দশ লিটার মধ্যে দিন কারণ বৃষ্টির সময় দুইবার তিনবার দিতে হইবে সেনা সংগ্রহ করিয়া রাখুন গাছ যদি কম তাহে অল্প অল্প করিয়া ছড়াইয়া ছড়াইয়া দিন তাতে করিয়া কিন্তু আপনার উপকার হইব নাইলে সাদা পাতা বা তামাক পাতা ইতার রসও দিয়ে আপনি দিতে পারেন কারণ ওষুধ দিয়া ওখানে আর লাভের চিন্তা করিয়া লাভ নেই ওষুধের যে পরিমাণ দাম বাড়ছে আর নিজের শরীর যারা খাবাইবা তার শরীর রক্ষার লাগিয়া অবশ্যই ওষুধ আমরা না ব্যবহার করিয়া যেমন বাটি পাতা আছে নিম পাতা আছে ওতা আছে সিয়াওতার রস যদি দিই বা ঝালমরিচের রস যদি দিই তাইলেও কিন্তু আমরা পোকা দমন করতে পারব যাই হোক মোটামুটি খেতে সবজি দিয়া কিরকম বাণিজ্য চলে
1: মোটামুটি ওই আর কি তো বেশি একটা লাভবান নাই খরচ মরচ দিয়া এটা খুব একটা নাই

শুনলেন ঘর গৃহস্থের অনুষ্ঠানে রবিবারের আড্ডা, এখন শুনবেন খেলাধুলা।

0: আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে সীমান্ত বিষয়ক অনুষ্ঠান সীমান্ত থেকে।
1: বন্ধুরা, শুরু করছি সীমান্ত।

0: থেকে আজ আমরা আপনাদের শোনাব কৈলাসহর সীমান্ত সংলগ্ন ধলিয়ারকান্দি এলাকায় বসবাসকারী এক শ্রমিক ভাইয়ের কথা। আপনার নামটা বলুন।
1: চেরাগালি
0: করেন
1: আপনার? ওই যে বেতার মধ্যে কাজ করি আর তাঁতিপাড়ারও কাজও করি, আপনার যেটা সুবিধা হয় আর যোগালিও কাজ করি।
0: আপনি কৃষি কাজ করেন?
1: করি।
0: আপনার কি কৃষি জমি আছে?
1: আছে।
0: কতখানি?
1: চারখানি আছে আপনার।
0: তো চারখানিতে আপনি কি কী করেন?
1: চারখানিতে আপনার মানে সবটি করতে পারি না, কিন্তু ইয়ে বাকি বন্ধ দিলাই। আর ওই তো আপনার টেটলার লাগে, টেটলার লাগে তো আপনার আবার রোজগার করিও তো গিয়ে আপনার দিতে লাগে নগদে বাকিতে। মানে একটু সাজ হয় আর ইয়ার মনে করেন আমি তো একলা মানুষ, বাসার দিকে কাজ করলে আমার ওদিকে করিয়া হয় না, মনে করলাম তারা যদি মানুষের দিলে আমি আমার ওদিকে করলাম।
0: বাকিতে দিয়ে দেন?
1: বাকি দিলেই।
0: তো বাকিতে দিলে কি আপনার লাভ হয়?
1: লাভ হয় আপনার ধরেন মানে তুমি আমার মেনেতে একলা মাসে আপনার সুবিধা হয় না, মনে করেন শুক্রবার যদি দিলাইতে দুইভাগ হে পাইব ওদের আমি পাইব ওদের।
0: তো এই যে যারা ধান লাগায়, ধানের বীজ রোপণ করে, তো এই খরচাগুলি কে দেবে?
1: এই খরচাগুলি ধরেন মানে কিছু কোনো মালিকে দিলে আর কেউ কইব না না তোমার আমি জায়গা দিলে মানে তুমি তোমার লাগাও, তুমি তোমার খরচা করো।
0: আপনার যে এই যে বাগি দিয়েছেন, তো এখানে যাকে বাগি দিয়েছেন সে কি সব কিছু খরচা সেই করছে?
1: এ তো না খরচা করে করলে মানে আমার দিকে দিলে যে সমুদ্র বিচিত্র নাই, অন্যদিকে তো তোমরা দিছে
0: মানে আপনাকে অর্ধেক ধান দেবে?
1: আমার অর্ধেক আর নেই অর্ধেক।
0: আচ্ছা, মানে খরচা তার?
1: হ্যাঁ খরচা তার।
0: আচ্ছা, তো আপনার চারখানিতে মোটামুটি কীরকম ধান পান আপনি?
1: এটা তো ধরেন মানে এটা জায়গা দিয়েও পুকুরটা যদি আমরা ধরেন না ধরেন দিনে একটু আড়াই একটু মনে মিলে।
0: তো আপনার কি সারা বছর চলে?
1: চলে যায় কি আপনার মানে কিছু দিনতে লাগে আর
0: মানে এমনি তো রেশন তো চাল পান?
1: রেশনও ভাই
0: রেশনে কত কেজি চাল পান?
1: ধরেন 40 মিলি।
0: তো আগে তো ফ্রিতে দিতে, এখন তো আর ফ্রিতে চাল দেয় না?
1: না কয় মানে তখন তো আর ফাইছি না, মানে আমি শুনছি যে তোমার কইছে যে আপনার আমরাও দলীয় এলাকাতে কইছে যে তোমরা আগে দিয়েছি, এখন আমরাও তো বুঝিয়ে তোমরা দিতে হইব, আমরা বলি তোমরাও হইবে কোন ডিলারে বলে বলে।
0: আচ্ছা, তো আপনার যে মানে কৃষি কাজ করার, হ্যাঁ এখন তো আমাদের তো প্রায় বর্ষার সময়, এখন আমাদের জুন মাস প্রথম দিক, জুন মাসের প্রথম সপ্তাহতেই আমাদের কিছু কিছু বৃষ্টি হয়েছে, হ্যাঁ, এবং এর মধ্যেই আমাদের বর্ষাও মানে শুরু হয়ে যাবে। তো এই সময়টাতে এখন মানে এই বৃষ্টির সময়টাতে বাড়ি করে
1: আপনার কিছু আছে খাস ধরেন মানে কেউ তো আছে জঙ্গলেও কাজ পারে না, কেউ আছে পারে না, কেউ আছে মনে করেন যে না আমি যদি আপনার তিন চারটা কাজ জানি তো আপনার আমি মালিকদের জিগাই আপনার করতে লাগে, এখানে জঙ্গল কাটা হলে পারে না তো কেউ কইব খালি গাছ করে কই না না না তুমি আগে কাজ কাজ তুমি শিখো না, চিনো না তুমি আগে শিখো না, দৈত্য দৈত তুমি কাজ শিখতে যেতে নাই
0: না। আমি বলছি যে এখন তো বৃষ্টি, হ্যাঁ বৃষ্টির সময়ে এখন তো বাড়ি ঘরে তো আর কাজ হবে না, খুব একটা হবে না কাজ,
1: বৃষ্টি দিলে তো আপনার মানে বাড়ি ঘরে কাজ হয় না। আর ধরুন ওই যে আমি যেটা কইছি এই এটার মধ্যে আরও আছে আপনার দই দিলে মানে বেশি ভালো, আর টাকার পয়েন্টের কাম তো আপনার দই ছাড়া হয় না। আর যদি ওই যে আমরা নার্সারি কাজ যদি আমরা করি ধরেন আমরা বাসার মধ্যে তো মানে কেউ যদি হয়তো আমরা করি তো মানে দই ছাড়া আপনার সুবিধা হয় না।
0: তো আমাদের এই যে এখন এই যে আমাদের মে মাস গেল, হ্যাঁ এখন তো জুন মাস শুরু হয়েছে, তো এই এই যে মাস এই মাসের প্রথম দিক দিয়ে, হ্যাঁ এখন আপনাদের এখানে কি কোনো ধরনের রেগার কাজ হয়েছে?
1: ওই যে দাদা ধরেন আমরা দেবনগর ইয়েতে মানে ওই যে না মানে শুনছে খালি শুনার খালি দেখা যায় খালি ফটো উঠার ওখান বন্ধ তারা ওই যে না এদিন দেখেছিলাম একজন ঠাকুরমা এজন দেবলে বই না তোমরা এইখানে ডেগার ঢুকে ঢুকছে তারা খালি হইতে হয় বাতার টাকা পান না বাতার টাকা পান না বলে বাতার টাকা তো শুনলাম বলে একদিন আমার বাইক নাই বলছে যে মামা আমার তো আজ 25 মাস ধরি মায় পান না বলে ওরা তুমি যাও না গিয়ে তুমি বেলা দিকে তারা কইয়া যারা অফিসার আছে সেভাবে তোমার মাস ওইটা তুমি দিয়া দেবো না। আর আমরা ওদিকে ধরুন হইছে 7-15 দিন আপনার হইছে হইয়া ইয়া মানে টাকাটা ঢুকছেই না
0: মানে মে মাসে হয়েছে।
1: হ্যাঁ,
0: তো এখন জুন মাসের কি আপনার জুন মাসের তো এখন তো প্রথম সপ্তাহ হয়, এই প্রথম সপ্তাহে কি কোনো কাজ হয়েছে?
1: তখন এখন মানে কাজ হয়েছে না
0: হয়নি। তো এর আগে আমরা তো জানি 100 দিনের কাজ হয়, তো 100 দিনের কাজ কি আপনাদের এই এলাকাতে হয়?
1: না না 100 দিনের কাজ হয়েছে না, ও 7 দিন না 6 দিন হইব যে এর ফলে তো আপনার দুই বৃষ্টি আইলো আর তো কাজ হয়েছে না মানে বেশিও না।
0: না কিছুদিন আগে তো আপনারা তো ঈদও গেল,
1: হ্যাঁ
0: তো আপনাদের এই ঈদের সময় কি কোনো কাজ হয়েছে?
1: না।

0: ঈদগুলোকে আমরা কোনো খাওয়া দাওয়া না।
1: গত 28 তারিখ, তো মে মাসের 28 তারিখ তো আপনাদের ঈদ গেল, তো ঈদের সময় কোনো কাজ হয়নি?
0: না মানে আগস্ট সপ্তাহে, মানে ওই যে গেছে সপ্তাহে গেছে ইলেকশন হয়েছে, এবার ইলেকশন হয়েছে না, তখন তো মানে কেউ তারা মানে তারা মিটিংও করেছে, তারা হইতে কয় যে সামনে তো গিয়ে পূজা, পূজার কাজ তো করতে লাগবো, ওই দিনকে মানে তারা ভাঙছে এই তো মানে মাছ চলে যে আমরা হইলে তো ঠিক আছে, তো তুমি ঈদের টাকাটা তুমি নিলে না, ও তাহলেই আমার খালি কিছু কিছু আমরা গন্ডগুলো চলে।
1: তো আপনাদের এই এলাকাতে, হ্যাঁ এলাকাতে মানে রেগার কাজ হয় মানে কম হয়, এমনিতে আপনাদের এখানে যে পঞ্চায়েত থেকে যে সরকারি সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়, হ্যাঁ যারা গরিব অংশের লোক আছে তাদেরকে, তাদের তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, তো এখন আপনাদের এই এলাকাতে, আপনিও তো একজন গরিব, আপনি তো বিপিএল ভুক্ত তাই না? বিপিএল ভুক্ত
0: বিরক্ত,
1: তো আপনি কি কোনো ঘর পেয়েছেন?
0: পাইছি একটা, আমিও পাইছি ভাইয়া আরিয়া, ধরেন আমার লগে যারা যারা আরো দুই একজনে দুইটাও পাইছে, তো তার দুইটাও পাইলে ধরুন তার একটা কার্ডও একটা দেখাই যে কেউ আছে না, আপনার আতুনিয়াগুলো আছে আমরা বিভিন্ন দেখাই যাতে, কেউ ধর কোনো কোনো আমরা ফেমার পর্দারে কোনো তা হয়েছে না, মানে মোটামুটি একটা ভয় সান্ত্বনা রাখি রেখে আমরা দিয়েছি, তো কইছি আবার দিয়া দিব। আর একটা সেন্টারও আছে, তারা তো এফোর্ট কার্ড নাই, আর এই সংখ্যা খালি খালি মায়ের মাখা খুব বেশি হয় যেন ওই যে আপনার ইয়ে নাইকেলের চারা সুপারির চারা দিব ওই আপনার হাতার মধ্যে সই দিয়ে, এটাও কিন্তু নাই,
1: এটা তো পঞ্চায়েত থেকে দেওয়া হয়, নারিকেলের চারা দেওয়া হয়, সুপারির চারা দেওয়া হয়, অনেক অনেকে আবার আমের চারাও দেওয়া হয়, তো আপনি পেয়েছেন এরকম চারা?
0: আমার চারাগুলো ধরুন এটা আমি পাইছি না, একবার আমার দিল মানে চারা বলে জায়গার থেকে আইছে 8-20টা করিত, 8-টার বাচ্চা, তো আমারে দিছে আপনার 5টা, একজন মহিলা বাড়িতে দিয়েছে আরও 5টা, আমার দিয়ে দিয়ে আমরা কিছু 8-টা বাচ্চা আপনার পাইছিলাম, এটা মানে সব তো আপনার দেয় না, তো তারা বাটিও বড়ায় না আর কিছু মানে তারা মাটিও খাই দেয়।
1: তো আপনাদের এই এলাকাতে তো বেশিরভাগই তো গরিব, আপনি তো কাজ করেন, আবার আপনার কৃষি জমিও আছে, তো আপনি নিজে নিজে কৃষি কাজ করেন না তাই না?
0: না বেশিরভাগে তারা এটা তো জায়গাটা একটু গভীর, গভীর হলে আপনার ধরুন মানে কেউ দিলে শক্তিভাগে দিলে আরেক বন্ধুও দিলে, আর দুই এজনে করে ওর মানে ফোরাই মাসে মানে খালি উদাহরণ থাকে সেরুর গাড়ি আছে সেরুর বেঙ্গলোর ওলাইনি।
1: তো আপনাদের এই যে এখন তো আমাদের প্রায় বর্ষা এসে গেছে তাই না, তো আপনাদের এখানে রাস্তাঘাট কি মেরামত হয়েছে?
0: রাস্তাঘাট দাদা রাস্তাঘাট তো আমরা তো হইলাম যে মনে করুন সেরুর বাসার দাওয়ারও বোধ নাই, কিছু আমরা জঙ্গল আছে, কিছু আমরা বাঙ্গা টুঙ্গা, কিছু আমরা বৃষ্টি দিয়ে সব বাঙ্গিয়া করছে বিনার, এর মধ্যে আরও ধরুন কেউ আছে আপনার ও রাস্তা সীমানা লইয়া আপনার ঝগড়া করতে আছে, তো তারা বেমার তারা হইতে হবে বা তোমরা এটা করিও না এটা করিও, তো কারণে ডেঙ্গা হলে তো বালা নাই, তোমারও বিনাশ হইব এবং আমার ছাত্রতেও বিনাশ হইব, তো আপনার দুই একটা রাস্তা আছে বা লাগে মনে করেন ফিস থাকি আপনার কিছু কেউ করছে কেউ করছে না, ও এটার মধ্যে আমরা সিস্টেম বেশি।
1: এমনি পঞ্চায়েত থেকে কি রাস্তা মেরামত করা হয়?
0: হয়েছে আর একটা এলাকাতে আমরা কিছু হয়েছে, ধরুন 3-4টা রাস্তা হয়েছে সোমরাতে দই আর আপনার তার ভাষা আমার তো আমাইছে, তা আমি দেখছি আপনার যারা মানে একটু মাতোটা আছে কি পঞ্চায়েতের লোকের একটা যোগাযোগ আছে, ও তারা কাজটা হয়ে যায়, যারা একদম সেও মাতো পারেন না তাইলে কাজও যায় গিয়া, ও নমুনে মানে গরিব শ্রেণীর মানুষের তত্ত্বের উত্তর যা নাই যাবে একদম সিঙ্গুল অবস্থা চলে।
1: তো আপনাদের এখানে তো আমরা জানি এই গ্রামের মধ্যে বেশিরভাগ লোকই কৃষি কাজ করে, হ্যাঁ তো অনেকে আবার মানে শ্রমিকের কাজও করে, বাড়িঘরে কাজও করে, শহরে গিয়ে কাজ করে, তো আপনি যে কাজটা করেন, তো আপনার কি সারা বছরই কাজ থাকে?
0: সারা বছর আপনার কাজ থাকে তাহলে তো আপনার ধরুন সবসময় তো আর মানে হলগুলো কাজ মিলে না, ধরুন যার লগে আপনার যদি কথা হয়েছে অন্তত তার কাজটা হতাম বাড়ি, আর ধরুন দাদা আরও আছে মানে কাজটা জানলে গিয়া ধরুন ওই নজনে ডাকে একেও আছে যাওয়া এত কাজ করার মনে নাই, ও তার একলে আপনার গিয়ে চলিও যায় গিয়া, আমরা কথা হলে আপনার তো কিছু কাজ আমরা সঙ্গে করা আমরা করি, করলে ধরুন দাদা এর মধ্যে খালি খালি খারাপই রিপোর্টটা খালি মায়ের টাঙ্কা প্রসাদ এই জিনিসটা আমি চাই না,
1: মানে কাজ আপনাদের সবসময় থাকে
0: থাকে, তাহলে ধরুন হলে তো আর করেন না, কেউ যায় গিয়ে আপনার এই বিল্ডিংয়ের কামও যায় গিয়া, কেউ তো আপনার গাড়ির মধ্যেও চালায়, যারা যারা আপনার টুকটাক বাড়ি করে করে যারা যোগালি কাজ করে তখন তো আমরা এটাতে গিয়ে লুকও নাই সব গেছে গিয়ে আমরা চেন্নাই বেঙ্গলোরে আপনাদেরও আছে,
1: মানে আপনাদের এই এলাকার বেশিরভাগই বেশিরভাগ ছেলে ছেলেরাই, হ্যাঁ মানে যুবক ছেলেরাই মানে এখন বাইরে চলে গেছে,
0: মানে কাজ যে করতো আপনার ইভেন্ট ইয়ে নাই, আগে আগে তো মাঝে মানুষ পাইছে

0: ফাইসে হাত দিতে পারছে না। ওখান থেকে কিছুগুলো হাত আছে বলে ওখান তো মানুষ নাই, খুব কম। মনে করেন 8-9টা গাছ পাত, দুইটা ছেলে 3টা ছেলে তারও কাজ করি এখন কেউ কুলাইতে পারে না।
1: মানে লোকের অভাব,
0: হ্যাঁ, লোকের অভাব।
1: মানে আপনাদের এখানে এখন ছেলে মানে যারা মানে কাজ করতো, যুগালির কাজ করতো, তারা এখন বাইরে চলে গেছে,
0: হ্যাঁ, সত্যটা বাইরে গেছে, গিয়া
1: চেন্নাই চলে গেছে।
0: চেন্নাই গেছে গিয়া।
1: আচ্ছা, তো মানে এখন লোকের অভাব।
0: লোকের
1: তো
0: অভাব।
1: আপনারা তো করছেন কাজ, হ্যাঁ, প্রায় সময় আপনারা কাজ করছেন, তা আপনি যুগালির কাজও করেন না?
0: হ্যাঁ, বেশিরভাগে তো আমরা যোগালি কাজও করি। ওখান তো ধরেন মানে আগে তো গোল মিলছে না, আর কিছু কিছু মাসে ওখান তো আমরা নতুন গোল পাইছি। ওখানে মানে সব দিকে মানে ফুয়ান যায় গিয়ে আমরা যোগালি যাই গিয়ে বেশিরভাগে, আর লোকগুলো খুব কম। তো ওখানে তো যোগালি কাজ করে না, সেগুলো আমরা দোকান দিয়ে লাগছে, সেগুলো গাড়ি কিনছে, চেন্নাই গেছে গিয়া, মানে এটার মধ্যে চলে।
1: তো আপনাদের এখানে আপনি বললেন যে এখন নতুন ঘরের কাজ চলছে, মানে আপনাদের এই এলাকাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো অনেকেই ঘর পেয়েছে, তাই না?
0: পাইছে পাইছে,
1: মানে বেশিরভাগ লোকই পেয়েছে।
0: বিশেষ পাইছে, ধরেন গরিবও পাইছে ভাইয়া, খেয়েও ধরেন ইটা দিয়ে মানে হরছে হরিয়া ইয়া, ধরেন ইয়ে সারদাবন্ত হরিয়া তোমার রাস্তে বাদে আমরা রেখার টেকা গাছ দিয়ে মিলে গিয়ে মানে কেউ ফুরাইছে, কেউ ফুরাইতে পারছে না। বেঙ্গলোর গেছে গিয়ে আনাইলে টেকাটা পাইছে না, টেকা পাইছেন আপনার ধরেন এই 8-9টা গাছপাত তো আপনার পাইছেন,
1: মানে টাকাটা দেরিতে মানে আপনারা পেয়েছেন?
0: দেরিতেও পাইছি, দেরিতে পাইলে মনে করুন সেও মানে দিলাইছে, কইতে বা এবার যদি তুমি করতে পারে না, মনে করো 1,500 টাকা দিয়ে আমরা হইয়া দিলাই ঘরটা। ওই
1: তো এই মাসে আপনি মানে এই যে জুলাই মাসে, এই যে জুন মাসে, এই জুন মাসে আপনি এখন পর্যন্ত কতদিন কাজ করেছেন?
0: ধরুন এটা ওখান থেকে আপনার ধরুন যে 2 মাসে হইতো নাই,
1: না,
0: বৃষ্টি রাখতে গিয়া কি বৃষ্টি পড়তে গিয়ে আপনার এটা হাত করছে।
1: এখন তো এই কয়েকদিন ধরে কিন্তু মানে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো বৃষ্টি হলে তো শহরে কাজ থাকে না বা কাজ কম হয়, হ্যাঁ, যখন শীতের সময় কাজটা বেশি হয়। তো এখন তো যেহেতু বর্ষার সময়, বর্ষার সময় তো একটু কাজ কম হবে, তো এই যখন কাজটা আপনার কম থাকবে তখন আপনি কী করবেন?
0: ওখান ওই তো মনে করেন এটার মধ্যে হইলে গিয়া কিছু কাজ কিছু কম মিলে, আর ধরুন আমরা গ্রামের মধ্যে তো কাম মুঠেও নাই, কিছু মানে গঠিত করা কি মানে বিভিন্ন, আর সেও সেও কইব যারা যারা একটু নেতার বিজনও থাকে, এরা কইব কিতা যে না তারে একবারে আনিয়া লও, তারে একবারে আনিয়া লাগে অকল লোকে চায় না, হয় না বাসা করি আমি নাই। এমনি যদি আমার আছে একটা
1: রুজে, আপনারা রুজে কাজ করতে পছন্দ করেন, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ,
1: মানে চুক্তিতে কাজ করেন না?
0: না চুক্তি করিয়া এটা মানে করছো না, চুক্তি করলে আপনার খাসটা এটা সুবিধা হয় না, বসে বসে করিয়া আপনার মালিকের লসই মানে তা লসইব, যে আজিরা করলে একবালা আমি 5 দিনে আবার করিয়া দিব, আর চুক্তি করিয়া যে বসে বসে করিয়া এসে কেউ টেকা পায় কেউ টেকাও পায় না, বাগি যায় কি এটা কাজ আমরা করি না।
1: তো আমরা তো জানি যে পঞ্চায়েত থেকে অনেক লোককে মাছের পোনা দেওয়া হয়, তা আপনি কি পুকুর আছে?
0: দাদা আমার তো এমনি পুকুর নাই, এটা মাছগুলো ইটার মধ্যে ইলা ওই মানে ওনার 60 জনে যদি হয়, বাকি আপনার আরও 16 জন 15 জন 17 জন ইটা দিবনও পায় না, ও তারা দিব ইয়া দিব তার পুকুরও নাই, সেও পাইলে মধ্যে
1: না, যার পুকুর নেই তাকে তো মাছের পোনা দেওয়া হয় না। আমি আমরা জানি যে এরকম যাদের পুকুর আছে তাদেরকেই দেওয়া হয়।
0: ওইলেও মানে কিছু পায় কিছু পায় না,
1: মানে আপনি বলছেন যে যাদের পুকুর নেই তারাও পায়?
0: তারা তারাও আপনার পাইছে, ওখান কুর পাটে গিয়ে বোঝা যায় ঠিক আছে আগে তোমার বলে দিলেই যে একটা ভাবিয়া এটা তারা মেম্বারগুলোর মানে সমস্যা আর কি, মনে হয় দিতে আবার ভাবছি যে তারা দুই বইয়া আবার মাঠে কয় যে ওই জিনিসটা যদি আমার দিনে মানুষটা আতুর কোনো মহিলাও আছে আতুর, তারা দিলে মনে করো হে বেশি আমলা খাইলো আনতে এটা হলো এটার মধ্যেও আছে।
1: তো আপনাদের আপনাদের এই এলাকাটা তো একটা বর্ডার এরিয়া, তো এখানে আপনাদের আমরা জানি যে BSF থেকে অনেক সময় তারা স্বাস্থ্য শিবির করে, বিভিন্ন গ্রামে তারা স্বাস্থ্য শিবির করে, তো আপনাদের এখানে কি কোনো এরকম কোনো স্বাস্থ্য শিবির হয়েছে?
0: এটাও এটা আপনার সবাই করতে পারে না, যারা মনে করেন BSF বলে সাবস্থলী মারতে পারে যারা মালিকগুলা, তারার লগে একটা ইয়ে আছে বলে দেখা যায় যে আপনার BSF লগে
1: না না, BSF তো যেমন একটা স্কুল ঘরের মধ্যে, যেমন আপনাতে কোনো স্কুল ঘরের মধ্যে স্বাস্থ্য, এখানে ডাক্তার থাকবে, ওষুধ দেওয়া হবে, বা বিভিন্ন ধরনের গরিব যারা গরিবদের বিভিন্ন ধরনের মানে জিনিস দেওয়া হয়, তো এই ধরনের কোনো শিবির কি আপনাদের এখানে হয়েছে এর মধ্যে?
0: এটার মধ্যে আপনার কিছু আছে, তাহলেও আপনার এগুলো আবার মানে খেয়ে ওইটা হয় না, না ডাক্তার তুমি পাল্টাই দাও মানে হইতে আমরা বালা হন না,
1: মানে আপনারা শহরে শহরেই

0: মানে পছন্দ করেন?
1: শহরে ভালো,
0: ভালো। তো এমনিতে আপনাদের এই এলাকাতে গরিব বংশের লোক বেশিরভাগ, তো গরিব বংশের লোক পঞ্চায়েত থেকে আর অন্য কি কি সুযোগ সুবিধা আপনারা পান? এই যে আপনাদের বাড়ি ঘরে, হ্যাঁ, আপনা আমরা জানি যে জল জীবন মিশন একটা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়া হয়েছে বিনা পয়সায়। আপনি কি এই সুযোগ পেয়েছেন?
1: দাদা পাইছি, পাইলেও তো আমার মরে দিছে না, আমার হয়েছে মানে ব্যবস্থা করে দিয়া দিব। ধরেন আমার এলাকাতে আপনার কিছু পাইছেন মানে ওরা 80-90 জনে আপনার পাইছে, মানে তারা একটু জল না হইতে ফেরত দিছে আপনার বড়ো বড়ো ইয়ে দিয়া বড়ো ট্যাঙ্কি দিয়ে আপনার দিছে, আর সেও আপনার কন্টাকিও আনে। আবার দেখা যায় আমরা এই আরেকটা সেন্টারও ওই যে মেশিনগুলো আপনার দিছে যে আপনার পাইপগুলো ইটা তারা ঝগড়া করিয়া বন্ধ হইতে রাখে, তারা দিকে মানে খুব তারা ফেরাইশন আছে,
0: মানে জলের লাইনটা বন্ধ করে দেয়,
1: বন্ধ করেছে।
0: আপনাদের এই এলাকাতে যদি জলের লাইন বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনারা জল কোথা থেকে পান?
1: এটা হয়তো আমরা 3টা বাসা 4টা বাসা দিয়ে আরিয়া মানে ঝগড়া করি গিয়ে আরিয়া আনে,
0: জলের সমস্যা আছে।
1: ও কদিন আগে আমরা এলাকাতে গাড়ি দিয়ে আমরা জল দিছি, খাবনের জল কি আপনার সানোর জল, তখন তো আপনার ধরুন বৃষ্টি হয়েছে মোটামুটি, তেও ধরেন আপনার মানে খুব মানুষ বিয়ার আছে।
0: তো আপনাদের এলাকা থেকে পুকুর নেই, বড় পুকুর?
1: পুকুর তাহলে ধরেন সব তো আর পুকুরই দায়িত্ব পারে না, পুকুরটা তো দূরেই পড়ে যায় গিয়ে আনাইলে এমনি।
0: এমনিতে আপনাদের এই এলাকাতে কোনো স্বাস্থ্য শিবির মানে আপনি হয়নি সরকারিভাবে, আর কোনো স্বাস্থ্য শিবির হয়নি? তো আপনাদের এখানে লোক যদি অসুস্থ হয় তাহলে এত আপনারা টিলাবাজার যান, টিলাবাজার তো একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে,
1: টিলাবাজারে আপনার যাওয়া লাগে, আর তো আর ওদিকে নাই, আর না হইলে তো আপনার কৈলাস যাওয়া লাগে।
0: তো আপনাদের এই এলাকাতে স্কুল তো আছে?
1: স্কুল আছে।
0: তো আপনার বাড়ির ছেলেমেয়েরা কি পড়াশোনা করে?
1: ঘরের তারাও ঘরের কি ধরেন আরও তো আমার এলাকাতে আছে যে তারা খাওয়ান টাওয়ানো তো আপনার কিছু ভালো হয়, তখন তারা গার্জিয়ানদের নিব, বাচ্চারা গার্জিয়ানদের নিব, যা করবো যে হ্যাঁ তোমরা একটু আও দেখে দাও যে কিছু মানুষের তো আপনার বলে যে আমরা বলি মারিয়া খাইয়া, তো আমরা কিতা মারিয়া খাইলাম তেতিয়া ওই যে
0: মানে স্কুল স্কুল
1: হ্যাঁ বালুয়ারি যে ছোটো বাচ্চারা ফলে তারা গিলাম তো হয় যে তোমরা ডিম দাও একদিন একদিন দাও না বলে দেওয়া যায় আমরা কাঁথা গুলিয়া আমরা, আর তোমরা আমরা যারা ছাত্র আছে তারা এদিকে আছে বলে আমরা একদিন বাদ গুণটা করছিনি। অন্য কদিন আগে আমরা শুনলাম খিচুড়ি বলে দেয়া তারা, তাদের খিচুড়ি মানে তারা হইলো ভাঞ্জাইতো হইলো যে ঠিক আছে খিচুড়ি দিনে তো খারাপ নয়, মানে সৰু তাৰে জিকাই জিকে যে তারা পিছিয়ে পাক করে তারা তো হয়েছে কিতারে বাচ্চা দুটারে খিচুড়ি তেমনি বাদ দিতাম লিখো আপনার খুশি খিচুড়ি তেমনি বালা এটাই মধ্যে আমার চলের।
0: মানে স্কুলে যে খাবারটা দেওয়া হয় এখানে খিচুড়িও দেওয়া হয়, ভাতও দেওয়া হয়, ডিমও দেওয়া হয়,
1: ডিমও দেওয়া হয়।
0: হ্যাঁ, তো মানে প্রতিদিন মোটামুটি যতদিন স্কুল খোলা থাকে
1: মিলিয়ে মিলিয়ে।
0: তো এখন তো স্কুল বন্ধ, এখন তো আমাদের এই যে গরমের ছুটি চলছে, স্কুল এখন তো স্কুল বন্ধ, এখন তো আর খাওয়া দাওয়া হয় না,
1: খাওয়া দাওয়া না হয়
0: স্কুল তো বন্ধ হয়।
1: হ্যাঁ, আরেকটা আছে এই আমিও আমিও পাইছি মানে আমার বাচ্চারা তারা হয়েছে যে নাই তোমরা চাউল ডাল ডাকিয়ে লো না, তো আমি এদিন তারা হয়েছি যাবো মা চাউল ডাকিয়ে লো না, তো ধরুন ঠিক আছে তারা যদি পায় না তো তারা আইন ঠিক আছে তোমার বাচ্চা নিয়ে তুমি নিয়ে তোমার বাচ্চারা গিয়ে তুমি দেই মানে তোমার গার্জেন দিয়ে নেও
0: না। এখন তো গরমের ছুটির জন্য তো স্কুল বন্ধ, তো এখন কি আপনাদের চাল দেওয়া হয় স্কুল থেকে?
1: মানে হাই স্কুল থেকে আমরা পাইছি না মানে বালুবাড়ি পয়েন্টে আমি ঘোরা মারি
0: ছাত্রছাত্রীদের এখন কি কোনো খাবার দেওয়া হয়? এখন তো স্কুল বন্ধ,
1: বন্ধ হলে তো আর মানে এখন তারা আবার কিছু আবার দিয়া দিব।
0: কবে দেবে স্কুল খুললে?
1: হ্যাঁ খুললে আবার দিয়া দিব।
0: আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, আপনি অনেক কিছু আমাদের বললেন, ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনলাম কৈলাসহর সীমান্ত সংলগ্ন ধলিয়ারকান্দি এলাকায় বসবাসকারী এক শ্রমিক ভাইয়ের কথা। সীমান্ত থেকে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: শুনলেন সীমান্ত বিষয়ক অনুষ্ঠান সীমান্ত থেকে আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

সারিকাহাম যতনন আকাশবাণী আগরতলা তাবুক সেন জগ চিনি তিনি সারিক জোরানি কক বড় গাওয়াই পান্ডা

0: பதறத்தோடைய அத்தா ஒரு புலிஸ்டா இருக்கு நம்ம
1: பதறத்தோடைய মোটকে হামে বাড়ি রুই রাস্তায় তুমিছে আমাকে বেলি জাগলাই দেখা বা বুনিছিলি তো হতো না ও চল
0: নর জেসা পালা সাইকেল জেসা পালা তোমা হঙ্গা হিন্দু নারদি যে ও ভর আনমতি খাইকা যে ভর আনা না ধরে বেলা না খা ব সাথালে মন্দ নাই জগ লাগ আসু বা ভাজি নি বাইছ
1: ব মুদি সাইকেল খুবলে ও ই কুলে পুলি দারগা ফাইছ হবে গিয়া আরাম দাত না রমই
0: রমই বাবা বাবা ওমরে বাতর সঙ্গ আরাম দাত আমি কি ফাইছ সুবানা বলে ই কো বক মান কি কিং কাও লাগছে মো ই কো লাগে বিবাহ আছে মো তো শুনে গা মোবাইল দিন যাতে ও কো মাথায় যে বড় করে ছিয়ে পড়ছি
2: মোবাইল দিন হতে আচ্ছা ডাক্তার সম্ভব নুন ডাক্তার উ তো তুই বুমতি বখাবে ও বিছনে খারলা
0: ইন্সপেক্টর বাবু পয়তো খাই মো চক্রান্ত সে মাত্র
2: প্রমাণ খাই দি আইন নত তাবক থানা মা থাং নাই নরক ও কুধুনে তুলে এনে খেলাই দি পোস্টমর্টেন মা খাই যান নুগ্রাল বাবু নুম বস নুম বাই শুনি ডক্টর সুম্ব ডন মাইন লেট আস গো
3: আচ্ছা

ভাৰাতি আজাই ভাই ননমা সানো খাও চংখা তাই থা নচংগুন থাই নিনে বাকৈ আনি খানে কেওয়া অমরান কেউগী দায় আং তাবু ব্যাং থাং আবো নমাই কিনে খুগ খা খা তামুহে ম সিমি খা হামলিয়া থানা সকাং নাই মালাই মালিয়া মানখেবা মানাই তিন নাই দি বি বসকাং মাধ্যমী পৈখা আং কাইথরনি থানি সরিও নাম গ্রং দংসবি পাইথাক নিনি হামানি ভাড়া দাসম্ভব।

বকবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরই শুনবেন কক্সবাজার সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, নাগরিক কেন্দ্রিক বিভিন্ন নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে শাসন ব্যবস্থা সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলিকে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নিউ চণ্ডীগড়ের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তার ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর নিয়ে পর্যালোচনা করেন। উভয় পক্ষ রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, সংযোগ, মহাকাশ, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন। আঞ্চলিক এবং বহুজাতিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর এবং সুগিয়নো দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং অদূর ভবিষ্যতে পারস্পরিক দিক থেকে সুবিধাজনক তারিখে পরবর্তী যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছেন। এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন যে, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী অগ্রগতি লাভ করেছে। রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সহযোগিতা, সামুদ্রিক ও নৌপরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ শিল্প, সার, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া উভয় নেতাই আঞ্চলিক পরিস্থিতি, বহুপাক্ষিক সমন্বয় জোরদার করা এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত 5 বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
1: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট আর চতুষ্কোণীয় সুরক্ষা গ্রিড কা কনসেপ্ট ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ, उसका कार्य संस्कृति बने, इसके लिए हमने शुरुआत की है।
0: শ্রী শাহ বলেছেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। শ্রী শাহ কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের এবং কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটিকে জাল মুদ্রার উপর একটি সমীক্ষা চালানোর নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও আগ্নেয়াস্ত্রের বিপদ মোকাবিলায় সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য শিবিরের আয়োজন করার উপর গুরুত্ব দিয়েছেন। এই শিবিরগুলিতে প্রহরী, স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গত 12 বছরে ভারতকে আত্মবিশ্বাসে ভরপুর একটি উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্রে পরিণত করেছে, যেখানে উদ্ভাবনকে উৎসাহিত করা হয়। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর সিং বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়া এবং নাগরিক কেন্দ্রিক নীতি গ্রহণ করায় দেশবাসী ভবিষ্যতের নানা সম্ভাবনা এখন অন্যভাবে

0: দেখছেন। ভারতের মহাকাশ অর্থনীতির বর্তমান মূল্য প্রায় 900 কোটি মার্কিন ডলার, আগামী 7 থেকে 8 বছরে তা বৃদ্ধি পেয়ে প্রায় 4,500 কোটি ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সরকার আজ জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভারতীয় পরিবারগুলি বিশ্বের অন্যতম কম দামে রান্নার অন্যতম দেশ যেখানে কম দামে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে উল্লেখ করেছে যে প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কম এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত অর্থনীতির দেশগুলির তুলনায় তা অনেক কম। এদিকে রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা, কলকাতায় দর পৌঁছে গেছে 968 টাকায়। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হওয়ায় মেজর অভিলাষা বরাককে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান মেজর বরাকের অননুকরণীয় সেবা এবং রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা প্রচেষ্টায় ভারতের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ। মেজর বরাকের এই সম্মান অগণিত তরুণ ভারতীয়, বিশেষ করে দেশের মহিলাদের জন্য অনুপ্রেরণা বলেও তিনি উল্লেখ করেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিবাহিনী UNIFIL এর অধীনে কমান্ডার এবং জেন্ডার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল চণ্ডীগড়ে হরিয়ানা বিধানসভায় দ্বিতীয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর ইন্ডিয়া রিজিয়ন জোন 2 উত্তরাঞ্চলীয় সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য অর্জনে সচেতন সমাজ ও বিধায়কদের ভূমিকা। হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ সম্মেলনে সমাপ্তি ভাষণ দেবেন। উপভোক্তা বিষয়ক দপ্তরের ই আকৃতি প্ল্যাটফর্মটি ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই গভর্নেন্স 2026-এর ডিজিটাল রূপান্তরের জন্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি প্রক্রিয়া পুনর্গঠন ক্যাটাগরি 1-এর অধীনে রৌপ্য পুরস্কারে ভূষিত হয়েছে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর এই পুরস্কারটি প্রদান করে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই স্বীকৃতি প্রযুক্তিচালিত নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদানের মাধ্যমে উপভোক্তা অভিযোগ নিষ্পত্তির রূপান্তরে ই জাগৃতির ভূমিকাকে পুনর্নিশ্চিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। দায়িত্ব গ্রহণের পর উত্তরবঙ্গে এটি তার প্রথম সরকারি সফর। বৈঠকে পৌর বিষয়ক কাজকর্ম, নারী ও শিশু উন্নয়ন, সমাজকল্যাণ, বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণ নিয়ে আলোচনা করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে শীঘ্রই 5টি হিমালয়ান পার্বত্য শহর হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল এই শহরগুলির উন্নয়নে তার সমর্থনের কথা জানিয়েছেন।
1: নতুন করে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল জি বলেছেন, 5টা হিল সিটি ডেভেলপ করা হবে, হিমালয়ান হিল সিটি, এমনি হিল সিটি নয়। সেখানে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালিম্পং এন্ড শিলিগুড়ি, এই 5টা সিটিকে হিমালয়ান হিল সিটি হিসেবে নতুন ভাবে ডেভেলপ করা হবে।
0: মন্ত্রী জানান, শহরের পরিকাঠামো পরিচ্ছন্নতার উন্নতির জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী মাসের 1 তারিখ থেকে শুধুমাত্র নির্দিষ্ট এলাকাতেই গাড়ি পার্কিং এর অনুমতি দেওয়া হবে এবং বেআইনি পার্কিং এর জন্য জরিমানা করা হবে বলে তিনি ঘোষণা করেন। ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়েস্ট ব্যাংকে আজ একদল দুষ্কৃতী পরপর কয়েকটি হামলা চালালে একজন নিহত এবং 5 জন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, একজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হামলাকারীদের খোঁজে স্থল ও আকাশপথে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। আপৎকালীন পরিষেবা সংস্থার ম্যাগেন ডেভিড অ্যাডাম জানান, কোখাভ ইয়ার শহরের কাছে একটি গ্যাস স্টেশনে গোলাগুলির ঘটনার থেকে প্রথম খবর আসে। এর কিছুক্ষণ পরেই কর্তৃপক্ষ পশ্চিম তীরের সুর নাতান, সুর ইজাক এবং ইসরায়েলি বসতি সাল ইতের কাছে আরো গোলাগুলির খবর পায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসরের ফলে আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ও মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী

থেকে তিন দিন মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনে আর চাপানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমন গিল 126, ঋষভ পন্ত 81 রান করেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50।

आकाशवाणी अगरतला कक्तमा पर्यो किशोर जमातिया तिनी नै कक्तमा बुबाक रकङ्खा केन्द्र नि स्वराष्ट्र मन्त्री अमित शाह शाखा हाकतर नि विसिङ त्रिपुरा वन पुइला आर्य आमचेयर स्वराष्ट्र कक्सङलाई नक्ने सिसिटिभी मोडेल चल खाइजगन हाक तर हाकतर नि राइदा सायातै हाफ फाइनाइ रक्न केबेङ्गै त्रिपुरा पुलिस हास्ते नि जत जेला व स्पेसल टास्क फोर्स नि याक्दै जाइखे सामुङ ताङ्गै दङ त्रिपुरा क्रिकेट एसोसिएसन बाइ नाइकल चाक बुढी रोक्ने अरू क्रिकेट बाटै मुङ्ग तिनी थुङमुङ काइब्री खा खास्थ्यो तिनी निसिमे वाटै मल हाफखा केन्द्रनी स्वराष्ट्र मन्त्री अमित शाह शाखा हा कतर्ने विसिङ त्रिपुरा नपुइला आरे आमचाइयो स्वराष्ट्र कक्सङलाई नोक्ने सिसिटिभी मोडेल चल खाइजगन अब नि लगे बिएसएफ नि बेबा क्यामेरा कटालको खलाइए हाङकर नाइकल सङबाई करङ रजागन लाइथाङ फासल आगरतल बिएसएफ नि त्रिपुरा फ्रन्टियर नि याफाङ हाबनको संसाजक पाण्डव ब अकक शाखा केन्द्रनी स्वराष्ट्र मन्त्री अमित शाह हास्तेनी हायुङ आर्य आमचाइयो राङ पैसा याफार लाइमानी नक ताङमानी ताइ जागा पाइ फालमा साका मकल काइना बागै दागिखा अतालनि थानाय सालबा वा आगतल बिएसएफ नि त्रिपुरा फ्रन्टियरनि टाङ्न कतर संसाजक पाण्डव ब अ दागिमुङ रेखा स्वराष्ट्र मन्त्री आर्य आमचाइयो थानाय विशेष बाग जागानि रेकर्ड आमजकनानी ब दागिखा पाण्डव ब शाखा आर्य आमचाइयो फ्याक्चाक्नाइ मानैताइ याकताल इयाङ आयाङ खलाइमा न केबेङ्गै उराम उराम रोटोक्न नाङ्गन তাই ফেক জাক নাই মানে ফালনাই রক্ন কেবেঙ্গ ইয়াপ্রি রমনানি নাঙ্গানা স্বরাষ্ট্রমন্ত্রী তাইব শাখা আরিনি জেলা রগ রাঙ্গ্রি থিতি খ্লাইনানি পজা হাস্তে রক্নি বতঙ্গ আবনরগে কালেক্টর তাই জি এস টি তাংফাং রক্ন ফুরংনানি দাগে খা ফেক জাক নাই মানে তাই ইয়াকাল কাসু থানে আরে আমসাইনি লোক রক্ন ফুরংনা বাকে শিবির সংসানা নাঙ্গানা তাই অ শিবির রগ আমসাইনি পুলিশ তাই বিএসএফ রক্ন মানজাগ্রানা নাঙ্গানা পাণ্ডাব স্বরাষ্ট্রমন্ত্রী খুরসাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি তৈফাং বাই কেন্দ্র হায়ং আরি ও কারাক নাই মথাং থিতি খ্লাইনানি তাই আরে আমচাই নি হামক্রাই তাই নাইমথাং বাকি কেন্দ্র তাই হাস্তে মঠারক বিসিং থানসাকে সামুং তাংনানি কক রেজাক তিনি হায়ং চাথাই নাইমথাং সাল বিশি নৈসাই শিশুকু নিশিমি বিশি ব্রুম ব্রুম জোন তাল নি সালস নি সাল মারি ও জাতিসংঘ নি চাথাই তাই হুকবার মথা তাই হায়ং সাখা মঠা বাই সাকলাইজাক অ সালন হায়ং গনাঙ্গে পালাইজাগৈ দঙ্গ অবনারৈকে কেন্দ্র নি সাখামতাই নকুং হামক্রাই মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা কাহাম করং থিনাং নি বাকে নাইমথাং গনাং তাই সামুং কাহাম নি ফাইসিং হাফাং নি সময় তাংমানি কক সাফিরকা তিনি হায়ং চাথাই নাইমথাং সাল ল সোশ্যাল মিডিয়া তাই তৈ ব লুকু রক্ন সামুং কাহাম সানা বাকে তাই সাকাম গনাং বাই থাংসুক জাক ভারত নামৈতি সানা বাকে কবখা কেন্দ্র হাফাং হা কতর ডিজিটাল সাকাম বেকরাব কাইসা সামতি সানা বাকে কক জাক সাকাম তাই নকুং হামক্রাই মন্ত্রী ইয়াকসু জ অনপ্রিয়া প্যাটেল তিনি আকাশবাণী নে আদং বাই মালাইপুর ব অকক শাখা বতে ব শাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন অ ভারত চকুচি রেজাক নিব গবাং বাই থাং সাক বাই থাং নে আয়ুষ্মান ভারত হেড একাউন্ট এবা আবা সিনে মুংবলাই সনাম খাতাই সারা রেজাক নিব গবাং ডিজিটাল মেডিকেল রেকর্ড ও আবা সিনে মুং বলাই গ্রং রেজাকা হুকবার খ্লাইনাই রকনি রাঙ্গ্রি নি নাইমথাং তাই আজিমুং রুসুকনা বাকে কেন্দ্র হাফাং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চল খ্লাইখা এনডিএ হাফাং নি বিসিসি নৈ হামারি লামা অটাং বটাং কামিনি রাং থংন তৈব

0: फान गनां खलाइथानि मावजामाव गाहाम पजानावि तंखा अबनो तैयै चिनि आदंनि कफथम बसाब गायसा
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিবিসিং হাকতনি চিকন্তেক চার হুকবার খ্লাইনাই রকন বিশিবক হক দক সাই রাংনি চুবাচু দাদাক সিদাক বরকনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিজাগো বিশিবক খিপি কাইথামো অ রাং ইয়াফার জাগো আবাই হুকবার খ্লাইনাই রক বুঝলই সারনকবই জুদা জুদা হুকবার বাইকদাল জাগ মানি পাইনেও চুবাচু মানো তাং সেব্রক জাগ স্রাই স্রাই সেব নিবিসিংতই অ রাং হুকবার খ্লাইনাই রকন ইয়াফার জাগমা বাই হামসামুং মানি তঙ্গ হুকবার খ্লাইনাই রক হাপাংনি অচেতন হুকবার খ্লাইনাই রকন রাং থংতই চুকজাক খ্লাই মানি লগি লগি হা কতনি হুক বানি বাবাইন তেইবক্রা খ্লাই তঙ্গ ককতমা খতন লিসমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: তাকলাইনি সিবিএস নে রংরাম চিনে আমজক মুনি পোর্টাল লক খাতারি বিও নি বাগৈ কয়মং বুলাই জমরনা নে তিনি পাইথাক সাল সিবিএস নি সোশ্যাল মিডিয়া পোস্ট কাইস জাখা অ পোর্টাল ল তিনি হর দীপর জরা খুলক জাক তঙ্গানা বিসকাং রং বিসিও হাস্তে হাফাংনি নৈচিচুকু ডিগ্রি কলেজ রক গ্রেজুয়েট বেরেম বটিনি বাকি কয়মং বুলাইয়া চাকনানি জরা তাইব সালনি ফলক জাখা কুচুগ্রং নাইকুনি দা গিফাং অনিমেশ দেব বর্মা সাকা অজুন তালনি সাল চুকুনি হরনি দামচি নৈ জরা বটিনি বাকি অনলাইন তৈ কয়মং বুলাই রানানি ইয়াসাক জাগানা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা আওয়াই খ্লাইজাগৈ দঙ্গো আকাশবাণী কক্টমা আপডেট মানানো বাকি লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এ আই আর এপ টাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্স ইউটিউব নাই দি নিউজ অন এ আই আর অফিসিয়াল অবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে কক্টমা আপডেট মানানি হিনকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা ফাতার হাকতনি রায়দা চায়তী হাফ ফাইনাই রকন কেবেঙ্গি ত্রিপুরা পুলিশ হাস্তিনি জত্ত জেলাও স্পেশাল টাস্ক ফোর্সনি ইয়াকতৈ যাই যাইকে সামুং তাঙ্গি তঙ্গো কিসা নেরাজাক আমচাই রক জরা রুগী রতুকনানি সামুংব উঙ্গি তঙ্গতাই রায়দা চায়তী হাফ ফাইনাই তাই বরকন তুবুনাই রকন কেবেঙ্গি কেরংতৈ ইয়াপ্রি রমজাগৈ তঙ্গো বিশি নৈসাই নৈচি বাও ত্রিপুরা পুলিশ খরক বারা থামচিসনি বাংলাদেশনি বরক খরক নৈচি চুকু রোহিঙ্গা তাই কিসাসেক ফাতার হা কতনি বরকটাই খরক সারা দক চিসা চুবা নাই রকন রমখা অবনকারী খরক ধগ্রা নৈচিচার অমতৈ বরক রকন কিফিলি রহর জাখা থংমন্ত্রী টিঙ্কু রায় তিনি কৈলাসরনি ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স নখলাও হায়ুং বাইসাইকেল সালপালাই মুংতাই সানদেশ অন সাইকেল রেলি ন চেঙ্গি রেখা শিক্লাতাই থংনাই খংনি সাকথারমা বাইজগলে জগ অ পান্ডা নরগৈ আর বুফাংবসা কাইজাখা পান্ড হায়ুং বাইসাইকেল সাল পালাই জাকমানি গরং ন তৈয়ী সংফায়ে ককনারেক জাখা আর কুবুনি বিসিং ককনারেখা কৈলাসর আউলিনা ইমঠানি চেয়ারপার্সন সপলা রানী দেবরাই শিক্লাতাই থংনাই খুনি দাগি ফাংয়াক অমিত কুমার যাদব আকর্ষণ ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ নলসর বেদেক নি সাকথারমা বাইতিনি নলসর দশমীঘাট কমিউনিটি হল থে রিমা শিবির কাইসা সংসার জাখা অবন চেঙ্গিরেখা কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন অবনারগী যোগালেজাক পান্ডব কুবুনি বিসিং মানজাখা সিপাহী জলা জেলা পরিষদনি কাসকজুগ সুপ্রিয়া দাস দত্ত নলসর পঞ্চায়েত সমিতি নি চেয়ারম্যান স্বপন কুমার দাস শিবির যতই খরক বাসিদক বাইথাংখাটঙ্গুই থৈরেখা সিপিআইএম নি সাকথারমাই বাবাই তিনি সালগ্রাহাং খরনি বীরচন্দ্র নগর হাটিও হিমবতকটাই লুকু পান্ডা সংসার জাখা পান্ড আগিনি এমএলএ সুদন দাস মানৈ মরকমানি কক খুরসাই কেন্দ্র হাফাংতাই হাস্তে হাফাংন সেজাওই কক নারেখা হোকবার খ্লাইনাই রকনি ইয়াকতৈ তাকলাই বই হাফাংনি চুয়া চুবাই মাই সালাম পাইনা বাকি সানখা বেবাক ভারত কৃষক সভাতিনি মঠানি বেখাকতে হাস্তে তাংক্রা পবিত্রকর আগরতলা ককতমা থমনাই রকনি কক মালাই মুঙ্গ অকক শাখা বসাখা মিয়া বেবাক ভারত কৃষক সভানি হাস্তে কমিটিনি পান্ড হোকবার খ্লাইনাই রকনি জুদা জুদা জঞ্জাল নতৈ ককলাম সালাই জাখা সাব্রুমনি জলেফা কমিউনিটি হল তিনি বিজেপি সাব্রুম গুপ্তানি সাকথারমা বাই মথানি পান্ডা কাশিয়াংখা পান্ড বদলনি দক্ষিণ জেলা কাসকু দীপায়ন চৌধুরী আগিনি এমএলএ শঙ্কর রায় আকর্ষণ মানজাখা হুকুম মথা ছন্দ নিরনি সাকথারমা বাই নজরুল আজাইমা সালপালাইমান রুগী তিনি তাইখানা নজরুল ইরসা মুংনি লয়খলাইমুং যোগালিজাগৈ তঙ্গো আগরতলা প্রেস ক্লাব অমেল নাইকলৈ তঙ্গো মুংগনা রসাবনাই রাঘব চট্টোপাধ্যায় খনা সানজাও রবীন্দ্র শতবার্ষিকী ভবন হুকুম মেল যোগালিজাগানা আর হাস্তিনি রসাব নাই রকন কারৈব রসাব মুংকরং রাঘব চট্টোপাধ্যায়ব রসাবানা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক বুড়ি রকনে অরণি ক্রিকেট বাতৈমুঙ্গ তিনি থমুং কাইব্রংখা নরসিংগড়নি টি আই টি থিংখলাও সংসারজাক থিংখল বিদ্যাসাগর কোচিং সেন্টার চুকুচি রান বাই ইউনাইটেড ফ্রেন্স মেচেনখা এমবিবি স্টেডিয়াম এগিয়ে চল সংঘ উইকেট কাইসি বাই রামনগর স্পোর্টিং ক্লাব মেচেনখা তালতলা থিংখলাও আগরতলা কোচিং সেন্টার উইকেট কাইসনি বাই প্রগতি প্লে সেন্টার মেচেনখাতাই নরসিংগড়নি পিটিএ থিংখলাও মৌচাক ক্লাব সারা থামচি

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রকের সিসিটিভি মডেল চালু করা হবে। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ার আহ্বান জানিয়েছেন। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে। রাজ্যে আজ বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সারা দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রকের সিসিটিভি মডেল চালু করা হবে। পাশাপাশি বিএসএফ এর সমস্ত ক্যামেরা আধুনিকীকরণ করে জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত করা হবে। গত শুক্রবার আগরতলার বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা জানান। বৈঠকে তিনি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, ভবন নির্মাণ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের উপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি সীমান্ত এলাকায় গত 5 বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দেন। বৈঠকে তিনি বলেন, সীমান্তে মাদক ও তার অস্ত্রপাচারের বিরুদ্ধে ঘন ঘন অভিযান চালাতে হবে এবং মাদক পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত জেলাগুলোতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলোর দায়িত্ব। সেই পরিপ্রেক্ষিতে তিনি কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের নির্দেশ দেন। মাদক ও আগ্নেয়াস্ত্রের মোকাবিলায় সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য শিবিরের আয়োজন করতে এবং শিবিরগুলোতে স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র আন্তর্জাতিক সীমান্তে সর্বোচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন ও সুরক্ষার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সাধনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে

0: অভিযান চালাচ্ছে। সংবেদনশীল এলাকাগুলোতে নিয়মিত তল্লাশি ও অভিযান চলছে এবং অনুপ্রবেশকারী ও দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিপুরা পুলিশ গত বছরে 537 জন বাংলাদেশি নাগরিক, 29 জন রোহিঙ্গা, কয়েকজন বিদেশি নাগরিক এবং 161 জন দালালকে গ্রেপ্তার করেছে। তাছাড়া 628 জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 2019 সাল থেকে প্রতি বছর 7ই জুন তারিখে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত এই দিবসটি বিশ্বজুড়ে পালন করা হয়। এ উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ সুস্থ ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে এবং একটি সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়তে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তিনি উন্নত স্বাস্থ্যের জন্য রান্নার তেলের ব্যবহার 10% কমানো এবং সুষম খাদ্য গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পুনরায় উল্লেখ করেন। এবছর বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের মূল ভাবনা সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য, যা পরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে। কৃষকদের আর্থিক সুরক্ষা ও আয় বৃদ্ধি সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এনডিএ সরকারের 12 বছরের উন্নয়ন যাত্রায় এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই নিয়ে আমাদের প্রতিনিধি রাহুল লোধের একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর 6,000 টাকা করে আর্থিক সহায়তা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। বছরে 3টি কিস্তিতে এই অর্থ প্রদান করা হয়, যা কৃষকদের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে সহায়ক হয়। প্রযুক্তি নির্ভর স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে এই অর্থ সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ফলে উপকৃত হচ্ছেন কৃষকরা। সরকারের এই উদ্যোগ কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: চলতি বছরের দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টালে উত্তর পুনঃমূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে পোর্টালটি আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com, নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা অ্যাক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা জানিয়েছেন আগামী 9ই জুন রাত 12টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হবে। কেন্দ্রীয় সরকার দেশে একটি ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল আজ আকাশবাণীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন যে আয়ুষ্মান ডিজিটাল ভারত মিশনের অধীনে দেশে 90 কোটিরও বেশি স্বতন্ত্র আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা পরিচয়পত্র তৈরি হয়েছে এবং 100 কোটিরও বেশি ডিজিটাল মেডিকেল রেকর্ড এই আভা আইডিগুলোর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের জেলা স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে বিশ্ব সাইকেল দিবস উদযাপন এবং সানডেজ অন সাইকেল র্যালির সূচনা করেন। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান উপলক্ষে স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায় বিশ্ব সাইকেল দিবসের উদযাপনের তাৎপর্য বিস্তারিত উল্লেখ করেন। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব প্রমুখ। বাইসাইকেল র্যালিটি কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আগামী 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ নলছড় শাখার উদ্যোগে আজ নলছড় দশমীঘাট কমিউনিটি হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস প্রমুখ। শিবিরে মোট 56 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন বিলাসপুর গ্রামে কীর্তনিয়া দলের হাতে বাদ্যযন্ত্র তুলে দেন।

0: বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে এই বাদ্যযন্ত্র প্রদান করা হয়। কৃষকদের কাছ থেকে এই বছরও সরকারি সহায়ক মূল্যে ধান কেনার দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভা। আজ সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই দাবির কথা উল্লেখ করেন। তিনি বলেন, গতকাল সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির বৈঠকে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সাবরুমের জলেফা কমিউনিটি হলে আজ বিজেপি সাবরুম মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ আগরতলা উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে পরিবেশপ্রেমী সংস্থা গো গ্রিন প্লাসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে তাঁর বক্তব্যে আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সিপিআইএমের উদ্যোগে আজ দক্ষিণ জেলার বীরচন্দ্রনগর বাজারে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন বিধায়ক সুধন দাস দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন। সাংস্কৃতিক সংস্থা ছন্দনীড়ের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে আজ এবং আগামীকাল নজরুল গীতির ওপরে কর্মশালা আয়োজিত হচ্ছে। আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালা পরিচালনা রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। আগামীকাল সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা। স্থানীয় শিল্পীদের পাশাপাশি শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ও এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ চারটি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় বিদ্যাসাগর ক্রিকেট কোচিং সেন্টার 90 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে, এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলে সংঘ 10 উইকেটে রামনগর স্পোর্টিং ক্লাবকে, তালতলা মাঠে আগরতলা কোচিং সেন্টার 7 উইকেটে প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মোচাক ক্লাব 133 রানে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। রাজ্যে আজ বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। আগরতলা আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজ নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের সমগ্র রাজ্যে এবং আসাম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার কিছু অংশে প্রবেশ করেছে। উল্লেখ্য, এবছর মৌসুমি বায়ু এ রাজ্যে নির্ধারিত তারিখের দুদিন পরে প্রবেশ করল। এদিকে আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা ও খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 8.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রকের সিসিটিভি মডেল চালু করা হবে। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ার আহ্বান জানিয়েছেন। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে। রাজ্যে আজ বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর।

0: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন খেলাধুলা।
1: শুরু করছি খেলাধুলা অনুষ্ঠান। আজ আমরা আপনাদের শোনাব কৈলাসহরের প্রাক্তন কবাডি খেলোয়াড় রাতুল মালাকারের কথা। আমার সামনেই আছেন রাতুল মালাকার, আমরা আজ তার সঙ্গে কথা বলবো। আচ্ছা, তুমি তো দীর্ঘদিন ধরেই এই কবাডি খেলার সঙ্গে যুক্ত আছো এবং ছোটোবেলা থেকেই আমরা শুনেছি তুমি কবাডি খেলতে বা অন্য খেলাও খেলতে, যেমন ফুটবল, ক্রিকেট বা খোখো। হ্যাঁ, এগুলির সঙ্গে তুমি যুক্ত ছিলে। স্কুলে তুমি অ্যাথলেটিক্সে অনেক ক্ষেত্রেই তুমি প্রথম হতে।

0: হ্যাঁ, তো এই কবাডির প্রতি তোমার আকর্ষণটা কবে থেকে?
1: আমরা যখন সিক্স সেভেনে পড়তাম তখন থেকে আমাদের প্রতি এই কাবাডি খেলার প্রতি অনেক আকর্ষণ ছিল। আমরা সবাই বন্ধু বান্ধব মিলে ক্লাসমেটরা মিলে স্কুলে শেষে আমরা স্কুলের মাঠের মধ্যেই আমরা কাবাডি খেলতাম।
0: এটা যখন তোমরা সিক্স সেভেনে পড়তে,
1: হ্যাঁ,
0: তো তোমাদের এই যে গ্রামে তো কবাডি খেলা ছাড়াও অন্য খেলাও হতো, তুমি কি অন্য খেলাও খেলতে?
1: এখানে কবাডি ছাড়াও গ্রাম্য ভাষা যেটা বন্দি খেলা বলে গুল্লা খেলা এবং দাড়িবান্ধাও আমরা খেলতাম, আর কুকুটও আছি, সব কিছু খেলাই আমরা খেলে উপভোগ করতাম। কিন্তু সবচেয়ে ভালো লাগতো কবাডি খেলা, যেখানে আমাদের ধরাধরি বেশি হতো, একটা এনজয় আলাদা এনজয় ছিল সেটার মধ্যে।
0: তো তুমি যখন এই কবাডি খেলতে স্কুল থেকে, তবে এই মহকুমার হয়েও তুমি অনেক খেলায় এই কবাডি খেলায় তুমি অংশ নিয়েছো আমরা শুনেছি, এবং এই কবাডি খেলা প্রতি তোমার এটা ছোটোবেলা থেকে আকর্ষণ ছিল, তো তুমি কোন ক্লাসে উঠে প্রথম এই মহকুমার হয়ে কবাডি খেলাটা খেলেছো?
1: আমি প্রথম তখন ক্লাস নাইনে ছিলাম, তখনই মহকুমা ভিত্তিক কাবাডি খেলার সুযোগ পেয়েছি এবং প্রাইজও এনেছি। করিম সারদার সেখানে ছিলেন, তারা আমাদের অনেক উৎসাহিত করতেন, যার ফলে আমরা এতটুকু সাফল্য লাভ করতে পেরেছি।
0: আমরা জানি যে আর কে স্কুলে হাউজের খেলা হতো, হ্যাঁ, নেতাজি, তারপর বিবেকানন্দ, রবীন্দ্র, এরকম করে হাউস ছিল, হ্যাঁ, তো সেই হাউজের খেলাগুলি তখন, কিন্তু তুমি করিম স্যারের কথা বলছিলে, উনি খুব একজন ভালো পিআই ছিলেন এবং কৈলাসরে খুব ওনার খুব সুনাম আছে, খেলোয়াড়দের তিনি তৈরি করতেন অনেক স্কুল। তখন তো আমাদের স্কুলে কিন্তু মানে বিভিন্ন প্রতিযোগিতা হতো, স্কুলে স্কুলে প্রতিযোগিতা হতো, এখন সেই প্রতিযোগিতা এখন খুবই কম, কিন্তু আগে কিন্তু প্রত্যেক স্কুলের মধ্যেই কিন্তু একটা প্রতিযোগিতা হতো, সেটা মানে ফুটবল, খোখো, তারপর কবাডি, ভলিবল, এইসব খেলাগুলি কিন্তু তখন আমরা মানে আমরা নিজেরাও করেছি যখন স্কুলে পড়তাম। তুমি বললে যে ক্লাস যখন নাইনে পড়ো তখন তুমি এই কবাডিতে প্রথম সুযোগ পেয়েছো, তো প্রথম তোমরা কোথায় খেলতে গিয়েছিলে?
1: আমরা প্রথমে মহকুমা ভিত্তিক খেলাটা তখন শুরু হয়েছিল আগরতলাতে, বিভিন্ন মহকুমা থেকে সেখানে আগরতলাতে রাজ্যভিত্তিক খেলা হয়েছিল, সেখানে আমরা চান্স পেয়েছিলাম এবং খেলাতে আমরা প্রাইজ এনেছি, কিন্তু আমরা রানার্স হয়েছি আর কি।
0: তো তুমি বলছিলে যে তুমি খোখো খেলার সঙ্গেও যুক্ত ছিলে।
1: খেলেছি, সেই খোখো খেলাটা আমাদের স্কুলের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আমরা তো তারা সেটার মধ্যে গুরুত্ব দিইনি, কাবাডিটাই বেশি প্রাধান্য পেয়েছে আমাদের মধ্যে আমাদের সময়ে।
0: তো আমাদের এখন এই যে কাবাডি খেলাটা কিন্তু এখন আর আমরা সেরকমভাবে দেখি না, বা এখন স্কুলের মধ্যেও হয় না। আমরা তো জানি যে এখন যে মানে গ্রামে গ্রামে যে স্কুলগুলি আছে বা আমাদের শহরের বাইরে, এখন এই গ্রামের ছেলেদের কিন্তু তুলে আনার জন্য কিন্তু বিভিন্ন ধরনের খেলো ইন্ডিয়া খেলো আমাদের অনেকগুলি মানে অংশগ্রহণ আছে সবার, যেমন খেলো ইন্ডিয়া খেলো। এই যে আমরা আগে দেখতাম কি যে গ্রামের ছেলেরা কিন্তু খুব একটা সুযোগ পেত না খেলাধুলাতে, এবং শহরের লোকরাই কিন্তু বিভিন্ন খেলায় সুযোগ পেত, কিন্তু এখন কিন্তু সরকারিভাবেই আমরা লক্ষ্য করি যে এখন কিন্তু গ্রামের ছেলেদেরকে তুলে আনা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে, তাদের গ্রামে যে প্রতিযোগিতাগুলি হয় তুলে এনে একটা জায়গাতে কোচিং দেওয়া হয়। এবং তোমাদের সময় কি সেই ধরনের কোচিং ছিল?
1: আমাদের সময় সেই ধরনের কোচিং ছিল না। আমরা লক্ষ্য করছি বর্তমান যুগে যে সরকারিভাবে বিভিন্ন ধরনের খেলা, যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলি আমাদের রাজ্যের আগরতলাতে ইন্টারন্যাশনাল সেখানে স্টেডিয়াম নির্মাণ হয়েছে, এবং আগামী কয়েক বছরের মধ্যে সেখানে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন সাব ডিভিশন থেকে, গ্রামগঞ্জে থেকে, সেখানে যে গ্রামের যে প্রতিভা, যারা প্রতিভাবান খেলোয়াড় আছে, তাদেরকে গুরুত্ব দিয়ে সেখানে নেওয়া হবে কোচিং করার জন্য। নেক্সটে তারা রাজ্যের হয়ে ভারতের বিভিন্ন জায়গার মধ্যে সুযোগ পেতে পারে।
0: যেমন আমাদের কিন্তু ত্রিপুরাতে কিন্তু এখন জিমনাস্টিকের, হ্যাঁ, আমাদের আমরা তো দীপা কর্মকারের নাম শুনেছি, এখন কিন্তু আমাদের এখানে অনেক ক্ষুদে খেলোয়াড় এবছর কিন্তু আমাদের রাজ্যের হয়ে কিন্তু বাইরে খেলে এসছে, কিন্তু তারা হয়তো সেই ধরনের পুরস্কার তারা পায়নি বা সফলতা তারা পায়নি, কিন্তু আমাদের চেষ্টা আছে সব খেলাতেই।

0: তো আমাদের এখন অংশগ্রহণ আছে আমাদের ত্রিপুরা, আগে কিন্তু সব খেলাতে আমাদের অংশগ্রহণটা ছিল না। যেমন তুমি অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত ছিলে, তুমি স্কুলে যখন খেলতে আমরা শুনেছি তুমি খুব ভালো পারফরমেন্স করতে, তো সেই সময়ের কিছু কথা যদি তুমি বলো।
1: অ্যাথলেটিক্স বলতে তখন সময় আমরা শর্ট ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো এগুলো আমরা খেলেছি স্কুল লেভেলে, বাইরে কোনো কারণেই যাইনি, কারণ সেটার প্রতি তেমন একটা আমাদের ইন্টারেস্ট ছিল না এবং কোচেরও অভাব ছিল। বর্তমান সময়ে যে ধরনের সরকার এখানের মধ্যে কোচ প্লাস বিভিন্ন ধরনের খেলার যে সামগ্রী এগুলি বিভিন্ন সাব ডিভিশনে বা স্কুলের মধ্যে দেওয়া হয়, তখনকার সময়ে তেমন একটা সেটার প্রভাব ছিল না। বর্তমান যুগে যে প্রভাব ছিল তখন সময় সেটা থাকলে আমাদের মধ্য থেকে যে আমরা যারা স্টুডেন্ট ছিলাম তার থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা ছিল, কিন্তু সেই সুযোগের অভাবে সেগুলি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়।
0: হ্যাঁ, তো তা তো সত্যি, সেই সময়ে কিন্তু সুযোগ সুবিধাটা কম ছিল, এখন যেমন সুযোগ সুবিধা আছে তখন কিন্তু সেই সুযোগ সুবিধাটা ছিল না। তো তুমি যখন ছোটোবেলায় যখন তুমি তো নাইনে তুমি আরকে এসে ভর্তি হয়েছিলে, তো তার আগে তো তুমি কোন স্কুলে পড়তে?
1: চণ্ডীপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়।
0: তো তখন থেকেই তো তুমি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলে এবং কবাডির সঙ্গে যুক্ত ছিলে, এবং তোমার তুমি বললে তো কবাডিটা তোমার খুব ভালো লাগে এবং এটার প্রতি তোমার আকর্ষণ ছিল, অন্য খেলাও তুমি খেলতে কিন্তু সেই খেলাগুলিতে সেই ধরনের সুযোগ বা সেই ধরনের গুরুত্ব তুমি দাওনি, কিন্তু তুমি কিন্তু কবাডিতে এবং এই শহরে আমরা শুনেছি তৎকালীন সময়ে যখন তোমাদের সময়ে যারা খেলতো তখন তোমার কিন্তু খুব নাম ছিল কবাডিতে, খুব ভালো কবাডি প্লেয়ার ছিলে তুমি, কিন্তু পরবর্তী সময়ে এই খেলাটা থেকে তুমি সরে আসো, বা মানে তুমি কেন এই খেলাটা কেন চালিয়ে যাওনি কেন?
1: কারণ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা ভালো কোচিংয়ের অভাব ছিল, যার ফলে দেখলাম যে জীবনে কোনো কিছু করতে গেলে সেখানে যদি কোচিং বা ট্রেনিংয়ের ব্যবস্থা না থাকে তাহলে জীবনে কোনো কিছু এগিয়ে নেওয়া যাওয়া যায় না, তার কারণেই আমরা সেখান থেকে আমি সরিয়ে নিয়ে আসি আমি নিজেকে। পরবর্তী সময়ে আমরা যখন দেখলাম যে খেলাধুলা করে সেখানে জীবনে কোনো উন্নতি করা যাবে না, তখন আমরা বিভিন্ন লেখাপড়া শিখে স্কুল কলেজ শেষ করে যখন আমাদের যে খাদ্যের তাগিদে আমরা এখানে সরকারি জব খুঁজতে শুরু করলাম, সেই জব করতে করতে একদিন আমরা জব পেয়েও গেছি, কিন্তু পরবর্তী সময়ে লক্ষ্য করলাম যে পরবর্তী যারা ছিল তারাও আমাদের মতো, যারা আমাদের বড় বড় দাদা দিদিরা চাকরি করত তাদেরকে লক্ষ্য করে তারা এগোতে শুরু করলো খেলাধুলা ছেড়ে দিয়ে। আমরা যখন ছোটোবেলাতে প্রাইমারি সেশনে স্কুলে পড়াশোনা করতাম তখন স্কুলের মাঠ ছিল না, ছিল ধানের ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে আমরা 100 মিটার 200 মিটার আমরা রান করতাম মাঠের ক্ষেতের মধ্যেই। পরবর্তী সময়ে যখন স্কুলের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতো আমরা সেখানে আমরা অংশগ্রহণ করতাম এবং প্রাইজও নিয়ে আসতাম স্কুলের জন্য, কিন্তু পরবর্তী সময়ে আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেই খেলাকে পরিত্যাগ করি। এখানে পরিকাঠামোর অভাব আমরা যা দেখলাম লক্ষ্য করলাম সেই অভাবের নিরিখেই আমরা খেলাধুলা ছেড়ে দিয়েছি, যার ফলে আমরা অন্য পেশায় নিযুক্ত হয়ে গেলাম।
0: না, তুমি তো আর কে যখন এসে ভর্তি হলে তখন তো তোমাকে তুমি বলছিলে করিম স্যারের কথা বলছিলে, হ্যাঁ করিম স্যার তোমাদের খুব মানে যত্ন সহকারে তোমাদের কোচিং দিত, তারপর তুমি কোন ক্লাস পর্যন্ত এই কবাডির সঙ্গে যুক্ত ছিলে?
1: আমি ক্লাস 11 ওঠা পর্যন্ত আমি কবাডি খেলার সঙ্গে যুক্ত ছিলাম, যখন স্কুল ফাইনাল দেব তখন আমি কবাডি খেলা ছেড়ে দিয়েছি পড়াশোনার তাগিদের জন্য।
0: তুমি তো মহকুমা দলের হয়েও খেলেছো?
1: হ্যাঁ, মহকুমা দলের হয়ে খেলেছি। ক্লাস 11 থাকতে আমি সেখানে উদয়পুরে চলে যাই খেলার, সেখানে আমন্ত্রণ পাই এবং কয়েকবার প্রাইজও এনেছি, তারপরে আমি খেলাধুলা ছেড়ে দিয়েছি।
0: মানে তখন আর খেলাধুলার প্রতি তোমার মানে আর আকর্ষণ না, বলছিলে যে তোমার তখন মানে তুমি তখন পড়াশোনার দিকেই মন দিয়েছো এবং পড়াশোনা কলেজ পাশ করে তারপর তুমি চাকরিও পেয়েছো, তাই না? তো এখন তো আমাদের যে খেলাধুলা হয়, আমাদের এখন কবাডি যে খেলাটা হয় এটা কিন্তু শহরের থেকে কিন্তু গ্রামেই কিন্তু বেশি হয়, তাই না?
1: গ্রামের মধ্যে কবাডি খেলার বেশি দেখা যায়, কারণ গ্রামের ছেলেমেয়েরা যে খেলাধুলা করে ছোটোবেলা থেকেই সেখানে তাদের মন মানসিকতা সেই খেলা

0: খেলাধুলার মধ্যে বেশি থাকে এবং তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে গড়ে ওঠে, যার ফলে তাদের শারীরিক এবং মানসিক দুটি খেলার দিকে টেনে নিয়ে যায়।
1: তা তো সত্যি। এবং আমাদের এই কৈলা শহরে, হ্যাঁ কৈলা শহরে তো একটা ডিস্ট্রিক্ট মানে স্পোর্টস অফিস আছে, হ্যাঁ, এবং এখন আমরা দেখছি যে আমাদের যে ইনডোর গেমগুলি যে হয়, ইনডোর গেমগুলির জন্য আমাদের কিন্তু একটা এই স্টেডিয়ামের পাশেই, কিন্তু এই কলেজ স্টেডিয়ামের পাশেই কিন্তু একটা ছোটো করেই হোক একটা কিন্তু ইনডোর স্টেডিয়াম হচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। হয়তো ইনডোর যে গেমগুলি আছে, টেবিল টেনিস, ব্যাডমিন্টন যে খেলাগুলি আছে, সেইগুলির জন্য এখানে অনেক দিনে, দীর্ঘদিনের এই কৈলাসহরের একটা দাবি ছিল যে এই ইনডোর একটা স্টেডিয়ামের জন্য। তো যাই হোক, আমাদের এখানে একটা ছোটো করেই হোক একটা স্টেডিয়াম কিন্তু হচ্ছে, হয়তো টেবিল টেনিস, ব্যাডমিন্টন এই খেলাগুলি এখন এখানে করা যাবে। ঝড় বৃষ্টি হলেও আমাদের খেলাটা কিন্তু বন্ধ হবে না এবং সারা বছরই প্র্যাকটিস করার একটা সুযোগ থাকবে, যেটা আগরতলা বা কাঞ্চনপুর আমাদেরই এখন যেটা নর্থ ত্রিপুরায়, এই কাঞ্চনপুরেও কিন্তু একটা স্টেডিয়াম আছে, ইনডোর স্টেডিয়াম আছে। এবং আমাদের কৈলাসহরে যদি স্টেডিয়ামটা হয়, এই খেলাগুলি কিন্তু অনেক এগিয়ে যাবে, প্র্যাকটিস করার একটা সুযোগ পাবে, হ্যাঁ, মানে খুদে খেলোয়াড়রা। তো তোমরা যখন কবাডি খেলতে, তুমি বলছিলে যে সেই সময় সেই সুযোগ তোমরা পাওনি, যদি সুযোগ পেতে তো তাহলে হয়তো আরও এগিয়ে যেতে পারতে। তুমি দু বছর মহকুমা দলের হয়ে খেলেছো এবং স্কুল রাজ্যভিত্তিক যে স্কুল ক্রীড়া হয়, সেই স্কুল ক্রীড়াতেও তুমি অংশ নিয়েছিলে এবং তোমরা দ্বিতীয় স্থান অধিকার করেছিলে, আগরতলাতে সেই খেলাটা হয়। তো এখন যারা খুদে খেলোয়াড় আছে, এই খুদে খেলোয়াড়দের উদ্দেশ্যে তুমি কী বলবে?
0: আমি বলবো যে খেলাধুলা ভালো, এবং খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়, শারীরিক বিকাশ ঘটায় এবং শিক্ষার ক্ষেত্রেও একটা অংশ সেখানে কাজ করে।
1: এখন তো আমরা দেখি এখন খুদে খেলোয়াড়রা ক্রিকেটের দিকে আকর্ষণ বেশি, হ্যাঁ, আমাদের এখানে কিন্তু আগে ফুটবল খেলা হতো এবং জমজমাট ফুটবলের আসর বসতো, এখন কিন্তু আমাদের এখানে কোনো ফুটবলের আসর হয় না। আমাদের কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন আছে, নামে অ্যাসোসিয়েশন আছে, কিন্তু ফুটবল টুর্নামেন্ট হয় না। শুধু ফুটবল টুর্নামেন্ট আমাদের কিছুদিন আগে আমাদের এই কলেজ স্টেডিয়ামে পদ্মজং ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল, হ্যাঁ, অনেক বছর পর, প্রায় 9 বছর পর এই পদ্মজং ফুটবল টুর্নামেন্টটা হয়ে গেল। কিন্তু তার মধ্যেও আমরা দেখলাম যে এবার শহরের মানুষের মধ্যে কিন্তু খুব উৎসাহ ছিল যে দীর্ঘদিন পর এই পদ্মজং ফুটবল টুর্নামেন্টটা আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্টেডিয়ামে, এবং সেই টুর্নামেন্টটা কিন্তু সফলভাবেই সম্পন্ন হয়েছে। কিন্তু এখন কিন্তু ফুটবলের আসরটা, যে আমাদের আগে যে অফিস লীগ হতো, এ ডিভিশন লীগ ফুটবল, বি ডিভিশন লীগ ফুটবল, যে টুর্নামেন্টগুলি হতো, সি ডিভিশনও হতো, আমরা যখন ছোটো ছিলাম, আমরা যখন স্কুলে পড়তাম তখন দেখতাম এই টুর্নামেন্টগুলি কিন্তু আরকেআই মাঠে হতো। তখন তো আর কলেজ স্টেডিয়ামটা সেরকম ছিল না মানে ফুটবলের জন্য, আরকেআই মাঠেই কিন্তু খেলাটা হতো, আরকেআই মাঠ এবং কিছু খেলা হতো বিদ্যানগর স্কুল মাঠে। এখন কিন্তু সেই মানে স্টেডিয়াম ফুটবল টুর্নামেন্টটা এখন আমাদের কৈলাসহর থেকে কিন্তু প্রায় উঠে গেছে বললেই হয়। আগে আমরা শুনেছি যে আমাদের এই ত্রিপুরা দলের যে 7 জন খেলোয়াড়, রাজ্য দলের যে 7 জন খেলোয়াড়ই কৈলাসহরের ছিল, তো তখন কিন্তু কৈলাসহরে ফুটবলটা খুব জমজমাট ছিল, তখন কিন্তু ক্রিকেটটা সেরকম জমজমাট ছিল না। কিন্তু এখন আমাদের কিন্তু পুরো উল্টো, এখন কিন্তু ক্রিকেটটার প্রতি মানুষের আকর্ষণ বেশি, ক্রিকেটটাই হয়, ক্রিকেটের বিভিন্ন কোচিং সেন্টার হয়েছে কৈলাসহরে, এবং কি মহিলা ক্রিকেট টিমও আছে। কিন্তু আমাদের এখানে মহিলা ফুটবল দলও নেই, এক দুজন থাকলেও থাকতে পারে, কিন্তু সেই ধরনের ফুটবল খেলা কিন্তু হয় না। তো কেন এই, যেহেতু তুমি এই খেলাটার সঙ্গে যুক্ত ছিলে বা তুমি এই কবাডির সঙ্গে যুক্ত ছিলে, খোখো খেলতে, তো তুমি অ্যাথলেটিক্সও একটা স্কুল লেভেলে তুমি অনেক ক্ষেত্রে সফল হয়েছ, কিন্তু কেন আমাদের খেলাধুলার প্রতি এই আকর্ষণটা এখন কেন কমে গেছে?
0: বর্তমান যুগে শিক্ষার অগ্রগতির সঙ্গে সঙ্গে খেলাধুলার যে টান, সেটা মাঠের প্রতি যে টান, সেই টানটা অনেকটা কমে গেছে। কারণ আমাদের সময়ে আমরা বালোরি স্কুল বর্ণশিক্ষা সেখানে করেছি, তারপর আমরা প্রাইমারিতে গিয়েছি, আপার প্রাইমারিতে, তারপর হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়েছি। কিন্তু বর্তমান যুগে সেখানে প্রাইমারি লেভেলে বলতে এখানে ইংলিশ মিডিয়াম স্কুল প্রায় ত্রিপুরা রাজ্যে সব জায়গাতেই চালু আছে, সেখানে নার্সারি 2.5 বছর 3 বছরই শুরু হয়ে যায়, যার ফলে মাঠের প্রতি যে আকর্ষণ বা টান সেদিকে

0: গার্জিয়ানরা সেখানে, অভিভাবকরা সেখানে গুরুত্ব দেয় না। কারণ দেখা গেছে যে বর্তমান যুগে যে শিক্ষা ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে সেখানে ইন্টারনেটের যুগে, সেখানে সেই শিক্ষার অগ্রগতির সঙ্গে সঙ্গে অভিভাবক এবং ছাত্ররাও সেখানে পাল্লা দিয়ে চলছে, যাতে ভবিষ্যতে যাতে বড় কোনো কিছু করে সে এগিয়ে যেতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, তার জন্যই খেলার মাঠের প্রতি সেখানে টান বা আকর্ষণ কমে গেছে।
1: মানে পড়াশোনার প্রতি আকর্ষণটা বেশি,
0: পড়াশোনার প্রতি আকর্ষণটা বেশি,
1: প্রতিযোগিতার, এখন তো সবই প্রতিযোগিতা। হ্যাঁ,

0: মানে চাকরি হতো, এখন কিন্তু সেই সিস্টেমটাই কিন্তু বদলে গেছে বা এখন সেই আগের মতো নেই। তাই এখন মানুষ খেলাধুলার প্রতি মানে আছে, যে একদম নেই বললে নয়, এখন যারা খেলছে বা খুদে খেলোয়াড়রা খেলছে কিন্তু খেলাটা কিন্তু তারা কন্টিনিউ করছে না। একটা সময় তারা মাধ্যমিকের পর, মাধ্যমিকের আগ পর্যন্ত যে আমরা এই যে আন্ডার 13 আন্ডার 14 এই যে খেলাগুলি হচ্ছে রাজ্য স্তরে, সেই খেলাগুলিতে কিন্তু আমাদের আমাদের বিভিন্ন স্কুলের অনেক ক্ষুদে খেলোয়াড়রা কিন্তু আর কে মাঠে প্র্যাকটিস করছে, বিদ্যানগর মাঠে প্র্যাকটিস করছে এবং কলেজ স্টেডিয়ামে প্র্যাকটিস করছে, কিন্তু সেটা যে 11-12 উঠার পর কিন্তু তারা কিন্তু খেলাটার থেকে সরে আসছে, কারণ সবাই কিন্তু খেলার থেকে পড়াশোনার দিকেই মানে আকর্ষণটা বেশি থাকছে। এখন যেহেতু এখন অনেক প্রতিযোগিতা হয় বিভিন্ন ক্ষেত্রে, তাই খেলাধুলাটার প্রতি কিন্তু সেই ধরনের খেলোয়াড়রা কিন্তু দীর্ঘদিন খেলার সুযোগ পায় না। আমাদের সময়ে কিন্তু দীর্ঘদিন খেলার সুযোগ পেত, স্কুল থেকে কলেজ স্তর পর্যন্ত কিন্তু লোকরা কিন্তু খেলে গেছে বা মানে খেলাটার সঙ্গে যুক্ত ছিল। তো একটা সময় সেই সময়টাতে কিন্তু অবশ্যই অবসর নিতে হয়, একটা 30 বছর বয়স পর্যন্ত খেলাধুলার সঙ্গে থাকা যায়, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সেই ধরনের মানে খেলোয়াড় থাকলেও সেই ধরনের মানে সফল হয় না। তো তাই সেটা তুমি বলছিলে, সুন্দরই বললে যে সেই পড়াশোনার প্রতি কিন্তু এখন আকর্ষণটা বেশি, কিন্তু খেলাধুলাটা মানুষ অনেকটা সরে আসে, তাই না? তো ভবিষ্যতে যে যারা খুদে খেলোয়াড় এখন যারা খেলছে, ভবিষ্যতে হয়তো আরও সফল খেলোয়াড় বেরিয়ে আসবে।
1: ফুটবলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গার মধ্যে, বিশেষ করে কৈলাসহ সাব ডিভিশনের মধ্যে আজ অবধি একটা সুন্দর বা ভালো উন্নত মানের ফুটবল খেলার মাঠ সেখানে নেই। আমরা বিলনিয়াতে দক্ষিণ ত্রিপুরাতে দেখেছি সেখানের মধ্যে ফুটবল খেলার জন্য সিনথেটিক ফুটবল মাঠ সেখানে তৈরি করা হয়েছে। সেখানে মাঠের যে জিনিস, খেলার যে পরিকাঠামো, সেখানের মধ্যে মাঠে জল দাঁড়ায় না, খেলার সেখানে অনেক উন্নত মানের পরিকাঠামো সেখানে তৈরি করা হয়েছে। কৈলাসহর সাব ডিভিশনের মধ্যে আজ অবধি সেখানের মধ্যে লক্ষ্য করলাম যে ফুটবল খেলার কোনো উন্নত মানের কোনো মাঠ নেই।
0: তুমি সিনথেটিক মাঠের কথা বলছিলে, কৈলাসহরে কিন্তু একটা সিনথেটিক মাঠ, ফুটবল মাঠ কিন্তু হয়েছে চিড়িবাগানে, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু উদ্বোধন করে গেছেন। এবং ঠিকই আছে যে সেই যে সেই এলাকার লোকরাই কিন্তু এখন আমাদের রাজ্য দলে খেলছে, এবং খেলার প্রতি এই যে আমাদের যে সেই এলাকার লোকরা বা আমাদের এই শহর থেকে গ্রামের লোকরাই কিন্তু এখন খেলার প্রতি তাদের বেশি আকর্ষণ, এবং রাজ্য দলেও কিন্তু আমাদের এখানে কৈলাসহরে কিন্তু সেই গ্রামেরই অনেক ছেলে আছে এখনও কিন্তু সফল, এখন ক্লাব লীগ খেলছে, আগরতলাতে ক্লাব লীগ খেলছে। তুমি অনেকক্ষণ অনেক কিছু বললে, তোমার কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম সেই সময়ের খেলাধুলার যে পরিবেশ বা সেই সময়ের খেলাধুলা কেমন ছিল, ভালো লাগলো। আমাদের সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন খেলাধুলা, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী স্বপন বন্দ্যোপাধ্যায়।

তপন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রজনীকান্তের গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

ইন্দ্র নীলসেনের গাওয়া এই গান কানের সাথেই শেষ হলো বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ইন্দ্রজিৎ রায়চৌধুরী। আজ শুনবেন সেতার বাদন।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, উত্তরবঙ্গের পাঁচটি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়িত করা হবে। রাস্তায় আবর্জনা ফেললেও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দেশ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মঙ্গোলিয়ার উলান পাটার ওপেনে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে 2টি সোনা ও 2টি ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় কুস্তিগিরা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিও 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। আসছি বিস্তারিত খবরে। আজ নতুন দিল্লিতে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তার ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর পর্যালোচনা করেন। উভয় পক্ষ রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, ঔষধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, সংযোগ, মহাকাশ, শিক্ষা, কনস্যুলার বিষয়, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন এবং আঞ্চলিক ও বহুজাতিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর এবং সুগিয়োনো দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং অদূর ভবিষ্যতে পারস্পরিক দিক থেকে সুবিধাজনক তারিখে পরবর্তী যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছেন। এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন যে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সাম্প্রতিক বছরগুলিতে শক্তি

0: শক্তিশালী অগ্রগতি লাভ করেছে। তিনি উল্লেখ করেন, রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, সামুদ্রিক নৌ পরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ, শিল্প, সার, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে এই প্রকল্পের আওতায় আনা হবে। আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলালও এই উদ্যোগকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ জুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললেও নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে। পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।
1: সিএ এর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে রিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি।
2: এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800 কে উপার্কু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
0: মুখ্যমন্ত্রী আরো বলেন, অনুপ্রবেশ রুখতে এরাজ্যের আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
3: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট और चतुष्कोणीय सुरक्षा ग्रिड का कंसेप्ट ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ, उसका कार्य संस्कृति बने इसके लिए हमने शुरुआत की है।
0: শ্রী শাহ বলেছেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব। দিল্লিতে শিবাজি কলেজের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের খুনের ঘটনায় বর্ধমানের বাদামতলা থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃত রামপ্রসাদ দাস ও তার স্ত্রী বনশ্রী বর্ধমানে দেবস্মিতার দাদুর বাড়িতে ভাড়া থাকত। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। বর্ধমান থেকে দিল্লি গিয়ে ওই দুজন দেবস্মিতার ফ্ল্যাটে ঢুকে তাঁর মাথায় প্রথমে ভারী বস্তু দিয়ে আঘাত করে, এরপর ধারালো অস্ত্র দিয়ে হাতে শিরা কেটে তাকে খুন করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভ এলাকায় নিজের ফ্ল্যাট থেকে গত বৃহস্পতিবার দেবস্মিতার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরে কুইন্স গার্লস হাইস্কুলের হোস্টেলের শৌচাগার থেকে প্রথম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর 2 ছাত্রীকে আটক করা হয়েছে। জলের বালতিতে মুখ ডুবিয়ে সঞ্জনা মণ্ডল নামে ওই পড়ুয়াকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হোস্টেল বন্ধ করবার পরিকল্পনা থেকে অভিযুক্ত 2 ছাত্রী এই কাজ করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। উল্লেখ্য, গতকাল সঞ্জনার দেহ উদ্ধারের পর তার বাবা মেয়েকে খুনের অভিযোগ করেছিলেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসরের ফলে আগামী 2 থেকে 3 দিন দেশ জুড়ে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ও মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী 2 থেকে 3 দিন মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ান এবং তার ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির সরকার রাশিয়ার উপর নির্ভরতা কমানোর পাশাপাশি পশ্চিমী দেশগুলির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার জন্য জনসমর্থন চাইছেন। বিরোধী দলগুলির মধ্যে কেউ কেউ মস্কোর সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার পক্ষপাতী। অপরাধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে পেরুর জনসাধারণ আজ টানটান উত্তেজনায় দ্বিতীয় দফার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন। গত 10 বছরে এই নিয়ে 9 বার সেদেশের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। ভোটাররা রক্ষণশীল প্রার্থী কেইকো ফুজিমোরি এবং পামপন্থী প্রার্থী রবার্তো সানচেজের মধ্যে একজনকে বেছে নিচ্ছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে কোনো শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তিনি ইরানের থেকে বাজেয়াপ্ত করা সম্পদ ফিরিয়ে দেবেন না কিংবা দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেবেন না। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি চূড়ান্ত হওয়ার পরই কেবল এ ধরনের পদক্ষেপের বিষয়টি বিবেচনা করা হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সেদেশের সঙ্গে কোনো চুক্তি হলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম সরিয়ে দেওয়া বা নষ্ট করার ক্ষেত্রে ব্যবস্থা নেবে। তিনি জানান, আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন কঠোর সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের পারমাণবিক ক্ষমতা

0: মূল করার চেষ্টা করবে। ইরানের সঙ্গে কোনো স্বল্পমেয়াদি চুক্তির জন্য লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না। মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের সঙ্গে সংঘাতের সময় উপসাগরীয় মিত্র দেশগুলির ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারের সহায়তার জন্য ইরানের সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। ইরানের হামলায় যে কোনো ক্ষয়ক্ষতির পুনর্গঠন ও মেরামতের জন্য ওই দেশের সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে ট্রেজারি বিভাগ সমস্ত আইনি ক্ষমতা খতিয়ে দেখছে। আজ মঙ্গোলিয়ার উলানবাটার ওপেনে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় কুস্তিগিররা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ফাইনালে কাজাকিস্তানের আসিল আইতাকিংকে 6-0 ব্যবধানে হারিয়ে দীপক 61 কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেন। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনে চা পানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমান গিল 126, ঋষভ পন্ত 81 রান করেন। ওয়াশিংটন সুন্দর 52 রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম 6 উইকেট নিয়েছেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। রহমত শাহ 43 রানে অপরাজিত আছেন। প্রথম টেস্ট খেলা বাঁহাতি স্পিনার মানব সুথার 3 উইকেট নিয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছেন 2 উইকেট। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। উল্লেখ, এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়িত হবে। রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দেশ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর শেষ হল। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন লোকগীতি, শিল্পী তপন রায়।

তপন রায়ের গাওয়া এই গান কানের সাথে শেষ হলো লোকগীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: secured more than 20% of the vote. Ukrainian officials have said a Russian drone struck a storage facility for spent nuclear fuel in the Chernobyl exclusion zone. Authorities said radiation level remained within normal limits. Ukraine's general staff and the state nuclear agency reported that the drone hit a building at the centralized spent fuel storage facility located about 15 kilometers from the decommissioned Chernobyl nuclear power plant. No casualties were reported. In wrestling, Indian grapplers continued their impressive run at the Ulaanbaatar Open in Mongolia today, winning 2 gold and 2 bronze medals in the men's freestyle category. Deepak clinched the gold medal in the 61 kg category, defeating Kazakhstan's Asil Atakyan 6-0 in the final. Dinesh also struck gold, beating Kazakhstan's Yedik Kasimbek 2-0 in the 125 kg final. Meanwhile, in the 65 kg category, Mohit Kumar won a bronze medal, while Vicky also secured a bronze medal in the 97 kg category. And now, before we close, here are the highlights of the bulletin. India and Indonesia hold joint commission meeting in New Delhi. Discuss comprehensive strategic partnership across key sectors, including defense, trade, energy and connectivity. OPEC Plus decides to raise oil production as US-Iran ceasefire remain elusive. US President Donald Trump says Iranian assets will remain frozen till peace agreement is reached. South Korean President Lee Jae-myung nominates Han Seok-suk as country's next prime minister. And Indian wrestlers win 2 gold and 2 bronze in men's freestyle category at Ulaanbaatar Open in Mongolia. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: শুনলেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহ। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 8ই জুন সোমবার আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। 6টায় অমৃতবাণী, 6:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 7টায় শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 ও 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং খবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8টায় সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ। 8:30 শুনবেন নর্থ ইস্ট নিউজ, শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9টায় ইংরেজি ও হিন্দি বুলেটিন। 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 11টায় লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। 12:05 শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী। 12:30 বাংলা আধুনিক গান। 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন গজল। 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন লোকগীতি। 2:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 3টে শুনবেন হিন্দি সংবাদ। 3:05 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 6টায় শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান। 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের। 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন বাংলা আধুনিক গান। রাত 9টা বেজে 30 মিনিটে শুনবেন।

শ্রেয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10টা বেজে 10 মিনিটে শুনবেন দেশাত্মবোধক গান, 10টা বেজে 20 মিনিটে ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10টা বেজে 30 মিনিটে শুনবেন আগামী দিনের অনুষ্ঠান সূচি। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর গড়িতে এখন সময়।